আকাশবাণী শিলচর, আজ পয়লা আষাঢ় 1948 শকাব্দ, সাতই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 22শে জুন 2026 খ্রিস্টাব্দ সোমবার। শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: बोल से बराबर रहा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर অমৃতবাণী অনুষ্ঠানে এখন শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
2: মনকে সংযত করা কি কঠিন, ইহাকে যে উন্মত্ত বানরের সহিত তুলনা করা হইয়াছে তাহা ঠিকই হইয়াছে। এক বানর ছিল, স্বভাবতই চঞ্চল, যেমন সব বানর হইয়া থাকে। যেন ওই স্বাভাবিক অস্থিরতা যথেষ্ট ছিল না, তাই এক ব্যক্তি উহাকে অনেকটা মদ খাওয়াইয়া দিল, তাহাতে সে আরও চঞ্চল হইয়া উঠিল। তারপর তাহাকে এক বৃশ্চিক দংশন করিল। তোমরা অবশ্যই জানো, কাহাকেও বৃশ্চিক দংশন করিলে সে সারাদিনই চারিদিকে কেবল ছটফট করিয়া বেড়ায়। সুতরাং এই বানর বেচারের দুরবস্থার চূড়ান্ত হইল। পরে যেন তাহার দুঃখের মাত্রা পূর্ণ করিবার জন্যই এক ভূত তাহার ভিতরে প্রবেশ করিল। এই অবস্থায় বানরটির যে দুর্দমনীয় চঞ্চলতা দেখা দিল তাহা কোনো ভাষায় বর্ণনা করা অসম্ভব। মনুষ্য মন ওই বানরের তুল্য, স্বভাবতই অবিরত ক্রিয়াশীল। আবার বাসনারূপ মদিরা পানে মত্ত হইলে উহার অস্থিরতা বৃদ্ধি পায়। যখন বাসনা আসিয়া মনকে অধিকার করে, তখন অপরের সফলতা দর্শনে ঈর্ষারূপ বৃশ্চিক তাহাকে দংশন করিতে থাকে। শেষে আবার যখন অহংকাররূপ পিশাচ তাহার ভিতরে প্রবেশ করে, তখন সে নিজেকেই বড় বলিয়া মনে করে। এইরূপ মনকে সংযত করা কি কঠিন, ধীরে ধীরে এবং ক্রমে ক্রমে নিজেদের প্রস্তুত করিতে হইবে। ইহা তামাশার কথা নয়, একদিনের বা কয়েক বৎসরের অথবা হয়তো কয়েক জন্মেরও কথা নয়, কিন্তু সেজন্য দমিয়া যাইও না, সংগ্রাম চালাইতে হইবে। জ্ঞানত স্বেচ্ছাই সংগ্রাম চালাইতে হইবে। তিল তিল করিয়া আমরা নতুন ভূমি জয় করিয়া লইব, তখন আমরা এমন প্রকৃত সম্পদের অধিকারী হইব যাহা কেহ কখনো আমাদের নিকট হইতে হরণ করিয়া লইতে পারিবে না, এমন সম্পদ যাহা কেহ নষ্ট করিতে পারিবে না, এমন আনন্দ যাহার উপর আর কোনো বিপদের ছায়া পড়িবে না। আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই না, কারণ উহার উপরিভাগ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে আবৃত। যখন তরঙ্গগুলি শান্ত হয়, জল স্থির হইয়া যায়, তখনই কেবল উহার তলদেশের ক্ষণিক দর্শন পাওয়া সম্ভব। যদি জল ঘোলা থাকে বা উহা ক্রমাগত নড়িতে থাকে, তাহা হইলে উহার তলদেশ কখনোই দেখা যাইবে না। যদি উহা নির্মল থাকে এবং উহাতে একটিও তরঙ্গ না থাকে, তবেই আমরা উহার তলদেশ দেখিতে পাইব। হ্রদের তলদেশ আমাদের প্রকৃত স্বরূপ, হ্রদটি চিত্ত এবং উহার তরঙ্গগুলি বৃত্তি স্বরূপ। আরও দেখিতে পাওয়া যায় এই মন ত্রিবিধভাবে অবস্থান করে। প্রথমটি অন্ধকারময় অর্থাৎ তম, যেমন পশু ও মূর্খদিগের মন। উহার কার্য কেবল অপরের অনিষ্ট করা, এইরূপ মনে আর কোনো প্রকার ভাব উদিত হয় না। দ্বিতীয় মনের ক্রিয়াশীল অবস্থা রজঃ, এই অবস্থায় কেবল প্রভুত্ব ভোগের ইচ্ছা থাকে। আমি ক্ষমতাশীল হইব, অপরের উপর প্রভুত্ব করিব, তখন এই ভাব থাকে। তারপর যে অবস্থা, তাহাকে বলা হয় সত্ত্ব, ইহা শান্ত। এই অবস্থায় সকল তরঙ্গ থামিয়া যায়, মনরূপ হ্রদের জল নির্মল হইয়া যায়। ইহা নিষ্ক্রিয় নয়, বরং অতিশয় ক্রিয়াশীল অবস্থা। শান্ত ভাব শক্তির উচ্চতম বিকাশ, ক্রিয়াশীল হওয়া তো সহজ। লাগাম ছাড়িয়া দিলে অশ্বেরা তোমাকে শুদ্ধ লইয়া ছুটিতে থাকিবে। ধ্যানই এই বৃহৎ তরঙ্গগুলির উৎপত্তি নিবারণ করিবার এক প্রধান উপায়। ধ্যানের দ্বারাই মন বৃত্তিরূপ তরঙ্গগুলি প্রশমিত করিতে পারে। যদি দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর এই ধ্যান অভ্যাস করো, যতদিন না উহা তোমার অভ্যাসে পরিণত হয়, যতদিন না ওই ধ্যান আপনা হইতেই আসে, ততদিন যদি এরূপ করো, তাহা হইলে ক্রোধ ঘৃণা প্রভৃতি বৃত্তিগুলি নিয়ন্ত্রিত হইবে, সংযত হইবে। প্রথম প্রথম সফল না হও ক্ষতি নাই, এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক, ইহা মানব জীবনের সৌন্দর্য। এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই ভ্রম থাকিলই বা। গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু উহা চিরকাল গরুই থাকে,

0: কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই, সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও আর একবার চেষ্টা করিয়া দেখো। সর্বভূতে ব্রহ্মদর্শনই মানুষের আদর্শ উদ্দেশ্য।
1: এতক্ষণ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আজ এতে প্রথম শিল্পী আনন্দ দাস বাউল।

নদিয়ায় এসে যদি আমার নিত্যানন্দ মহাপ্রভুর কথা না বলি তাহলে নিজেকে খুব ছোট মনে হয়, মনে হয় আমাদের জীবন ধন্য। তাই

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেতে খামারে।

কৃষক বন্ধুরা, হলুদ মসলা জাতীয় ফসল হিসেবে সর্বাধিক পরিচিত। হলুদ ছাড়া রান্না কল্পনা করা যায় না। এছাড়া হলুদ বিভিন্ন ধরনের প্রসাধনী কাজে, রঙের কাজে ব্যবহার হয়ে থাকে। এর অনেক ঔষধি গুণও আছে। কোলেস্টেরল কমাতে, রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে কাঁচা হলুদ। এক্ষেত্রে কাঁচা হলুদের রসও খাওয়া যায়। কাঁচা হলুদ ফ্যাটি লিভারে উপকার করে, হজম শক্তি বাড়ায়। আলসার থেকে পেটের রোগ থাকলে নিয়মিত কাঁচা হলুদ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শরীরের জন্য কাঁচা হলুদ খুবই উপকারী। হাঁটুর ব্যথা সারাতে, কোলেস্টেরল সামলাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ইরিটেবল বাউল সিন্ড্রোমের অস্বস্তি কমাতে এই মশলা কার্যকর। হলুদ সাধারণত উষ্ণ এলাকার ফসল। উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে হলুদ ভালো জন্মায়। রোদ বেশি থাকলে সেখানে হলুদের কন্দ ভালো হয়। তাপমাত্রা কম থাকলে বা ঠান্ডা আবহাওয়া থাকলে হলুদের বৃদ্ধি কমে যায়। প্রায় সব ধরনের মাটিতেই হলুদ চাষ করা যায়। তবে হলুদ চাষের জন্য উর্বর দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী। তবে হলুদ সাথী ফসল হিসেবেও চাষ করা যায়। ছায়াযুক্ত স্থানে হলুদ চাষ করা উচিত নয়, তাহলে ফলন কম হয়। মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকলে ফলন ভালো হয়। বীজ বপন করার আগে বীজ শোধন করে নেওয়া ভালো, তাহলে হলুদের কন্দপচা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বীজ শোধন করার জন্য 1 লিটার জলে 20 গ্রাম ব্যাভিস্টিন বা দার্থেন এম ছত্রাকনাশক গুলে নিতে হবে। তারপর তাতে হলুদের কন্দ ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট ভিজিয়ে রাখার পর সেগুলো জল থেকে তুলে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে। তারপর সেগুলো নিয়ে জমিতে রোপণ করতে হবে। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের উপযুক্ত সময়। বীজ সারিতে বপন করা দরকার। বীজ বপন করার সময় প্রতিটি বীজ 15 থেকে 20 গ্রাম ওজনের হতে হবে। এক সারি থেকে আরেক সারির দূরত্ব 50 সেন্টিমিটার। এক বীজ থেকে আরেক বীজের দূরত্ব হবে 25 সেন্টিমিটার। বীজ 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে রোপণ করতে হবে। কৃষক বন্ধুরা, হলুদ চাষে উন্নত ফলন পেতে হলে জমিতে সার প্রয়োগ করা প্রয়োজন। জমির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পর জমির মাটি হালকাভাবে কোদাল দিয়ে কুপিয়ে দিতে হবে। সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগ করার পর প্রয়োজনে জমিতে সেচ দিতে হবে। হলুদের কন্দ জমিতে রোপণ করার পর জমিতে মালচিং করে দিলে ভালো হয়। কন্দের উপর 5 থেকে 6 সেন্টিমিটার মোটা করে বিভিন্ন খড়, লতা পাতা ইত্যাদি দিয়ে ঢেকে দিতে হবে। জমিতে মালচিং করা হলে জমিতে রস থাকে, তাই মাটির ক্ষয় কম হয়। আর মালচিং প্রয়োগ করার কিছুদিন পর সেটা পচে গিয়ে জমিতে জৈব সার বৃদ্ধি করে। জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। মাটি যদি শুকনো থাকে তাহলে বীজ বপন করার পরেই জমিতে সেচ দিতে হবে। তবে জমি বেশি ভেজা রাখা উচিত নয়, তাহলে কন্দ

পচে যাওয়ার সম্ভাবনা থাকে। জমিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজনে জল বের হয়ে যাওয়ার জন্য নালা তৈরি করে দিতে হবে। জমিতে যেন আগাছা না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। হলুদ সাধারণত দীর্ঘমেয়াদের ফসল, তাই এর জমি কিছুদিন পরপরই নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে দিতে হবে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান খেতে খামারে, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি গেয়ে শোনাচ্ছেন মঙ্গলা নাথ।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন মঙ্গলানাথের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: অনুষ্ঠান পরিচিতি। আজ আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হবে তার সময়সূচি। সকাল 7:05 সুপ্রভাত। দেশবন্দনা সকাল 7:20। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 এবং দুপুর 1টায়। সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সুমন কল্যাণপুর। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 এবং বেলা দশটায়। সকাল 9টায় অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন সঞ্চয়িতা চৌধুরীর কণ্ঠে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। বেলা 11টায় গজল শুনবেন লতা মঙ্গেশকর ও পঙ্কজ উদাসের কণ্ঠে। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিচের কথা বলবেন সুনন্দা নাথ। বেলা 12:30 মহিলা মজলিস। দুপুর 2টায় ভজনের শিল্পী বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী। দুপুর 2:30 রজনীকান্তের গান শুনবেন সুদীপ্তা ভট্টাচার্যের কণ্ঠে। দুপুর 2:45 নজরুল গীতির শিল্পী সুপ্রতিম দাস। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে এ মাসের বিভিন্ন কার্যসূচি, কৃষি কার্যসূচি এ নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8টায় বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত ভিজি যোগের বেহালা বাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

এখন শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে সংবাদ আকাশবাণী শিলচর। আজ 7ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 22শে জুন 2026 খ্রিস্টাব্দ, সোমবার। আপনাদের সকলকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে দেখে নিই আজকের দিনটি। 1633 সালে আজকের দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, প্রপারসি মোভে, অর্থাৎ একইভাবে তা

2026 খ্রিস্টাব্দ সোমবার। আপনাদের সকলকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে দেখে নিই আজকের দিনটি। 1633 সালে আজকের দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। প্রপারসি মোভে, অর্থাৎ একইভাবে তা ঘুরে চলেছে, এই উক্তি করার ফলশ্রুতিতে অসন্তুষ্ট চার্চের অভিযোগে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলিয়েরই বিচার শুরু হয় রোমের মিনার্ভা কনভেন্টে। আজকের দিনে 1897 সালে চাপিকোর ভ্রাতৃত্রয় দামোদর, বালকৃষ্ণ, বাসুদেব পুনের দুই অত্যাচারী ইংরেজ অফিসার র্যান্ড এবং আয়াস্টকে গুলি করে স্বাধীনতা এবং সংগ্রামে সশস্ত্র বিপ্লববাদের সূচনা হয়। 1940 সালে আজকের দিনে সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এবারে আজকের প্রসঙ্গ। ভারতীয় হিসেবে টেনিসের কয়েকটি উল্লেখযোগ্য নাম হল এস এম জেকব, মোহাম্মদ সেলিম, এল এস দিনি ও এ এ ফয়জি। এই টেনিস তারকারা 1921 সালে ডেভিস কাপে প্রথমবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগ পর্যন্ত ভারতে নিয়মিত টেনিস টুর্নামেন্ট হয়েছে, আর এই টুর্নামেন্টগুলো পরিচালনা করেছে অল ইন্ডিয়া লন টেনিস অ্যাসোসিয়েশন। দেশের এই টেনিস সংস্থার আত্মপ্রকাশ অবশ্য হয়েছে অনেক আগেই। 1920 সালে লাহোরে ফ্রান্স, রোমানিয়া, হল্যান্ড, বেলজিয়াম, স্পেন ও গ্রিসের বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়রা টেনিস যুদ্ধে নেমেছেন এই সংগঠনের হাত ধরেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও এই সংস্থাটি আয়োজন করে গ্রাস কোর্ট ও হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট। 1946 সালে কলকাতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গ্রাস কোর্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এর মাধ্যমে বেরিয়ে আসে আরও কিছু নতুন মুখ। 1955 পর্যন্ত টুর্নামেন্ট এস মিশ্র, দিলীপ বসু, রামনাথন কৃষ্ণন, প্রেমজিৎ লালা, বিজয় অমৃতরাজ এবং জয়দীপ মুখার্জিদের দখলেই ছিল। 1950-এ প্রথম এশীয় হিসেবে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন খেতাব দখল করেন রামনাথন কৃষ্ণন। 1956-এ তিনি উইম্বলডনের স্থান করে নিয়েছিলেন। 1962 সালে রামনাথন চতুর্থ স্থানটি ছিনিয়ে আনেন। টেনিসে ভারতীয়দের যাত্রা এখানেই থেমে থাকেনি। বিজয় অমৃতরাজ, শশী মেনন, জশজিৎ সিং ও আনন্দ অমৃতরাজের দুর্দান্ত প্রদর্শনে ভারত 1974 সালে টেনিস বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়। কিন্তু রাজনৈতিক কারণে ভারত ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়নি। বিজয় অমৃতরাজ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টেও ভালো প্রদর্শন করেন। ইউএস ওপেন ও উইম্বলডনেও বিজয় ভারতের জাতীয় পতাকা উড়িয়েছেন। ভারতের টেনিস অধ্যায়ে এরপর নিজের স্থানটি দখল করে নিয়েছিলেন রমেশ কৃষ্ণন, লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতি। গ্র্যান্ড স্ল্যামে পেজ ভূপতি জুটি সাফল্যের স্বাদ চেখেছেন। 1999-এর চারটি গ্র্যান্ড স্ল্যামে এই জুটি প্রবেশ করে। ভারতের হয়ে এরপর টেনিস র্যাকেট হাতে তুলে নেন সানিয়া মির্জা। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভারতীয় টেনিসের বিজয়রথ টেনে নিয়ে যান সানিয়াও। টেনিসে ভারতের পারফরম্যান্স নিয়ে এত কথা বলার পর নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে কবে থেকে পৃথিবীতে টেনিস খেলা শুরু হয়েছে। 1874 সালের 22 জুন, অর্থাৎ আজকের দিনে লন টেনিসের জন্ম হয়। অল ইংল্যান্ড
ক্রোকেট ক্লাব।

প্রথম টেনিস খেলা শুরু করে। তবে বেশিরভাগ ইতিহাসবিদদের ধারণা টেনিসের আঁতুড়ঘর ফ্রান্সের উত্তরাঞ্চল। প্রথম দিকে হাতের তালু দিয়ে বলকে আঘাত করা হতো, ফলে এর নামও ছিল হাতের তালুর খেলা। কিন্তু ষোড়শ শতকে র্যাকেটের ব্যবহার শুরু হলে নাম পরিবর্তন করে হয় টেনিস। 1874-এ লন টেনিসের জন্মের কয়েক বছরের মধ্যেই খেলাটি চলে আসে এদেশে। ব্রিটিশ সেনা ও অসামরিক অফিসাররা প্রথম ভারতে টেনিস টুর্নামেন্ট আয়োজন করেন। 1885 সালে লাহোরে অনুষ্ঠিত হয় পাঞ্জাব লন টেনিস চ্যাম্পিয়নশিপ এবং 1887 সালে কলকাতায় বেঙ্গল লন টেনিস চ্যাম্পিয়নশিপ। আজকের দিনেও ভারতে বহু টেনিস টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, আর এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে বেরিয়ে আসছে নতুন নতুন মুখ।

0: গানখানি শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে। এবারে গল্পপাঠ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্পের অংশবিশেষ শুনতে পাবেন।
1: ইহা হইতে পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জরী আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসের সীমা ছিল না। সে জয়কালীর কনিষ্ঠ ভ্রাতুষ্পুত্র মিলিন, সে তাহার পিসিমাকে ভালো করিয়াই জানিত, তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই। যেখানে বিপদ সেখানেই তাহার একটা আকর্ষণ ছিল, এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত। জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও এইরূপ ছিল। জয়কালী তখন মাতৃস্নেহ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া এক মনে মানা জপিতেছিলেন। বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীতলায় দাঁড়াইল, দেখিল নিম্ন শাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে। তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আহরণ করিল। উচ্চ শাখায় দু একটি বিকোচন্মুখ কুঁড়ি দেখিয়া যেমন সে শরীর বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে, অন্যে সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙিয়া পড়িল। আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিষ্যাত হইল।
0: এবারে দেখে নিচ্ছি এ উপত্যকার বাংলা খবরের কাগজগুলোর সংবাদ শিরোনাম। গতকাল সারা দেশ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। আজ এ নিয়ে এখানকার কাগজে প্রধান শিরোনাম। যুবসংঘ আজ প্রথম পৃষ্ঠার প্রধান খবরে কলকাতার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য শিরোনাম করেছে, উন্নয়নের তাগিদেই যোগাভ্যাস জরুরি। সাময়িক প্রসঙ্গ নরেন্দ্র মোদীর বক্তব্য উদ্ধৃত করে সাত কলাম শিরোনামে লিখেছে, যোগ আজ বিশ্বকে এক সূত্রে বেঁধেছে। গতি প্রধানমন্ত্রী মন্তব্য নিয়ে লিখেছে, বিশ্বকে এক সুতোয় বাঁধছে যোগ, একদিনের উদযাপন নয়। বার্তালিপি গুয়াহাটিতে যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে লিখেছে, লুইতপাড়ে যোগ দিবসে নির্মলা হিমন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অসমে উপস্থিতি থাকার খবর অন্য কাগজেও রয়েছে। সাময়িক লিখেছে, নির্মলার উপস্থিতিতে রাজ্যে যোগ দিবস। মুখ্যমন্ত্রী বলেছেন, নারী শক্তি অসমকে নেতৃত্ব দেয়। এদিকে বরাক জুড়ে যোগ দিবসের একাধিক অনুষ্ঠানের খবর রয়েছে বিভিন্ন কাগজে। গতি বিজেপির মন্তব্য নিয়ে লিখেছে, অসমে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদী। বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের মন্তব্য নিয়ে হেডিং দিয়েছে সাময়িক। গতি লিখেছে, যোগাভ্যাস ভিত্তিক সুস্থ জীবন যাপনের ওপর গুরুত্ব মন্ত্রী কৌশিক রায়ের। অন্যান্য খবরে আজ বার্তালিপি সবচেয়ে বড় হেডিং এ লিখেছে, নির্বিঘ্নে পরীক্ষা দিলেন 22,79,000। নিট পরীক্ষার্থীদের সুবিধা দিতে থমকে মোদীর কনভয়। গতি জানাচ্ছে, চরম সিদ্ধান্ত দুই পরীক্ষার্থীর, পড়ুয়া মৃত্যুর সংখ্যা বেড়ে 13। আজ থেকে অম্বুবাচী শুরু হওয়ার খবরও জানাচ্ছে কাগজগুলো। সাময়িকের অ্যাঙ্কার নিউজ, আজ থেকে অম্বুবাচী মহাযোগ, আধ্যাত্মিক স্বর্গে পরিণত নীলাচল। যুবসংঘ জানিয়েছে, নতুন বিধায়কদের সংসদীয় রীতিনীতি শেখাতে দুদিনের প্রশিক্ষণ হবে। জাটিঙ্গায় ধস পড়ে জাতীয় সড়কে শতাধিক যানবাহন আটকে পড়ার

খবর ছবি সহ রয়েছে সাময়িকে বিধায়ক রাজদীপ রায়ের মন্তব্য নিয়ে বার্তা লিপির শিরোনাম সচেতনতার অভাবে সিএএতে নাগরিকত্বের সংখ্যা কম মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা জানিয়ে যুগসংঘের হেডলাইন শিলচরে নার্সিং কলেজ ক্যান্সার চিকিৎসায় আরও এক ধাপ এসেছে অসম ১৪০০ কোটি টাকার প্রকল্পে ব্রহ্মপুত্রের উপর নয়া সড়ক রেল সেতুর কাজ শুরু হয়েছে বলে লিখেছে সাময়িক। এবারে সম্পাদকীয় শিরোনাম যুবসংখে রয়েছে ইতিহাস সত্য সাময়িকে লিখেছে আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া গতির সম্পাদকীয়তে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী মুখের উপর জবাব দিয়েছেন বার্তালিপিতে রয়েছে সহিষ্ণু বিরোধী শক্তি। এই ছিল আজকের সম্পাদকীয় শিরোনাম। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর এখন শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

0: এতক্ষণ দেশবন্দনা অনুষ্ঠানে শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর খড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 60 সেকেন্ড। এখন শুরু হবে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, পরে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশ

0: সে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। উরুগুয়ে কাবুভারদের খেলা 2-2, গোলশূন্য বেলজিয়াম ইরান। সৌদি আরবকে 4-0 হারাল স্পেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতীয় নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে নির্মিত 3টি প্ল্যাটফর্ম INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় তিনি গতকাল কথা বলেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশায় এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নির্মিত এই জাহাজগুলির লক্ষ্য হল যুদ্ধকালীন অভিযান, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার নীতিগত ক্ষেত্রে বহু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: ভারত আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাখা, ইসলিয়ে ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাখা, নই ক্ষমতা তৈয়ার কর রাখা, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনীতেই 3টি জাহাজের অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস 2026কে একটি বিশ্বজনীন উৎসবে পরিণত করার জন্য সারা পৃথিবীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বিভিন্ন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করছে। এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই দিনটি ভবিষ্যতে আরও বেশি মানুষকে তাদের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইসরায়েল, কাতার, ডেনমার্ক, ব্রাজিল প্রভৃতি দেশে ভারতীয় দূতাবাস এবং স্থানীয় বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শিবপুর জেলায় অবস্থিত কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। সকাল 8টা পর্যন্ত তিনি ওই উদ্যানে সাফারি করবেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবেন। এছাড়া তিনি সাহারিয়া উপজাতির প্রতিনিধি এবং স্থানীয় বনবিভাগের কর্মী ও ট্যুরিস্ট গাইডদের সঙ্গে মতবিনিময় করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা, বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ GRF, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং PhD কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। NTA পরীক্ষা প্রার্থীদের তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিবরণ সতর্কতার সঙ্গে যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র যাচাই এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ফলাফলগুলি পর্যায়ক্রমে প্রকাশ করা হচ্ছে। গতকালই মোট আবেদনের 87%-এরও বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলির ফলাফলও ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে CBSE জানিয়েছে। আবেদনের জন্য যাবতীয় তথ্য http://results.digilocker.gov.in ওয়েবসাইটে দেখা যাবে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম বিজেপি এরা

যে ক্ষমতায় এসেছে, স্বভাবতই তাদের প্রথম বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে জনমানসে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। ইথিওপিয়ার ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বাধীন প্রসপারিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। ইথিওপিয়ার জাতীয় নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রসপারিটি পার্টি প্রতিনিধি পরিষদের 501টি আসনের মধ্যে 438টিতে জয়লাভ করেছে। আগামী অক্টোবরে নতুন সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন সেদেশে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের উপর লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের চাপ বাড়ছে। একই সঙ্গে সমালোচকরা অ্যান্ডি বর্নহ্যামকে ওই পদের উত্তরসূরি করার দাবি জানিয়েছেন। এদিকে কিয়ের স্টারমার পার্টির নেতৃত্বের পদ ছাড়তে নারাজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলের পারওয়ান প্রদেশে একটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 7 জন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফজুল রহিম মুশকেনিয়ার জানিয়েছেন, কোহি সাফি জেলার মন্দিকুল অঞ্চলে একটি গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায়, গাড়িটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাদের FIH নেশনস কাপ হকিতে ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কর এবং সুনেলিতা টপ্প। প্রতিযোগিতা জুড়ে ভারত অপরাজিত ছিল। নেশনস কাপে এই খেতাব জয়ের ফলে ভারতীয় মহিলা দল হকি প্রো লিগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের FIH প্রো লিগ হকিতে রটারডামে অনুষ্ঠিত শেষ ম্যাচে গতকাল ভারত নেদারল্যান্ডসকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন যুবরাজ সিং, অভিষেক এবং রাজিন্দর সিং। অধিনায়ক হার্দিক সিং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে নিউজিল্যান্ড মিশরের মুখোমুখি। প্রথমার্ধের শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়ে। এদিকে গতরাতে গ্রুপ এইচের ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবোভার্দের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়। কেভিন পিনা 21 মিনিটে গোল করে প্রথমে কাবোভার্দেকে এগিয়ে দেন। 44 মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহ। প্রথমার্ধের সংযুক্ত সময় অগাস্টিন ক্যানোবিও আবার গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন। কাবোভার্দের হেলিও ভারেলা 61 মিনিটে গোল শোধ করেন। গ্রুপ জির ম্যাচে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচের খেলায় স্পেন সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 10 মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন লামিন ইয়ামাল। 21 ও 24 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারবাল। 49 মিনিটে ইরানের হাসান আল তাম্বাক্তি একটি আত্মঘাতী গোল করেন। গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকারের একাধিক নীতিগত সংস্কার জাহাজ নির্মাণ ক্ষেত্রে দেশে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের আজ প্রথম বাজেট পেশ। ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। চলছে রুদ্ধদ্বার বৈঠক। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিশপুর লোকসেবা ভবনে কৃষি জলসেচ জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বাজেট প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পৌরোহিত্য করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সমগ্র রাজ্যে জলসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা সহ জলসেচের সুবিধা ত্বরান্বিত করা ছাড়া কৃষি পাম্পগুলির উৎপাদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রস্তাবিত বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামীকাল সকাল 11টায় মাধ্যমিক স্তরের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু সামাজিক মাধ্যমে জানান যে শিক্ষার্থীরা অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পারবে। চিকিৎসা বিজ্ঞানে স্নাতক পাঠ্যক্রমের নামভর্তি পরীক্ষার নেট ইউজি পরীক্ষা গতকাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশে 551টি স্থানে এবং বিদেশে 14টি স্থানে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট 22,79,000 পরীক্ষার্থী অবতীর্ণ হয়। আসামের মোট 87টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ডিমা হাসাও জেলার 27 নম্বর জাতীয় সড়কের হাফলং হারিঙ্গাজামের মধ্যে গতকাল ব্যাপক ধস পড়ার ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। আমাদের হাফলং এর সংবাদদাতা জানিয়েছেন যে জাটিঙ্গার কাছে জাতীয় সড়কের উপর গতকাল রাতে বিপুল পরিমাণ পাথর মাটি ধসে পড়ায় সড়ক বন্ধ হয়ে পড়ে এবং সড়কের দুদিকে 100 গাড়ি ও যাত্রীরা আটকা পড়ে গেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শক্তিপীঠ কামাখ্যা ধামে আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে। দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে আজ রাত 9:08:42 অম্বুবাচীর প্রবৃত্তি হবে। প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। 23, 24 ও 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 26 জুন থেকে অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দ্বার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচীর সময় নীলাচলে দেশ বিদেশের ভক্তের সমাগম হবে বলে দেবালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। গুয়াহাটি পৌর নিগম অম্বুবাচী উৎসব উপলক্ষে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ সহ বিশুদ্ধ পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে জানানো হয়েছে যে আজ থেকে আগামী 7 দিন রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ধারাবাহিক বৃষ্টি হতে পারে। এই সময়কালে নিম্ন আসাম, মধ্য আসাম, উজান আসাম সহ বরাক উপত্যকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে আজ থেকে 24 জুনের মধ্যে কাছাড়, হাইলাকান্দি সহ আরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসওর আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে 4 দফা দাবি সমর্থনে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে গতকাল স্মারকপত্র পাঠানো হয়। সংগঠনের পক্ষ থেকে যেসব শিক্ষার্থী মেজর বিষয়সহ 3 বছরের স্নাতক কোর্সে উত্তীর্ণ হয়েছে তাদের সার্টিফিকেটে মেজর পাস উল্লেখ করতে, আগামী শিক্ষাবর্ষে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক আসনের ব্যবস্থা করতে, রাজ্যের শিক্ষাবিদ, শিক্ষক ও ছাত্র সংগঠন সহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে 4 বছরের ডিগ্রি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করার দাবি জানানো হয়েছে। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ সঞ্চালকালয়ের অধীনে এবং শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী 4 জুলাই থেকে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলাভিত্তিক আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 15 বালক এবং অনূর্ধ্ব 17 বালক বালিকা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। জেলাস্তরের প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো জুলাই মাসের 2য় সপ্তাহ থেকে রাজ্যস্তরের আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী বিদ্যালয়গুলিকে আগামী 25 জুনের মধ্যে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি।

সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সুমন কল্যাণপুর। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:00। সকাল 9:00 আহরণ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন সঞ্চয়িতা চৌধুরীর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 এবং রাত 7:15। বেলা 11:00 গজল শুনবেন লতা মঙ্গেশকর এবং পঙ্কজ উদাসের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুনন্দা নাথ। বেলা 12:30 অনুষ্ঠান মহিলা মজলিস। দুপুর 2:00 ভজনের শিল্পী বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী। দুপুর 2:30 রজনীকান্তের গান শুনবেন সুদীপ্তা ভট্টাচার্যের কণ্ঠে। দুপুর 2:45 নজরুলগীতির শিল্পী সুপ্রতিম দাস। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি এ নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:30 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত ভিজি যোগের বেহালা বাদন। রাত 9:16 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। রাত 9:30 শুনবেন নাটক। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

লেখানি লেখানি লেখানি লেখানি লেখানি ওখানি ওখানি ওখানি ওখানি ওখানি।

আধুনিক গান শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন সুমন কল্যাণপুরের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ছবির নাম প্রেমের কাহিনী, এতে গিয়েছেন শান।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান আহরণ।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: একুশে জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এদিন শিলচরের নিরাময় এবং এনসিসির যৌথ উদ্যোগে শিলচরের বিভিন্ন স্থানে আয়োজিত হয় যোগ শিবির। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আয়োজিত যোগ শিবিরে অংশগ্রহণকারী নিরাময়ের পরিচালক শতাক্ষী ভট্টাচার্য বলেন,
1: আজকে আন্তর্জাতিক যোগ দিবস, দ্বাদশ যোগ দিবস, তো সেই উপলক্ষে নিরাময় স্কুল অফ যোগ এডুকেশন বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছে। আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে লাস্ট কয়েকদিন আগের থেকেই, নেহরু কলেজ, বিআরটিএফ, বিএসএফ, তারপর আপনার এনসিসি, গুরুচরণ ইউনিভার্সিটি, উমেন্স কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল, কস্তুরবা গান্ধী মেমোরিয়াল স্কুল, লক্ষ্মীপুর, তো বিভিন্ন জায়গাতে নিরাময়ের প্রোগ্রাম আজকে চলছে। তো এই বছরের থিম হচ্ছে যোগ ফর হেলদি এজিং, যাতে আমাদের থ্রু আউট দ্য লাইফ স্প্যান আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং আমাদের লাস্ট ডেজগুলো যাতে কারুর উপরে নির্ভর না করে ভালোভাবে আমরা বাঁচতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই এই বছরের যোগ দিবস।
0: শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন,
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যোগকে নিয়ে সারা ওয়ার্ল্ডে এমন ধুমাচায়, সব জায়গায় আজ দেখতে হবেন টিভি কে পর্দা নিয়ে যোগ হতা হয়। আর এই যোগ আমরা বহুত পুরাতন এক পদ্ধতি হয়, যিসমে আমরা শরীর মন

0: মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন,
1: আজ শ্রীভূমি জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা, শৃঙ্খলা এবং গণ অংশগ্রহণের মধ্যে পালিত হল 12তম আন্তর্জাতিক যোগ দিবস। জেলা প্রশাসন, শ্রীভূমি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ বিভাগ এবং জেলার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল স্টিমারঘাট রোডে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় সকাল 6টায় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় পর্যায়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিক সম্প্রসার, সরাসরি সম্প্রসার প্রদর্শনের মাধ্যমে। উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক ভাষণ মনোযোগ সহকারে শোনেন এবং যোগচর্চাকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর সকাল 7টায় জেলার বিশিষ্ট যোগ প্রশিক্ষক শ্রী সঞ্জীব দাসের নেতৃত্বে এবং বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতায় কমন যোগ প্রোটোকল অনুযায়ী গণ যোগাভ্যাস অনুষ্ঠিত হয়। শিশু কিশোর, যুবক যুবতী, প্রবীণ নাগরিক, সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষসহ শতাধিক যোগপ্রেমী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমবেতভাবে যোগাভ্যাসের মধ্য দিয়ে সুস্থ শরীর, সুস্থ মন এবং সুশৃঙ্খল জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন প্রভৃতি বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী, জেলা সিনিয়র পুলিশ সুপার শ্রীমতী লীনা দোলে, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক শ্রী মুন গগৈ, জাতীয় স্বাস্থ্য মিশন অসমের রাজ্য এপিডেমিওলজিস্ট ডাক্তার হেমন দাস, অতিরিক্ত জেলা আয়ুক্ত শ্রী এল খিয়েন্টে, জেলা আয়ুষ নোডাল অফিসার ডক্টর জামাল আহমেদ চৌধুরী, বিজেপি জেলা সভাপতি শ্রী সঞ্জীব বণিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকবৃন্দ। সব সমাবেশে ভাষণ দিতে গিয়ে মাননীয় মন্ত্রী বলেন, যোগ কেবল একটি শারীরিক ব্যায়াম নয়, এটি একটি জীবন দর্শন। নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপনে সহায়তা করে। তিনি বিশেষভাবে এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ বা ইয়োগা ফর হেলদি এজিংয়ের তাৎপর্য তুলে ধরেন। শৈশব থেকে বার্ধক্য জীবনের প্রতিটি পর্যায়ে যোগচর্চা সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকল নাগরিককে প্রতিদিন অন্তত কিছু সময় যোগাভ্যাস করার আহ্বান জানান। অনুষ্ঠানে 19 জুন 2026 তারিখে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত জেলাস্তরের যোগ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি শংসাপত্র তুলে দেওয়া হয়। 0 থেকে 10 বছর বয়সী গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সমৃদ্ধি দাস, দ্বিতীয় হন আদিত্রি দে, তৃতীয় হন নীলাঞ্জনা নাথ। 10 থেকে 18 বছর বয়সী গ্রুপ বি বিভাগে প্রথম স্থান অর্জন করেন পলক কুড়ি, দ্বিতীয় হন তানসা দত্ত এবং যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেন স্মিতানাথ ও রিম্পানাথ। 18 থেকে 35 বছর বয়সী গ্রুপ সি বিভাগে প্রথম স্থান অধিকার করেন সৌভিক দাস, দ্বিতীয় হন রূপা পাল, তৃতীয় হন সোনু পাল। 35 বছরের ঊর্ধ্বে গ্রুপ ডি বিভাগে প্রথম স্থান অধিকার করেন রূপালি দে। এছাড়াও জেলার বিভিন্ন যোগ প্রশিক্ষকদের যুগচর্চার প্রসার।

0: সচেতনতা বৃদ্ধি ও সমাজে সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শংসাপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আন্তর্জাতিক যোগ দিবসের এবছরের প্রতিপাদ্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ আমাদের সকলকে এই কথা স্মরণ করিয়ে দেয় যে সুস্থ কর্মক্ষম ও আনন্দময় জীবন গড়ে তুলতে নিয়মিত যোগচর্চার কোনো বিকল্প নেই। প্রতিদিন অল্প সময়ে যোগাভ্যাস আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বার্তা নিয়ে আজকের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।
1: যোগ দিবসে অংশগ্রহণ করে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন,
2: নিরোগী থাকা আর ভগবানের আশীর্বাদ প্রাপ্ত, যার কারণে সকলকে আহ্বান করি প্রধানমন্ত্রীজির যে আহ্বান, যে আগ্রহ, সকল রাইজ যাতে একটা টাইম ওলাই আহে আর নিজের কারণে, নিজের শরীরের কারণে, নিজের সুস্বাস্থ্যবান থাকার কারণে, যাতে মিনিমাম তারিখও অনাহার নিজের কারণে রাখে আর যোগব্যায়াম যোগচর্চা করে, এটি প্রার্থনা রাখি। আর আপনারা দেখিছে যে আজির দিন এটি গোটেই বিশ্বের বুকত এই যে যোগ দিবসটি ইমান মানে অহিয়াত ইয়ে হলে গোটেই ভারত মানে বিশ্বের বিভিন্ন রাইজ জেলা হয়েছে যোগব্যায়াম করে আছে, কারণ সকলে সুস্বাস্থ্যবান থাকলে বিচারিছে। আর আমার প্রধানমন্ত্রীজি যেটো আগ্রহ যে 2000 স্বাস্থ্য মিশন ভিতর আমি সকল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হব লাগবে, যার কারণে সকলে ভাল থাকিব লাগিব, সুস্বাস্থ্যবান থাকিব লাগিব, তেতিয়া আমি ভাল কাম করিব পারিম আর দেশের হিতে কাম করিব পারিম। সকলে আহক, আমি যোগ দিবস সদায় পালন করি আর সদায় প্রত্যেক দিন যাতে আমি যোগ ব্যায়াম করি।
1: 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কার্যসূচি আয়োজন করা হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যোগ শিক্ষক পরিমল পাল বলেন,
3: আজকে বিশ্বে প্রায় 144টা দেশে যোগ দিবস পালিত হয়েছে। এই যোগ দিবসের মাহাত্ম্য যে কতটুকু তা একমাত্র যারা এটাকে নিয়ে চর্চা করেন তারাই বলতে পারবেন যে এটার মাহাত্ম্য কতটুকু আছে। বাকি প্রশ্ন আসছে, কথা হচ্ছে যে যোগ আমাদের কি কি কাজে লাগে, যোগ আমাদের শরীর মন এবং সর্বাঙ্গীন সুন্দরতার দিকে এগিয়ে নিতে পারে, কারণ এটা এমন একটা পদ্ধতি যেটা জীবন ধারণের সবথেকে অমূল্য সম্পদ, অপরিসীম যে মূল্যবোধ, সেই মূল্যবোধটুকু ভাষায় প্রকাশ করা বড় মুশকিল। এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না হলে তার সর্বাঙ্গীন বিকাশটা কোনো মতেই পাওয়া সম্ভব না, সম্ভব না এই কারণে, কারণ এই যোগ যোগের সাথে অনেক কিছু মানে নির্ভর করে, যেমন আমাদের লাইফস্টাইল, আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইফ, সোশিয়াল লাইফ, সব কিছু এটার সঙ্গেই অন্তর্নিহিত আছে, বুঝলেন। তাই এটাকে যদি আমরা নিজের জীবন ধারণের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা আজকাল যে সোশিয়াল যে এনভায়রনমেন্ট চলছে সেটার দিকে আমরা একটা ভারসাম্য রক্ষা করে চলতে পারব। নিরোগ থাকার অন্য কোনো বিকল্প ব্যবস্থা আর কিছু নাই, শুধু মেডিসিন।

0: উপর নির্ভর করে চলবে না, চলতে হবে এটার উপরেই নির্ভর করে, এই যোগ প্রাণায়ামের উপরেই নির্ভর করে নিজের লাইফস্টাইলটাকে অতিবাহিত করতে হবে। যদি অতিবাহিত করতে পারি আমরা, তাহলে আমরা দীর্ঘায়ু হতে পারবো। কারণ এবারে যে আমরা দ্বাদশতম যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করতেছি, এটার মধ্যে মেইন থিম হলো যোগ ফর এইজিং, মানে যোগটা দীর্ঘায়ুর জন্য, আমাদের জীবন ধারণের দীর্ঘায়ুর জন্যই প্রযোজ্য, এই থিমের উপরেই চলবে। করে যোগ যখন নিরোগ, ঠিক আছে। আমি যখন ফার্স্ট আমরা যখন আপনার সাথে একটা কথোপকথন হয়েছিল, তারপর থেকে আমরা তখনই আমি বলেছিলাম যে আমরা এখন কাজ করতেছি যোগের প্রচার এবং প্রসারের জন্য, ঠিক আছে। তখন ইয়ারটা ছিল 2005, এখন 2026, তার মানে 21 বছরে আমরা অন্তত 60-70% রেজাল্ট আমরা ইয়ে করতে পেরেছি, ঠিক আছে। কিন্তু এখনো আসলে আমাদের এই বরাকভেলিতে বা অন্যান্য সাইডে যুগের প্রচারটা একটু মানে টাফ হয়ে দাঁড়ায়, মানুষ এটার প্রতি এখনো যে ফুললি ডিপেন্ডেড হবে তা কিন্তু হতে চায় না। কেন চায় না তাও আমরা বলতে পারি না, আমরা তো অনেক চেষ্টা করেছি করতেছি যে প্রত্যেক ঘরে ঘরে যদি এই জিনিসটাকে আমরা যদি আমরা ইয়ে করতে পারি, পৌঁছাইতে পারি, তাহলে আমাদের মিশন সাকসেসফুল। নিয়ে সবই চেষ্টা করতেছি যে এটা যাতে প্রত্যেক ঘরে ঘরে যাতে ইয়ে করা যায় আর কি। কারণ আসলে মানুষের এখন তার পিছনে অনেক কারণও আছে, অনেকে ভাবে অবহেলা করে এসব করে কি হবে। আমরা তো প্রশিক্ষণ কি এখন তো আমরা মানে জায়গায় জায়গায় মানে মোটামুটি আলাগান্ধিতেই অনেক জায়গায় আমরা আমরা মানে কিছু কিছু স্টুডেন্ট আমরা ইয়ে করছি আর কি, ডেপুট করছি যে গ্রামে গঞ্জে কিছু কিছু সব ভিলেজে তো এখনো কমপ্লিট করতে পারছি না, এখনো অনেক কাজ বাকি আছে।
1: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল 21 জুন শিলচর বঙ্গভবনে। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে।

0: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সতু রায় তার স্বাগত ভাষণে বলেন,
1: 1977 সাল থেকে 2026 অর্ধশত বছর, এই অর্ধশত বছরে আমাদের বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের হাল খাতার হিসেবটি খুবই চমকপ্রদ। এই অঞ্চলের বেশ কয়েকজন শিক্ষা

0: রাগি সমাজ চিন্তক এবং সমাজ মনস্ক ব্যক্তিত্ব একদিন বসে একদিন একটি আলোচনা চক্রে বসে এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা চিন্তায় মাথায় এনেছিলেন। অর্থাৎ একটি বৌদ্ধিক সংগঠন গড়ে তোলার চিন্তা তারা করেছিলেন। সেদিন তারা মাটিতে একটি বীজ পুঁতেছিলেন, এই বীজটিকে অঙ্কুরোদ্গম ঘটে, চারা গাছে রূপান্তরিত হয় এবং ধীরে ধীরে এই গাছটি ডালপালা বিস্তার করে বিরাট বৃক্ষে পরিণত হয়। এই বৃক্ষটি অত্র পুষ্পে পল্লবিত হয়। এই বৃক্ষটির অন্য নাম বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন।
1: অনুষ্ঠানের বিশেষ অতিথি শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায় বলেন,
2: পৃথিবীর যে 800 কোটি লোক আছে সেই 800 কোটি লোকের মধ্যে প্রায় 25-26 কোটি লোক বাংলায় কথা বলে, সেটা প্রাইমারিলি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, আন্দামান থেকে শুধু সিরিয়া লিওন যেটা একটা ফ্রেঞ্চ কলোনি, এবং সেই ফ্রেঞ্চ কলোনিতেও বাংলা ভাষাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অনেকের জানা নেই যে প্রায় 25 কোটি লোক বাংলায় প্রাথমিকভাবে কথা বলেন, আর প্রায় 3 কোটি লোক যাদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ বাংলা, এবং তাদের মধ্যে অনেকেই উত্তর পূর্ব ভারতে থাকে। আজকে পুরো ভারতবর্ষে হিন্দির পরে যদি কোনো ভাষার প্রচলন হয়ে থাকে সব থেকে বেশি, তাহলে সেটা হচ্ছে বাংলা ভাষা। এবং পৃথিবীর বুকে হয়তো উই আর ইন দ্য 7th পজিশন, আমরা 7 নম্বর পজিশনে আছি। আজকে বাংলা ভাষার অধিকার, বাংলা ভাষার যে আজকে রাজনৈতিক ভাবে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেইগুলো নিয়ে কথা বলে আমরা রাজনীতির প্রাঙ্গণে কিছু কথা বলতে হবে, রাজনীতিকে ছেড়ে সেই কথাগুলো হবে না। 1874-এ সিলেট এবং সুরমার পার্টকে আসামের কমিশনারেটের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বেঙ্গল প্রেসিডেন্সি ভারতবর্ষে তৎকালীন ব্রিটিশের আমলে 5টা প্রেসিডেন্সি ছিল। এই 5টা প্রেসিডেন্সির মধ্যে সব থেকে বড় প্রেসিডেন্সি ছিল বেঙ্গল, এবং তৎকালীন বেঙ্গল আজকের ইউরোপ থেকে বেশি বড় ছিল হয়তো, এবং ইউরোপ থেকে বেশি লোক ছিল। এবং সেই লোককে প্রপার অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য বেঙ্গলকে অনেক কমিশনারেটে ভাগ করা হয়েছিল, তার মধ্যে একটা কমিশনারেট আসাম ছিল। এবং 1874-এ সেই ভাগ যখন হয় তখন এই অঞ্চল সুরমাবেলির একটা পার্ট, যেহেতু সেই তৎকালীন আসামের রেভিনিউ কালেকশন ভালো ছিল না বলে এই অঞ্চলকে আসামের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। লর্ড কার্জন 1905 ইংরেজিতে বাংলাকে ভঙ্গ করেছিলেন, পুরো ভারতবর্ষে যদি তৎকালীন 1857 এর পরে যদি কোনো আন্দোলন হয়ে থাকে সব থেকে বড় আন্দোলন 1905 বঙ্গভঙ্গের পরে হয়েছিল, এবং সেই আন্দোলন শুধু বাংলাতে হয়নি পুরো ভারতবর্ষতে হয়েছে, পুরো ভারতবর্ষতে সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 1911-তে বঙ্গভঙ্গকে আবার অ্যানালমেন্ট হয়েছিল এবং বঙ্গকে এক করা হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস তৎকালীন যে 1874-এ আমাদের এই অঞ্চলকে আসামের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই আসামের সঙ্গে আমাদেরকে রাখতে হয়েছে, থাকতে হয়েছে, এবং আমরা আবার সেই বাংলার সঙ্গে জড়িয়ে যেতে পারিনি পাশে। 1947-এ বাংলা ভাগ হয়, এবং বাংলা ভাগের পরে যে ভাগটা ছিল, যে আমাদের এলাকাটা ছিল, সেই এলাকাটা আসামেই থেকে গেল, এবং থেকেছে বলে পরে যে কথাটা উঠে এসেছে যে বাংলা ভাষার উপরে আগ্রাসনটা হয়েছে, যে 1960-তে বিমলা প্রসাদ চালিয়ার গভর্নমেন্ট যে সার্কুলার জারি করেছিল সেই সার্কুলারের বিরুদ্ধে পুরো উত্তর পূর্ব ভারতে।

0: বলা জোটে বেশি সব থেকে বড় আন্দোলন বরাক উপত্যকায়, এবং বরাক উপত্যকায় সেই আন্দোলন ভাষার অগ্রসনের আন্দোলন যখন হয়, আস্তে আস্তে আমরা দেখলাম যে যে তৎকালীন যে আসাম ছিল আস্তে আস্তে ভাগ হওয়া আরম্ভ হল, নেপা অরুণাচল প্রদেশ হয়ে গেল, কিছুটা হলেও ভাষার ভিত্তিতে হলো, 1966 এ নাগাল্যান্ড হয়ে গেল, পরবর্তীতে আমরা দেখলাম মেঘালয় হলো 71 এ, 74 এ মিজোরাম হলো, এবং বেশিরভাগ যে ছোট ছোট রাজ্য হয়েছে সেটা ভাষার আধারে হয়েছে, এবং বরাক উপত্যকা কোনোদিন আসাম থেকে বেরিয়ে যায়নি, সেটা আসামের মধ্যে ছিল।
1: অনুষ্ঠানের মুখ্য অতিথি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং কবি মিহির কান্তি দেব বলেন,
2: বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি যে দিন থাকে আমি সেদিন ঢাকায় ছিলাম, ক্লাস 7 এ ছাত্র ছিলাম, আমি অংশগ্রহণ করি। বরাক উপত্যকায় যখন শহীদদের মৃত্যু হয় তখন আমি কলকাতায় ফিফথ ইয়ার এমএসসি করি। আমার স্কুল শিক্ষা ক্লাস 8 কাটলিছড়া, 9-10 হাইলাকান্দি, আইএসসি করিমগঞ্জ, বিএসসি অর্থ করে, এমএসসি কলকাতা, চাকরি সূত্রে আমি ত্রিপুরা। পূর্ণসিংহ টিভি আমার ছোট ছিল কিন্তু আমরা একসঙ্গে যুক্ত ছিল। আমি এখানে যে কথা লিখে এনেছিলাম সেগুলো অনেকগুলি লিপিতে চাপা, কারণ ইতিহাস তো আমরা বদলাতে পারি না, লিখতে গেলে এটা করতেই হবে। তা আমি প্রথম দিনের কথাটা কমিয়ে রাখছি, আগের দিনের কথা যেটা বলেছি। আমাকে যিনি ফোন করে বলেছিলেন, আসলে ভারত স্বাধীনতার সময় থেকেই চলে আসে, বাকি বছররা বলেছে ভারতের স্বাধীনতার সময় লেখায় আছে, আমি বাদ দিয়ে পাঞ্জাব এবং বঙ্গদেশকে বিভক্ত করা হয়। পাঞ্জাবের যে শিখ এবং হিন্দু বিচ্ছিন্নরা পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে এসেছিল, তাদের যেভাবে আনা হয়েছিল, যে যত্ন দেওয়া হয়েছিল, সেটা পূর্ব বাংলা থেকে যে উদ্যোগীরা হয় পশ্চিমবঙ্গের দিকে গেছে বা দ্রব্য ভারতে আসে, সেটা সেভাবে হয় অর্গানাইজ হয়। আমি এসেছিলাম কাকিছড়া, তারপরে তারপরে গোহাটি, তারপরে আগত একদম লোক আসামে এসেছে, নোয়াখালী বাংলার পরে বিরাট সংখ্যায় বাঙালি উদ্যোগ আসামে এসেছে। 1948 সালে পাঙ্গালে বিরাট বাংলা হত, আসাম বেঙ্গল রেলওয়ে কর্মীরা এবং ছাত্ররা এবং সাধারণ বাঙালিরা সেখানে বাংলা হাতে পড়ে, মারপিট হয়, মোকাবিলা হয়, আগুন দেওয়া হয়। এই যে বাংলার খেতা আন্দোলন, এটা পরবর্তী যত বাংলার খেতা আন্দোলন হয়েছে এটা তারপর এখন দুটো কথা আগে বলে নিতে চাই। বাংলা ভাষার শ্রেণী খুঁজতে গেলে বাংলা ভাষার খবর রাখতে হবে। বলেছেন আমাদের মেয়েজনকে পড়াতে হবে, পড়াতে কি করে হয় মাস্টার জানো, দীর্ঘদিনের মাস্টার, আর পরে বলবো এই সংগঠনও ইউনিভার্সিটি।

শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই।

উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস। শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন মিয়াকি টোরির আগে খেয়াল শুনবেন সঞ্চয়িতা চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকিটুরির আগে খেয়াল শুনলেন সঞ্চয়িতা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ এতে প্রথম গানখানি শুনবেন অলকা ইয়াগনিকের কণ্ঠে, পিতা মাতা সন্তান ছবি থেকে।

0: এবারের গানখানি শুনবেন দুজনে ছবি থেকে জুবিন গার্গ ও মোনালি ঠাকুরের কণ্ঠে।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
2: না, আগে বাঁচাবো,
1: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে
4: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানখানি শুনবেন বিলম্বিত লয় ছবি থেকে মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছবির নাম মিশর রহস্য। এটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী শিলচর।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না? দেবো ইনজেকশন।
3: আরবিআই একথা বলে
4: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।

এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন আওয়াজ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

পরের গানটি শুনবেন জগজিৎ সিং এর গাওয়া প্যার কা ফুলাকাত ছবি থেকে।

গানখানি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এরপর শেষ ছবির গান তুম তো নহি হো ছবি থেকে জগজিৎ সিং এর গাওয়া গানখানি।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন গজলের অনুষ্ঠান, শিল্পী লতা মঙ্গেশকর ও পঙ্কজ উদাসের কণ্ঠে। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন প্রথমে লতা মঙ্গেশকরের কণ্ঠে এবং পরে পঙ্কজ উদাসের কণ্ঠে গজল। আকাশবাণী শিলচর।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन, कहानी नहीं बदली स्टाइल गया है बदल, जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: এখন আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুনন্দানাথ।
3: নমস্কার, আমি সুনন্দানাথ। আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিলচর কলেজিয়েট স্কুলে দীর্ঘ 25 বছর যাবত শিক্ষকতার কাজে যুক্ত রয়েছি। এই শিক্ষকতা আমার খুবই প্রিয়, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার সাথে সাথে সব দিক থেকে গড়ে তোলা আমাকে খুবই আনন্দ দেয়। তখন আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকে তাদের যোগ্যতা অনুযায়ী নিজেদের পায়ে দাঁড়িয়ে যায় এবং কদাচিৎ আমার সাথে দেখা হলে যে সম্মান প্রদর্শন করে, তাই আমার পরম প্রাপ্তি বলে মনে হয়। আমি ছোটবেলা থেকে এই শহরেই বড় হয়েছি, আমার স্কুল কলেজ ও বিএড ডিগ্রি এই শহর থেকেই করতে হয়েছে, তবে স্নাতকোত্তর ডিগ্রি নিতে হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে। যেহেতু এই শহরে বেড়ে ওঠা, তাই আমার ছোটবেলা থেকে আমাদের বিনোদনের এক বিশেষ অঙ্গ ছিল আকাশবাণী শিলচর। কত অনুষ্ঠান শুনে শুনে যে বড় হয়েছি, বিভিন্ন ধরনের গান, খবর, কৃষকতার আসর, শিশু মেলা থেকে শুরু করে যে নাটক প্রচারিত হতো প্রতি রোববার দুপুরবেলা, পরিবারের সবাই মিলে আমরা একসাথে তা উপভোগ করতাম। আমি ছোটবেলা থেকে গান শিখিনি, শিখেছি ছবি আঁকা এবং সেই বিষয়ে একটা ছোট্ট ডিগ্রিও অর্জন করেছি। বিবাহ সূত্রে শিলচরেই আমার শ্বশুর বাড়ি এবং এটা আমার সৌভাগ্য যে আমার গৃহকর্তা সরকারি স্কুলের শিক্ষক হওয়ার সাথে সাথে আকাশবাণী শিলচরে দীর্ঘ

0: 30 বছর অস্থায়ীভাবে কাজের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি একজন সঙ্গীত শিল্পী। ওনার সাহচর্য হয়তোবা বিবাহ পরবর্তী সময়ে আমার ওই রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরাগ জন্মায়। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত আমার কাছে খুবই প্রিয় বিষয় হয়ে ওঠে। তাই আমার সমস্ত কাজের ফাঁকে আমি এখনও রবীন্দ্রসঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথের গানই আমার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। এছাড়া আমার শাশুড়িমা ছিলেন এই অঞ্চলের ধামাইল ও কীর্তনের একজন ওঝা। ওনার কাছ থেকে কীর্তনের নানা ধরনের গান ও ধামাইল শেখার সুযোগ আমার হয়েছে। আমাদের একটি ধামাইলের দলও রয়েছে, তাই আমরা কয়েকজন মহিলার মিলে শহরের বিভিন্ন মঞ্চে ধামাইল পরিবেশন করে থাকি। সর্বোপরি এই সাংগীতিক পরিমণ্ডলে থাকতে আমার খুবই আনন্দ লাগে। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠানে সুনন্দানাথের নিজের কথা। এখন শুনবেন অনুষ্ঠান লোকগীতি। লোকগীতির প্রথম শিল্পী মঙ্গলানাথ ও শর্মিষ্ঠা দাসের পরিবেশনায় শুনবেন প্রথম শিল্পী মঙ্গলানাথ।

এতক্ষণ শুনলেন মঙ্গলানাথের পরিবেশনায় লোকগীতি, লোকগীতির এখনের শিল্পী শর্মিষ্ঠা দাস।

এতক্ষণ শুনলেন মঙ্গলানাথ ও পরে শর্মিষ্ঠা দাসের পরিবেশনায় লোকগীতি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন চিনি কম ছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানখানি শুনলেন অর প্যার হো গয়া ছবি থেকে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনবেন অগ্নি সাক্ষী ছবি থেকে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের কণ্ঠে।

এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন মহিলা মজলিশ।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আজকের আসরে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইউটেরাইন ক্যান্সার, অর্থাৎ ইউটেরাসে যে ক্যান্সার হয়ে থাকে সেটার সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর পৌলমি মুখার্জি, নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: আজকে যে বিষয়টা সেটা আপনার কাছ থেকে আমরা ভালো জানতে পারবো, আপনি অঙ্কোলজিস্ট এবং সেই সাথে আপনি সার্জন, তো যে প্রশ্নটা আপনার কাছে প্রথমে করতে চাইবো যে আপনি তো অনেক দিন ধরে এখানে কাজ করছেন এই অঞ্চলে, তো আমরা অনেকেই শুনি যে এই অঞ্চলে খুব ক্যান্সার প্রবণ অঞ্চল, এখানে অনেক ক্যান্সার পেশেন্ট দেখা যায়, তো সেটা কতটা সত্যি?
1: দেখুন, বরাক ভ্যালি মতন জায়গায় আমার যেটা অনুভব লাস্ট 10 ইয়ার্স 10 বছরের, ওটা হচ্ছে এই ক্যান্সারগুলি বেড়ে যাচ্ছে, যেটা আমরা 10 বছর আগে যেগুলো কম দেখতাম, যেরম মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হলো বা জরায়ুর ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলতে পারেন, এইসব বেড়ে যাচ্ছে, এদের সংখ্যাগুলি বাড়ছে। তাছাড়া যেগুলো তাম্বাক বা সিগারেট বা এইসব থেকে যেগুলো ক্যান্সার হয় সেগুলোর আমরা কোনো রকমে কোনো কম দেখছি না। এটা হতে পারে যে লোকেরা যতটা এগুলোর ইউজ করছে, তাম্বাক ব্যবহার করছে বা সিগারেট বিড়ি এইসব ব্যবহার করছে, এগুলো দিয়ে যে যে ক্যান্সারগুলো ওইগুলোর খুব প্রচুর এতে আমরা দেখি।
0: আচ্ছা, তো এই যে আমাদের এখানে আপনি বললেন যে তামাকের ব্যবহারটাই বেশি তার জন্য হচ্ছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা কোনটা মানে বেশি হয় এবং কেন সেটা হচ্ছে?
1: দেখুন, তামাক তো মহিলারাও ব্যবহার করে, পান সুপারি, তো দেখা গেছে যে এই তামাক থেকে যেগুলো ক্যান্সার হয়, মুখের ক্যান্সার বলুন, খাদ্যনলীর ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এইগুলোর তো মহিলা পুরুষ দুজনের মধ্যেই দেখা যায় এবং এই ক্যান্সারের সংখ্যা খুবই বেশি। আপনি যদি আমাদের ডেটাবেসে দেখেন, ওতে দেখতে পাবেন যে মুখে লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, গলার ক্যান্সার, যেটা আমরা হাইপোফ্যারিংস ক্যান্সার বলি, এগুলোর দুজনের মধ্যেই, মহিলা বলুন পুরুষ বলুন, দুজনের মধ্যেই সংখ্যা খুব বেশি। তারপরে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে, আরেকটু নিচের স্তরে বলবো জরায়ুর ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার আমরা দেখছি যে 10 বছর আগে যে যতটা হচ্ছিল তার থেকে বেশি, হতে পারে লাইফস্টাইলের চেঞ্জ বা খাওয়ার চেঞ্জ এর জন্যে হচ্ছে, কিন্তু এটা আমাদের খুব চিন্তার বিষয় কি এই অঞ্চলে যেগুলো আগে দেখা যেত না এখন সেই ক্যান্সারগুলি আরও বেড়ে দেখা যাচ্ছে।
0: তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পার্টিকুলারলি এটা নিয়ে আজকে বেশি কথা বলবো সেটা হচ্ছে ইউটেরাইন ক্যান্সার, এটার মানে সম্পর্কে আমরা খুব কম জানি, তো আপনার কাছে জানতে চাইবো যে কোথায় হয়, কেন হয়, মানে তার কারণটা কি, সেটা যদি একটু কিছু বলেন।
1: নিশ্চয়ই। জরায়ুর ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার, এখন জরায়ু আমরা যখন অ্যাজ আ ডক্টর জরায়ুটাকে দেখি, তো জরায়ুর দুটো অংশ হয়, একটা যেটা গাইনিক এক্সামিনেশন, গাইনিক পরীক্ষার সময় আমরা দেখতে পাই, সেটাকে সার্ভিক্স বলে বা জরায়ুর মুখ বলে। তারপরে জরায়ুর ভেতর দিকটা, যেটা পেটের ভেতরে থাকে, যেটা এন্ডোমেট্রিয়াম বলে। তো দুই জায়গায় ক্যান্সার হতে পারে, দুই জায়গাকার ক্যান্সার ওর ট্রিটমেন্ট, ডায়াগনোসিস এগুলো একটু আলাদা।

0: একটা ভালো খবর এটা যে যেগুলো জরায়ুর মুখের ক্যান্সার যেটা বেশি হয় আমাদের এই অঞ্চলের কথা যদি বলেন, তো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ভিতরকার ক্যান্সার অতটা দেখা যায় না, জরায়ুর মুখের ক্যান্সার সেইটা বেশিরভাগ মহিলাদের দেখতে পারা যায়। এটা সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সারকে সার্ভিক্স সার্ভাইকাল ক্যান্সার বলা হয়। আর যেটা ভালো খবর ভেতরে যেটা সেটাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলা হয়। দুটোরই কি কারণে হয়, কারণ শুরু হওয়ার আলাদা, ট্রিটমেন্ট ডায়াগনোসিস দুটোই আলাদা। তবে সার্ভিক্স সার্ভাইকাল ক্যান্সারের বেশি পেশেন্ট আমরা এই জায়গায় পাই, তার জন্যে আমি আরেকটু ভালো করে সার্ভিক্সের ক্যান্সারের ব্যাপারে বলবো। এর একটা গুড নিউজ ব্যাপার হচ্ছে কি, আমরা যদি এই সার্ভিক্স ক্যান্সার শুরু হওয়ার আগে আমাদের নানান রকম পেশেন্টের মধ্যে লক্ষণ দেখা যায়, এটা প্রি ক্যান্সার স্টেজ বলে। মানে জিনিসটা যখন জাস্ট শুরু হওয়ার, ক্যান্সারটা ঠিকমতো হয়নি তবে হওয়ার মতন রিস্ক যেগুলো থাকে তাতে কিছু কিছু স্পেসিফিক একদম সঠিক লক্ষণ বোঝা যায়, সেই সময় যদি ট্রিটমেন্ট করা যায় তো ক্যান্সার পুরোভাবে প্রিভেন্টেবল, মানে ক্যান্সার ভবিষ্যতে হয় না। তো এটার জন্যে সার্ভাইকাল ক্যান্সারের আমরা আমাদের হাসপাতালের দিক থেকে স্ক্রিনিং প্রোগ্রাম আছে। স্ক্রিনিংটা হচ্ছে যে ক্যান্সারগুলো হওয়ার আগের স্টেজ বা হওয়ার আগের সময় আমরা যদি ধরতে পারি কি এই মহিলার রিস্ক আছে, তো এইটা প্রিভেন্ট করা যায়, এটা হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
1: সেটা একটা ভালো খবর। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বললেন প্রি ক্যান্সারাস যে সিচুয়েশন যেটা, সেটাকে ধরতে পারলে কি ক্যান্সার হবে না সেরকম কিছু? মানে
0: একেবারে একেবারে একটা হচ্ছে কি, সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন আছে, এটা জেনারেলি দেয়া হয় 9 থেকে 24 বছর মহিলাদের জন্য। এটা WHO থেকে এটা দেয়া হয়েছে, পারমিশন দেয়া হয়েছে। সার্ভাইকাল ক্যান্সার শুরু হয় একটা ভাইরাস থেকে যাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলা হয়, আর এই ভাইরাস কারণ হচ্ছে ক্যান্সার করানোর। এখন এই ভাইরাসের ইনফেকশন যখন মহিলাদের সার্ভিক্সে হয় তখন যে যে লক্ষণগুলি,
1: মানে জরায়ুর মুখে
0: যেটা হয়, তো এই লক্ষণগুলি হচ্ছে ডিসচার্জ, মানে জরায়ু থেকে জলের মতন বেরোনো বা একটু ব্লিডিং হওয়া, ব্যথা, চুলকানি, এই সবগুলো শুরু হয়। এইটা এইসব হলে মানে এগুলো HPV ভাইরাসের ইনফেকশন থেকে হচ্ছে। এই সময় যদি আমরা ট্রিটমেন্ট করি আর ভাইরাসটাকে শরীর থেকে বার করা যায় তো ইন ফিউচার ক্যান্সারের চান্সেস একদম নেই বলা যেতে পারে।
1: আচ্ছা, তো এই যে ভাইরাসটা সেটা কিভাবে মানুষের শরীরে আসতে পারে?
0: সব থেকে কমন কজ হচ্ছে ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা পুরুষের যে পিনাস বা লিঙ্গ যেটা আছে ওখান থেকে ট্রান্সফার হয়ে মহিলাদের সার্ভিক্সে আসতে পারে, আর এইটা হচ্ছে মেন কারণ। এইটার জন্যে যে মহিলাদের মাল্টিপল পার্টনার্স, মানে একজন না মাল্টিপল পার্টনার্স থাকে, তাদের বেশি রিস্ক আছে এই ভাইরাসটা হওয়ার।
1: যারা একজনের চাইতে অনেকজনের সাথে এই সম্পর্ক থাকে, শারীরিক সম্পর্ক থাকে, তাদের চান্সটা
0: বেশি থাকে। তো এইটা সব থেকে মেন রিজন হচ্ছে। তাছাড়া ভাইরাল ইনফেকশন এমনিও হতে পারে, কিন্তু ভাইরাস যদি বডিটা স্ট্রং থাকে, যদি আমাদের ইমিউনিটি লড়বার ক্ষমতা যদি ভালো থাকে, তো এই ভাইরাসটা 6 মাসের ভেতরে বডিটা এই ভাইরাসটিকে সরিয়ে দেয়। এখন যাদের মধ্যে ইমিউনিটি বা লড়বার ক্ষমতা কম, আর এটা কিভাবে হয়, যদি শরীরে অনেক রকম রোগ থাকে, দ্বিতীয় যে মহিলারা স্মোকিং করেন, ধূম্রপান করেন, 3 নম্বর হচ্ছে যাদের এইডস, HIV বলে কিছু, মানে এই ধরনের রোগ আছে, TB রোগ যেটা সারছে না, সেরাম রোগ আছে, তাদের মধ্যে ইমিউনিটিটা কম থাকে, যার ফলে শরীরটা HPV এই ভাইরাসটাকে সরাতে পারে না। তো এই ভাইরাসটা শরীরের মধ্যে থেকে গেলে এইটা কিছু বছরের মধ্যে, অ্যারাউন্ড টাইম লাগে এই ভাইরাসটা ক্যান্সার করানোর মধ্যে, অ্যারাউন্ড 10 to 12 years টাইম লাগে যদি আজ কাউর HPV ইনফেকশন হয়ে থাকে আর এইটা কিছু রকমে শরীর থেকে গেল না, তো এটা অ্যারাউন্ড 10 to 12 years এর

0: দে গিয়ে ক্যান্সার হয়ে দাঁড়াতে পারে।
1: আচ্ছা, একটা কথা আপনি বললেন যে যার ইমিউনিটি স্ট্রং আছে, যাদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, 6 মান্থসের মধ্যে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমাদের যে দেখুন এইটা এখানে মানে দেখুন আমাদের হাতে 10 বছর অ্যাটলিস্ট 8 to 10 years থাকে কি আমরা এই রোগটাকে রোগটা যাতে ক্যান্সার না হয় অতটা আমাদের কাছে সুযোগ আছে আমরা এটা রক্ষা করতে পারি, প্রিভেন্ট করতে পারি। যার জন্য কমিউনিটিতে আমাদের যে স্ক্রিনিং প্রোগ্রাম, এতে কি হয় HPV এই ভাইরাসটা কার কার আছে এইটা ডিটেক্ট করার জন্য কিট থাকে, ছোট একটা ব্রাশ দেয়া হয়। তো মহিলারা এটা নিজেরা নিজে থেকে ব্যবহার করে, যে ভাজাইনা, একদম ভাজাইনা থেকে একটু রস বা মিউকাস বার করে ওইটা যে আশা ওয়ার্কার বা প্রাইমারি হেলথ কেয়ারে এটা সাবমিট করে, আর এই টেস্টে বোঝা যায় HPV এই ভাইরাসের ইনফেকশনটা আছে কি না।
1: তো এখন একটা প্রশ্ন আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই কিটটা কোথায় পাওয়া যায়?
0: এখন তো দেখুন আমাদের অ্যাজ আ পার্ট অফ স্ক্রিনিং প্রোগ্রাম যে যে কমিউনিটিতে আমাদের স্ক্রিনিং আমাদের সিস্টাররা গেছে ফ্রি এটা ডিস্ট্রিবিউশন হয়। তাছাড়া যদি কিনতে পারা যায় সো এইটার কস্ট জেনারেলি অ্যারাউন্ড 700 rupees, কিন্তু অ্যাজ আ ক্যান্সার কমিউনিটি আমরা গভর্নমেন্টের কাছে এইটা একটা প্রস্তাব নিয়ে গেছি কি এটা যাতে ফ্রি করিয়ে দেওয়া যায়, কি যাতে আরো মহিলারা এর অপরচুনিটি এটা ইউজ করতে পারে। তো এটার আমরা একটা প্রস্তাব নিয়ে গেছি, এখন আই থিঙ্ক ইন ফিউচার এটা ফ্রি হয়ে যাবে। তবে যাদের যাদের কাছে আমাদের স্ক্রিনিং কাছাড় ক্যান্সারের স্ক্রিনিং এর এটা নেই, তাদের যদি এটা অ্যারাউন্ড 700-800 rupees এর কিট, বা যদি কেউ স্ক্রিনিং করাতে চায় আমাদের হাসপাতালে এলে ফ্রি স্ক্রিনিং হয়ে যাবে।
1: আচ্ছা, যদি কারো এরকম ধারণা মানে হচ্ছে যে হতে পারে কাছাড় ক্যান্সার হসপিটালে, ওখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
0: নিশ্চয়ই, এটা আমাদের হাসপাতালে ফ্রি টেস্ট দেওয়া হয়ে যায়। দেখুন এই যেটা স্ক্রিনিং এর যদি কথা বলছেন, যেরকম সবাই করানো যায়, আমরা জেনারেলি বলি যাদের 30 years অ্যাবাভ 30 years, তো সব মহিলাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের যে বয়সেই হোক করানো শুরু করা উচিত। আর এই যে টেস্টিং এর যেটা কথা বলছি এটা জেনারেলি আমরা অ্যারাউন্ড 65 years অবধি করি। 65 years এর ওপরে জেনারেলি এটা করালে অতটা দেখা যায় না, বিকজ আমরা মনে করি যে কোনো মহিলা যাদের 65 বয়স অবধি ইনফেকশন হয়নি তাদের চান্স এই ইনফেকশন হওয়ার খুবই কম। তো যে স্ক্রিনিং যে এজ এটা বিটুইন 30-65 years এর মধ্যে মহিলাদের মধ্যে হয়, এবং যারা ছোট বয়স বা যাদের বিয়ে ছোট বয়সে হয়েছে তারাও এসে স্ক্রিনিং মানে তাদের করাতে পারে।
1: তো এখানে তো কিছু লক্ষণ যেটা বলছিলেন যে কিছু ডিসচার্জ হয় সেটা অনেক সময় ব্লিডিং থাকতে পারে, ব্লাড থাকতে পারে, কিংবা এরকমও হতে পারে যে তার চুলকুনি হচ্ছে।
0: অ্যাবসলিউটলি।
1: তো খালি চুলকুনির চিকিৎসা যদি করে ফেলে যে সেটা সেরে গেল কিন্তু বুঝতে পারলো না হয়েছে কিনা, তারও কিন্তু যাওয়া উচিত।
0: হ্যাঁ নিশ্চয়ই। এখন দেখুন এই যে আমি স্ক্রিনিং এর কথা বলছি, স্ক্রিনিং মানে যারা নর্মাল ভদ্র মহিলারা যাদের কোনো রকমের লক্ষণ নেই তাদের আমরা টেস্ট করি। যে যে ভদ্র মহিলাদের কিছু এই ধরনের কিছু লক্ষণ আছে তাদের আমরা খালি HPV না তাদের অ্যাজ আ ক্যান্সার স্ক্রিনিংও করি, কেন কি এই যে লক্ষণগুলি আপনি যেগুলো মেনশন এই যেগুলো বলছেন যে ডিসচার্জ হওয়া বা ব্লিডিং হওয়া, যেটা
1: এটা তো পার্টিকুলার যে পিরিয়ড হচ্ছে সেইটা পার হয়ে গেলে তারপরে,
0: কারেক্ট, তো পার হয়ে যাওয়ার পরেও ব্লিডিং মানে অসাধারণ ব্লিডিং হচ্ছে, বা 3 নম্বর এই শারীরিক সম্পর্কর পরে ব্লিডিং হচ্ছে, এইসব কিন্তু ক্যান্সারের কিছু কিছু এগুলো লক্ষণ হতে পারে। তো এইসব যদি লক্ষণ দেখা যাচ্ছে তো আমরা স্ক্রিনিং থেকে আগে হয়ে গেলাম, মানে অলরেডি কিছু একটা রোগ হয়ে গেছে, সো সেটা ক্যান্সার হতে পারে, সেটা ইনফেকশন হতে পারে। এখন HPV যেটা বলছি ভাইরাল ইনফেকশন যদি শরীরের মধ্যে থাকে এটা অন্য অনেকগুলি ইনফেকশনও করায়, যেরকম ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো একবার ভাইরাস এলো আমাদের সার্ভিক্সের মধ্যে,

0: সার্ভিক্সটার মুখটা এতে ছোট ছোট ঘা করিয়ে দেয়, যার ফলে অন্য রকমের ইনফেকশনও এসে যেতে পারে। তো আমরা যখন ট্রিটমেন্ট করি পেশেন্টদের, প্রথমে তো এরম কোন পেশেন্ট আমাদের ক্লিনিকে এলে প্রথমে তো আমরা দেখি যে ক্যান্সার কিনা, ওর জন্য টেস্ট খুবই সাধারণ টেস্ট, যেখান থেকে ব্লিডিং বা রস বা এরম সাদা সাপ বেরোচ্ছে ওর থেকে, জাস্ট আমরা ওই জায়গা থেকে এই রসগুলো নিয়ে পরীক্ষা করি। এটা ব্যথা জ্বালা যন্ত্রণা কিছুই হয় না, আর ওতে আমরা বুঝতে পারি কি এটা ইনফেকশন না এটা ক্যান্সার না ক্যান্সারের জাস্ট শুরু স্টেজ, আর সেইভাবে বুঝে আমরা ট্রিটমেন্টটা সেভাবে করি।
1: আচ্ছা, আপনাদের হাসপাতাল থেকে যারা যায় স্ক্রিনিং করতে যারা যায়, এটা কি কোনো আপনাদেরই থাকে নাকি আশা, যারা আশা দিদিমণিরা যারা রয়েছেন যারা সরকারি স্তরে যায় তাদেরও সেটা করতে সুবিধে, মানে তাদের কাছেও আছে সেটা?
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখুন আমাদের এখান থেকে আমাদের কি সিস্টেম করা হয়েছে যে আমাদের হাসপাতাল থেকে আমরা প্রতিটি মানে ডিস্ট্রিক্টে গিয়ে ওইখানের আশা ওয়ার্কারদের ট্রেন করেছি কি, কেন কি আমাদের দেখুন সংখ্যা ডক্টর নার্সেস বলুন সংখ্যা কম, এত বারাক ভ্যালিতে আমরা নিজে থেকে এইসব করা যায় না, তো আশাদের আন্ডারে, এক আশাদের আন্ডারে আপনার 1 লাখ অ্যাটলিস্ট 1 লাখ স্ক্রিনিং উইমেন পপুলেশন আছে, তো ওদের ট্রেন করা হয়েছে কি ওরা ঘরে ঘরে গিয়ে এই মহিলাদের কাছ থেকে এটা জিজ্ঞেস করে কি কাদের কি অসুবিধে আছে, আর এইচপিভি সম্বন্ধে অ্যাওয়ার করে, প্লাস এই যে কিটটা যেটা আমি বলছিলাম এইচপিভি টেস্টিং এর কিটটা, এইটা এই মহিলাদের সাপ্লাই করে কি আপনারা নিজে থেকে দেখুন আর আমাদের দিয়ে দিন। তো যে কোনো জেনারেলি কমিউনিটিতে হয়েছে কি যে মহিলারা একটু আশা ওয়ার্কারদের সঙ্গে কথা বলতে একটু ফ্রি বেশি আপন মনে করে, তো এরম কিছু প্রবলেম হলে ওনারা আশাদের কন্ট্যাক্ট করে আর আশারা আমাদের কন্ট্যাক্ট করে আমরা কিছুভাবে সুবিধে করে গাড়ি পাঠিয়ে পেশেন্টদের এনে মহিলাদের, বা যদি সাব সেন্টারে পিএইচসিতে এসব হয়ে যায় এই টেস্টিং হয়ে যায় তো ওখানেও করে দিই।
1: আচ্ছা, তো এই যে আশা মহিলাদের একটা আপনি বললেন যে ওদের কাছে খুব ফ্রি, সেটাও যেমন সত্যি, তেমনি আরেকটা সত্যি আছে যে অনেক সময় বাড়ির গার্জিয়ানরা ওদের সাথে মানে কথা বলতে বলবেন না, ওরা বেশি বলছে এদের সাথে, এদের সব কথা শোনা ঠিক নয়, কিন্তু মহিলাদের নিজেদের এগিয়ে আসতে হবে, যদি এরকম কিছু থাকে তাহলে তারা নিজে থেকেই আশাদের সাথে
0: একেবারে একেবারে। আমরা যখন অ্যাওয়ারনেস করাই আশাদের আর কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস করাই, তখন মহিলারাও না যে গার্জেনরা, যে বলুন হাজবেন্ড হোক বাবা হোক ভাই হোক, সবাইদের ইনক্লুড করা হয় প্রোগ্রামে, আর সবাইদের বোঝানো হয় যে বাড়ির মহিলা যদি ওনাদের হেলথ আমরা না দেখি তো বাড়ির সব কাজ রুকে যাবে।
1: একটা ভাইটাল প্রশ্ন আমি করতে চাইবো,
0: বলুন।
1: রেড লাইট এরিয়া আছে আমাদের এই শহরেও আছে নিশ্চয়ই, অন্য অন্য জায়গায়ও আছে হয়তো, সেখানে এই ধরনের বিষয়কে মাথায় রেখে কি কিছু করা হয়েছে?
0: দেখুন আমার নলেজে আমরা স্পেসিফিক রেড লাইট এরিয়া এরাম এম করে তো কিছু করিনি, তবে এরাম কোনো মানে গভর্নমেন্টের দিক থেকে অনেক সময় সিলচারে হয়েছে বলে আমার ইনফরমেশন জানা নেই, তবে আই নো একটা এনজিও আছে যেটা গুয়াহাটিতে এরম ওনাদের কাজই হচ্ছে যে রেড লাইট এরিয়ায় গিয়ে ওনাদের ওখানে যে মহিলারা আছেন ওনাদের সঙ্গে এই সার্ভাইকাল ক্যান্সার এইচআইভি এইসব যেগুলো হাই রিস্ক ও হেলথের ব্যাপার স্যাপার নিয়ে অ্যাওয়ার করা, এইসব যে এইচপিভি টেস্টিং কিটস বা আদার কন্ট্রাসেপটিভস এইসব মানে ওনাদেরকে দেয়া ফ্রি অফ কস্ট, এইটা করে। তবে আমার সিলচর বা এই বারাক ভ্যালিতে এরম জানা নেই কেউ এরম করছে বলে।
1: হ্যাঁ, তো এখানে আছে এনজিও এই বিষয়টা নিয়ে, যে এনজিও নয় কিন্তু এরাও এখানে কাজ করছে, কারণ আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখি দুর্বার যেটা একটা আছে, ওরা এই এনজিও এত ভালো কাজ করছে যে সেটা পুরো মানে আমি বলতে পারি যে পুরো ভারতবর্ষের মধ্যেই হয়তো একটা বেশ অন্যরকম একটা কাজ ওরা করে যাচ্ছে। তো আমাদের এখানেও কিন্তু এই কাজগুলো টুকটাক হচ্ছে, সেগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, কিন্তু এরা ঠিক রেস্কিউ করা কিংবা ওদেরকে আবার রিহ্যাবিলিটেশনের জন্য ওদের চেষ্টা করা সেগুলো করছেন, কিন্তু কিন্তু এই কাজটা মানে সার্ভাইকাল ক্যান্সার কিংবা এদের অ্যাওয়ার করা, হ্যাঁ সেইগুলো নিয়ে একটু জানানোর দরকার যে সিমটম যদি অ্যারাইজ করে তাহলে কি করতে হবে, সেটার জন্য যদি আমার মনে হয় যদি কেউ এরকম থাকেন তো নিশ্চয়ই সেটা

0: আমাদেরকেও জানাবেন যে এরকম আমরা করছি কিংবা এটা করা দরকার। তো আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও তাদের কাছেও হয়তো পৌঁছে যাচ্ছে, কেউ হয়তো এই কাজটা এই পেশায় রয়েছেন, তো তিনিও হয়তো এটা শুনছেন, তিনি কিন্তু অন্যদেরকে সেটা জানাতে পারেন, কারণ এদের তো বেশি প্রয়োজন। আপনার কথা থেকে যেটা মনে হলো, এটা
1: আমরা যেকোনো প্রোগ্রাম যখন আমরা ডিসাইড করি তখন এনাদের এই ধরনের গ্রুপস গুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় এবং হওয়া উচিত। কেন কি ওনাদের মধ্যে আপনি যা বললেন রিস্কটা বেশি as compared to general population.
0: তাছাড়া এখান থেকেই হয়তো রোগটা অন্য জায়গায় ছড়াবে,
1: তাই না?
0: মানে পুরুষের হাত হয়ে সেটা অন্য দিকে চলে যাচ্ছে, তো এইভাবে এটা মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। তো এই ইউটেরাইন ক্যান্সারের মোটামুটি একটা ছবি আপনার কাছ থেকে পাওয়া গেল যে হয়তো সংখ্যায় এখনো ততটা নেই, কিংবা হলেও সেটাকে আটকানো যায়, কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী থাকে তাহলে সেটা এমনি ছ মাসের মধ্যেই সেটা সরে যেতে পারে। কিন্তু আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, যে যদি কারো হয়ে থাকে তার চিকিৎসাটা কি হাসপাতালে এসে করতে হবে, কিংবা সেটা কিভাবে আপনারা করেন?
1: যে সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার, এইটা আমি প্রথমে তো বলবো, দেখুন কোনো ক্যান্সার শুরু স্টেজে চিকিৎসা করে সারানো সেরে যাওয়ার চান্স আপনার 90% থেকে বেশি হয়, মোর দ্যান 90-95%। সার্ভিক্সের যে ক্যান্সারগুলো সেগুলো আরও অ্যাডভান্স স্টেজেও পুরোপুরি চিকিৎসা হয়ে পেশেন্ট একদম ভালো হয়ে যায় এবং মানে কিওর রেটস খুবই হাই আছে। চিকিৎসার মধ্যে যে শুরুর দিককার যদি ক্যান্সার থাকে, ছোট ক্যান্সার থাকে, তো এর জন্য আমরা জরায়ুটা অপারেশন করে বার করে দিই, যাকে হিস্টেরেক্টমি বলে। আর এইটাই মাত্র দরকার হয় ছোট ক্যান্সার, শুরুর দিককার ক্যান্সারের জন্য। যদি ক্যান্সারটা আরেকটু ছড়িয়েছে বা জরায়ুর মানে জরায়ুর দিকেই বড় হয়েছে, তো এর জন্যে আমরা অপারেশন বা সার্জারি করি না, এর জন্যে আলাদা ট্রিটমেন্ট হয় যাকে রেডিয়েশন বলা হয়, চলিত ভাষায় শেক, কারেন্ট এসব বলে। তবে এটা হচ্ছে একরকম যন্ত্র বা একরকম মেশিন, যাদের যাদের সিটি স্ক্যান হয়েছে ঠিক ওই মেশিন দিয়ে ঠিক ওইভাবে শুইয়ে ট্রিটমেন্টটা করা হয়। এটা আমরা নিজের চোখে দেখতে পারি না কি কী জিনিস এসে ট্রিটমেন্ট হচ্ছে, তবে এটা ভেতর থেকে রেগুলো যেগুলো আসে সেগুলো দিয়ে রোগটা আস্তে আস্তে আস্তে করে শুকিয়ে যায়। তো এই রেডিয়েশনটা চলে 6 সপ্তাহ, রোজ এসে দিতে হয়। ব্যথা জ্বালা যন্ত্রণা কিছু রকমের কিছু হয় না। রেডিয়েশনের সাথে সাথে আমরা একটা ইঞ্জেকশন দিই যাকে কেমোথেরাপি বলে, আর অন্য কেমোথেরাপির তুলনায় এটা খুবই মানে এর সাইড এফেক্ট কম, চুল টুল পড়বে না। এই যে কেমোথেরাপি আমরা সার্ভাইকাল ক্যান্সারের জন্য যেটা দিই, আর সাইড এফেক্টস অন্যদের ক্ষেত্রে খুবই কম থাকে। তো এইটা প্রতি সপ্তাহে একটা একটা ইঞ্জেকশন করে দেওয়া থাকে, আর বেশিরভাগ এটা হয় 6 সপ্তাহ ট্রিটমেন্ট চলে। 6 সপ্তাহের জন্য বাড়ি সামনে থাকলে রোজ বাড়ি থেকে আসা যাওয়া করা যায়, এতে কোনো আমরা অ্যাডমিশন দেওয়ার দরকার হয় না, পেশেন্টদের থাকতে হয় না, আর কিছু কিছু ওই জায়গার হাইজিন মেনটেন করতে হয়। তো রেডিয়েশন, কেমোথেরাপি এগুলো অ্যাডভান্স স্টেজ, আরেকটু ক্যান্সারটা বেড়ে গেলে এই ট্রিটমেন্টগুলো আমরা করি, আর এতে বোঝা যায় খুব ভালো রেজাল্ট আসে পেশেন্টদের, বেশিরভাগ পেশেন্ট এ দিয়ে কিওর হয়ে যায়। তাও আমরা মনে করব কি আপনাদের যদি কোনো রকমের লক্ষণ আছে তো বাড়িতে বস থাকবেন না, কারোর সঙ্গে মানে গাইনিক হোক, আপনাদের নিজেদের লোকাল ডাক্তার হোক, যোগাযোগ করুন। কেন কি এই জিনিসগুলো মানে হতে পারে এটা ক্যান্সার না, আপনার জাস্ট ইনফেকশন হচ্ছে, কিন্তু ইনফেকশনটা ট্রিটমেন্ট না করলে আগে গিয়ে ক্যান্সারের সম্ভাবনা হয়ে দাঁড়াতে পারে। আর জরায়ুর এই যে যে ইনফেকশনগুলো, এর ট্রিটমেন্টগুলো খুবই সাধারণ, 5-6 দিনের অ্যান্টিবায়োটিক খেতে লাগে।
0: আচ্ছা, তাহলে এটাও বোঝা গেল যে খুব একটা ভয়ের অতটা কিছু নেই, যে এই চিকিৎসাগুলো করলে একটা মানুষ সুস্থ হয়ে উঠতে পারে। চিকিৎসা তো হতেই পারে, কিন্তু যদি আমরা একটু সচেতন থাকি কিংবা সেভাবে যদি আমরা চলি তাহলে সেটা নাও হতে পারে, সেটা না হওয়ার জন্য আমরা আমাদের চেষ্টা করা দরকার। এটার জন্য হাইজিন বললেন, কিংবা আরো 2-1টা জিনিস আছে সেটা নিয়ে যদি আপনি সবশেষে যদি একটু বলেন আর কি।
1: নিশ্চয়ই, দেখুন সার্ভাই

0: সার্ভিকাল ক্যান্সার এটা 100% প্রিভেন্টেবল। প্রিভেন্টেবল মানে এটা আমরা নিজে একটুখানি যদি এফার্ট করি এটা আমাদের হবে না। সব থেকে আগে আপনি ভ্যাকসিনেশন, যারা যারা 9 to 26 ইয়ার্স মহিলারা এই ভ্যাকসিনেশনটা নিতে পারে। ইন্ডিয়ায় যে ফেডারেশন মানে গাইনিক অ্যাসোসিয়েশন আছে, ওনারা বলেছে যে HPV টেস্টিং যাদের নেগেটিভ, যে ভদ্র মহিলারা যে বয়সেই হোক তারাও যদি ভ্যাকসিনেশনটা নেয় তাদেরও ক্যান্সার হওয়ার চান্সটা 95% কমে যাবে। 100% গ্যারান্টি কেউ দেয়নি, 95% চান্স কমে যাবে, ওপরেও হলেও হবে। ইন্ডিয়ান কনটেক্সটে এটা আমাদের গাইনিক অ্যাসোসিয়েশন যেটা বলেছে, যদি HPV টেস্টিংয়ে নেগেটিভ থাকে, শরীরে HPV এই ভাইরাল ইনফেকশনটা নেই, তাহলে তারাও ব্যবহার করতে পারে এই ভ্যাকসিনটা। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাদের মধ্যে যদি এই ধরনের কোন রকম লক্ষণ থাকে, সাদা স্রাব বা চুলকানি বা এই ধরনের ব্লিডিং, এটা নিয়ে বাড়িতে বসবেন না। এগুলো খুব সাধারণ ট্রিটমেন্ট হতে পারে। বারবার বলছি, এগুলো হতে পারে যে ক্যান্সার না, জাস্ট ইনফেকশন।
1: আমি চাইবো আপনি যদি বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা হাইজিন নিয়ে এখন কথা হচ্ছে, তো সেটার উপরে যদি একটু কিছু বলেন।
0: ওকে, হাইজিনের ব্যাপারে দেখুন, আপনার যে জায়গাটা, প্রথম কথা তো মেনস্ট্রুয়াল হাইজিন, মাসিকের সময় আপনারা পরিষ্কার যদি কাপড় ব্যবহার করছেন তো পরিষ্কার কাপড় ব্যবহার করুন। প্যাড ব্যবহার করা সব থেকে ভালো, স্যানিটারি প্যাড। এখন তো গভর্নমেন্ট ডিস্ট্রিবিউশন খুব কম রেটে ডিস্ট্রিবিউট করছে, আশাদেরকে জিজ্ঞেস করতে পারেন, অনেক সংস্থা আছে যেটা খুব একদম কোনো ফ্রিতে ডিস্ট্রিবিউট করে।
1: এটা এটা কিন্তু আমরা কিন্তু বাড়িতে অন্যান্য জিনিস অনেক দাম দিয়ে কিনি,
0: হ্যাঁ
1: তাই না? খাবার জিনিস যেভাবে খাচ্ছি,
0: একদম
1: মাছ খেলে যত টাকা চলে যায় তার চাইতেও কম লাগতে পারে, কাজেই এটা তো কেনা দরকার।
0: নিশ্চয়ই এটা এটা দরকার। আর কোন রকমের এই ছাড়া কোন রকমের জিনিস যেন ভেজাইনার মধ্যে মাসিকের সময় বা অন্য সময় ঢোকানো না হয়, কেন কি ওর থেকে ইনফেকশন হয়ে দাঁড়ায় আর তার থেকে নানান রকম রোগ হতে পারে। আর তিন নম্বর হচ্ছে জায়গাটা পরিষ্কার রাখা। আপনারা ইউরিনেশন, পেচ্ছাপ পায়খানা করার পর বা ফিজিক্যাল কন্ট্যাক্টের পরে ওই জায়গাটা পরিষ্কার রাখা দরকার জল দিয়ে। কোনো অন্য, দেখুন মার্কেটে অনেক রকম জিনিস আছে, কোনো জিনিস ব্যবহার করার দরকার নেই, পরিষ্কার জল দিয়ে ওই জায়গাটাকে ধুয়ে রাখা। নাম্বার ফোর, যে আন্ডার গার্মেন্টস যেগুলো আপনারা ব্যবহার করছেন ওইগুলো যেন পরিষ্কার ব্যবহার করেন। অনেক সময় আন্ডার গার্মেন্টসে ফাঙ্গাস বা ওতে কোনো কিছু ইনফেকশন থাকলে ওখান থেকে আপনাদের এই ইনফেকশন, ইউরিনারি বলুন বা ভাজাইনাল ইনফেকশন, এগুলো হতে পারে। তো এই কটা জিনিস, খুব খুব সামান্য জিনিস, যদি আমরা একটু এই কথা মানে এগুলো দেখতে পারি তো আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব।
1: অনেক অনেক ধন্যবাদ ডক্টর পৌলমী মুখার্জি, আপনি এত মূল্যবান তথ্য দিলেন আমাদের। যারা শ্রোতারা শুনছেন আজকে নিশ্চয়ই খুব উপকৃত হয়েছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।
0: নমস্কার।
2: আমরা এতক্ষণ শুনলাম জরায়ুর ক্যান্সার, এ নিয়ে বিস্তারিতভাবে জানলাম ডাক্তার পৌলমী মুখার্জি, যিনি কাছাড় ক্যান্সার হসপিটালের একজন শল্য চিকিৎসক এবং ক্যান্সার বিশেষজ্ঞ, তার কাছ থেকে। অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি শ্রোতাবন্ধুরা, এবারে আসুন শোনা যাক একটি আধুনিক গান অরুণধতি হোম চৌধুরীর কণ্ঠে।

আধুনিক গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আজ আসর থেকে এখানে বিদায় নিচ্ছি।

0: মহিলা মজলিস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সংহিতা দত্তচৌধুরী। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এখন গানখানি শুনবেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এই গানখানির সঙ্গে সঙ্গে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুরু হবে আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী কল্যাণপুর আধুনিক গানের শিল্পী সুমন কল্যাণপুর আধুনিক গানের শিল্পী।

আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর একটা ২৯ মিনিট ৪৫ সেকেন্ড। বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর অসীম স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
1: আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মোট দিয়ে হার হবে 38%। পেনশন প্রাপ্তরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে।
0: আগামী দিনে 1,00,000 শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবিদদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে।
1: রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যা 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে।
0: অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষাক্ষেত্রে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষক

বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাধুনীদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বদের সাক্ষাৎ করবেন, সেদেশে বিদেশমন্ত্রী বি বাৎসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের সিওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়ে প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতে এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোন নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।
এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কে এল রাহুল, ঈশান কিষাণ ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব,

0: জাসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হরসিদ্ধ রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত মিথুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ড স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। বিদেশমন্ত্রী ড জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: আকাশবাণী শিলচর।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না? দেবো ইনজেকশন।
4: আরবিআই এ কথা বলে,
5: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
1: এখন লোকগীতি শুনবেন শিল্পী তুষারকান্তি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন তুষারকান্তি মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন, শিল্পী বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী।

শুনলেন সুদীপ্ত ভট্টাচার্যের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এখন শুনবেন নজরুল গীতি, সুপ্রদীপ দাসের কণ্ঠে নজরুল গীতি।

আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানে সমাপ্ত হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।

হৌজিকতা বিখ্রে সাফাবি ফিল্ম আসি আরাম যমুনা আমি আহিবম শ্যাম আনি আপন খা ইসই আমি খোঞ্জল ফিল্ম গীতা আহিবম শ্যাম আপন খা ইসই আমি তাবিরসি

এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

ইব আকাশবাণী শিলচর প্রোগ্রাম খায়ারও সিনে হামজমা সৌমা খনারি সাইনসিনী জিনি ডিমাশা প্রোগ্রাম জেন্দু মিডিয়াম ওয়েবনি মিটার রেজা থাম বিশা থাম মাগনি পয়েন্ট মাক থাম মাগনি গ্রাউডে রেজা যায় মাখন যায় কিলো হার্টসা ওডে এফ এম নি রেজাশি মাগনি পয়েন্ট মাক থাম মেগা হার্টসা দিনী সোমবার সাইন জুন বডাইনি সাইনখনগনি ইংরেজি মাইথাইনি রিজিংনি মাইথাই খন্ড জিনি ডিমাশা প্রোগ্রামা দিনী সিকাংথা খনারি নাম রেজাবথাই গেজেরহা রেজাব হাগং ওডে আখনথওয়ালা নালাইলাইনি সাইনসিনী গ্রাউজমা দুষ্কাংথা রেজাবিয়া কৃষ্ণা লংথাসানী খুরংহা রেজাবথাই খনালাইনাম

0: কৃষ্ণ লংসানি খুরংহা শ্রুশ্রু রাজাবাই থাইটাম খালাইকা দোহা রাজাবিয়া শর্মিতা বড়নি খুরংহা রাজাব হাগং খালাইন
1: খনাদি দাদি লনাদি খমাও কং কিম কই খনাদি দনভাইসি ডাকিরা দারাওলা কইশোবা মাইন্দুচি মায়াচি দনভাইসি ডাকিরা দারাওলা বুঝিবা সুদুচি সয়াচি নাইজু নি দাও নাইজু কিসিখা নৌকা দে নাই রে রে নাইফাইখা নৌকা লাই নাই রে রে নাইখা দে হাগং সিমি মাসি জাথাও থাও নৌকা লাই নাই রে রে নাইখা দে দীঘং সি নামাসি জাথাও থাও থাকা দো দাদি লওকা দো দিনি নি সাইরাউলি ফারাং দে থাকা।

আকাশবাণী শিলচর, গ্রাউজমা ফরিডু, রাজদীপ বর্মন। মন্ত্রী হোজার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়াহা লোকসেবা ভবন হা এগ্রিকালচার ইরিগেশন ওডে ওয়াটার রিসোর্স বটে বুঠুনির লুগুহা বাজেট স্লামিয়াবা মাসি মেলহা গবাজুরবা মেলহা গবাহি মন্ত্রী হোজার রাজি গুবুমহা ডি আওয়াই বা হা ডি হাডামহা ডি সহিরি বা ওডে মাই বঠাই বুকুম ঠাইডাউরিবানী খুশি হাবা বুঠুকে নাইসলামবা বুনিশ কাংহা মন্ত্রী হোজা রাজিনী যাদৌবা ফ্রা রিমানী ব্লামহা পাবলিক ওডেহে প্রাইভেট সেক্টর বুঠু লুগুসি ডাংফালাই দাউমানী মাসি যাদৌয়াবা থাকনি মেল খাম্বা ইউরোপনি ইউনিয়ন আসাম রাজিহা দাওয়াইমানী মানা দংয়াবা খে সুগুখা ইলে গ্রাউবনো মঠাবানী মন্ত্রী হোজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হামজাউমা খসাউমা ইয়াফাখা ইবো ইউনিয়ন হা খ্রিপজাং খনসনি দেশ দংফাদু আসাম রাজিনী চরাইদেউ তিনসুকিয়া ওরে শিবসাগর জেলাকে গার্ডাডা খ্রিপ জেলাহা ডাবৈলাফুডু ঠি খনারিখা ইলে ব্লামকে ডক্টর শর্মা আসাম জাগডুং জাঠাইকে গারহি হামবা জারৌমানী গেদে সিকাংফালাংমানী ব্লাম ঠি খাফ্রনবা ডিমাহাসাও জেলা নাইসয়ারাও নি নাংজমাজাং মিয়াহা জেলাহা জিগনিবা ইন্টারনেশনেল য়োগা ডে মানিলাইখা জেলানি সেন্ট্রেল থাকনি প্রোগ্রাম হাফলুংহা জাখা বখে গারিব হাফাইনি আয়ুষ্মান আরোগ্য মন্দির বুটুহা য়োগা বসাইন মানিলাইখা।

আন্ডার গ্রেজুয়েট মেডিকেল কোর্স নি NWET UG এন্ট্রেন্স পরীক্ষা মিয়া শান্তি জাং হামসিনু জাপিনখা পরীক্ষা রিফিনিয়ারও ক্রিপ জাং লাক্ষণগনি রিজিং জাং বিষাঠাম মাঝি স্কু জাখা ইবো পরীক্ষা দেশ নির জাবুয়া ডানসি ওডেহে দেশ বাইজিনি মাঝি ব্রি হাঠানিয়া যাবা আসাম রাজিহাডে ইবো পরীক্ষা বিশাব্রি মাসনি হাঠানিয়া যাবা দিনেনিপ্রাং খামাখিয়া শান্তিপীঠ মাদাইখোহা আম্বুবাসী মেলা জেন্নাম মাদাইখোহা ডাঙিয়ারও খনারিবা দিনি হরনি বুবলি ঘণ্টা মাসকু উডে মাজাই মিনিট নিপ্রাং প্রবৃত্তি গ্রাউডে আম্বুবাসী নি বুবলি জেন্নাম বু বুবলিহা মাদাইখোহা সাউসিকে বহাবরিয়া মাদাইখো জুন বাদাই নি সাইনখনথাম খনব্রি উডেহে সাইনখন বুয়াখালি ফুংহি নু দংমাসে আম্বুবাসী নি নিবৃত্তি গ্রাউডে বুবলি নাংবা গোসীসে সাইনখন্ডখালি মাদাইখোকে খ্রিপনে খ্লাহি খ্রুপিনমা মাদাইখোকে নাইডৌয়ারও মিনিশিলাই দাগলাইব গবাং ভক্ত ইরানি উঠে বাইজিনিফ্রাং বুজম জাফিনমাসে থি আশা জালাদু ইলে সুবুং বুজম জাবলাইয়াবাকে হামসি নাইডৌ মানে হাঠানি বুটুকে রগাউসিসি ডেংমানে উডে গথা দিরি মানে গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশন খুশি আজাউখা পুলিশ ডিপুটি কমিশনার নি ডাংখো গেডেনিফ্রাং বো মেলা জাবা বুবলিহা সুবুং বুটু বেদেহে থাংমা ফাইমা মাইফাহি বাংসাসা গাইডলাইন রিকা ববুটুয়া আনসারও ফরিয়ারও মশাইনজুরও খ্রাউরও মুঠাইনুয়ে খামাও খনায়ারও উডেহে হিমপুয়ারও নি সেফটি কে বল সেংদৌখা উডেহে স্কুল নি গাড়ি ফায়ার ইঞ্জিন উডেহে অ্যাম্বুলেন্স বুটু নিখলাহি হামসি থাংমা ফাইমা নি লামা খ্লাইরিমানি খুশি আজৌখা গ্রাউজমা ফুরিবা দিনদে ইরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনা মারবারী বসাইনি জিনি ডিমাসা প্রোগ্রামা দংনাং গিবিন গিবিন রেজাবিয়ারওনি খুরাংহা রেজাবটাইনি প্রোগ্রাম থাইরেলিনি বিরিলি উডে এখনটওয়ালা নালাইলাইনিং সাইনসিনি গ্রাউজমা প্রোগ্রাম খনায়ারও সিনে হামজৌমা কসৌমা খনারিফিনি জিনি ডিমাসা প্রোগ্রামকে ইরানিং সিজামলাডু জিউ উঠায়

অমৃতবাণী বন্দনা শুনবেন সকাল ছটা দশ মিনিটে, খেতে খামারে শুনবেন সকাল ছটা ত্রিশ মিনিটে, শান্তিকুমার ভট্টাচার্যের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট ও দুপুর একটা চল্লিশ মিনিটে, সুপ্রভাত শুনবেন সকাল সাতটা পাঁচ মিনিটে, দেশবন্দনা শুনবেন সকাল সাতটা কুড়ি মিনিটে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল সাতটা চল্লিশ মিনিটে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে বেলা বারোটা ত্রিশ মিনিটে সুরেল ভেলা অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি শুনবেন সকাল আটটা চল্লিশ মিনিটে, বাংলা ছবির গান সকাল আটটা পঞ্চাশ মিনিট, বেলা দশটা ও সন্ধে ছটা পনেরো মিনিটে শুনবেন। সকাল নটায় শুনবেন সঙ্গীতালক্ষ্যে অমৃত সাগর পানে। সকাল নটা

5 মিনিটে। দেশবন্দনা শুনবেন সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 7:40। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে বেলা 12:30 সুরেল ভেলা অনুষ্ঠানে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15 শুনবেন। সকাল 9:00 শুনবেন সঙ্গীতালক্ষ্যে অমৃত সাগর পানে। সকাল 9:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিমল মুখোপাধ্যায়ের সেতার বাদন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা 11:00 এবং দুপুর 1:15। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। তার পরপরই শুনবেন লোকগীতি নাসির কামাল ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 ও রাত 8:15 শুনবেন বিধর রঞ্জন চক্রবর্তীর শিখল বাঁধন। ভজনের শিল্পী অর্ধেন্দু মুখোপাধ্যায় শুনবেন দুপুর 2:30। গীত শুনবেন দুপুর 2:45 শিল্পী মানসী। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। সন্ধে 6:45 শুনবেন চাষাবাদের কথা। এতে ছাগল পালন কিভাবে করবেন এ নিয়ে কথা বলবেন ডক্টর প্রকাশ কর্মকার। রাত 8:00 হিন্দি অনুষ্ঠান। এতে শুনবেন শুভদা পাণ্ডের স্বরচিত কবিতা পাঠ। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দাদরা রাত 8:30, শিল্পী সারথী চট্টোপাধ্যায়। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন গজল, শিল্পী ভার্গবী বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী স্বরাজ মুখোপাধ্যায়। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং এরপর শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এবারে শুনবেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

যুব বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের শীর্ষক হচ্ছে তাদের হাসিতে আমাদের সুখ। অনাথ আশ্রম ও অনাথ শিশুদের নিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীভূমি থেকে দেবাশিস দেব, নেতাজি স্পোর্টিং ক্লাব শ্রীভূমি শাখার সম্পাদক, একজন সমাজকর্মী ও একটি এনজিও তথা অনাথ আশ্রমের সাথে যুক্ত। চলুন শুরু করে নেওয়া যাক সমাজকর্মী দেবাশিস দেবের সাথে একটি সাক্ষাৎকার। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আপনি তো জানেনই আমাদের আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে তাদের হাসিতে আমাদের।

0: রোগ। তো আপনার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাইবো, আপনার এনজিও বা অনাথ আশ্রমটি কবে থেকে কার্যক্রম শুরু করেছে?
1: নমস্কার, আমার নাম দেবাশিস দেব, আমি সম্পাদক নেতাজি স্পোর্টিং ক্লাব। তো আমাদের এই চিলড্রেন হোমের অনুষ্ঠানটি শুরু হয়েছে 2016 সাল থেকে। হ্যাঁ, আমরা 2016 সাল থেকে সরকারি প্রাপ্তভাবে আমরা এই কাজটি শুরু করেছি।
0: আচ্ছা, এই প্রতিষ্ঠান গঠনের পেছনে মূল উদ্দেশ্য বা ভাবনা কি ছিল?
1: অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম 91-92 এই ক্লাব আমরা শিলচর পাবলিক স্কুল রোডে আমরা শুরু করি, তখন আমাদের এটার মূল মোটো ছিল স্পোর্টস এবং শেল্টারলেস মানুষ, যারা থাকার মতো যাদের জায়গা নেই, এই ধরনের লোক বা এদেরকে শেল্টার দেওয়া, প্লাস ধরুন আপনারা এই যে কিছু কম্পিউটার লিটারেসির জন্য আমরা ভেবে চিনতে আমরা এটা শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা এই সামাজিক কাজকর্মের মাধ্যমে আমরা আস্তে আস্তে আস্তে আস্তে ওমেন চাইল্ড এই ওয়েলফেয়ার এই ধরনের কাজ আমরা শুরু করি।
0: আচ্ছা, বর্তমানে আপনার সংস্থা কি কি কার্যক্রম পরিচালনা করছে?
1: বর্তমানে আমাদের সংস্থা স্থায়ী দুটি অনুষ্ঠান আমরা চালাচ্ছি। একটা হচ্ছে দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোম নামে কর্ণমধুতে আমাদের একটি শিশুগৃহ আছে, সেই একটা অনুষ্ঠান। আরেকটি অনুষ্ঠান আছে এখানে স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি, যেটা আমাদের সেটেলমেন্ট রোডে অবস্থিত। তো এই দুটি স্কিম আমাদের, মানে অনুষ্ঠান আমাদের চলছে সরকারিভাবে এনজিওর মারফতে। আর এমনিতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নানান ধরনের চাইল্ড এন্ড ওমেন ওয়েলফেয়ারের উপর করে থাকি। হ্যাঁ, তারপর আপনার এই যে কি বলে নেহেরু যুব কেন্দ্র, আমরা প্লাগ হয়ে ওনাদের সাথে আমাদের নানান ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি বা অন্য ধরনের অনেক প্রোগ্রাম আমরা করে থাকি। ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এই প্রাকৃতিক দুর্যোগ প্রশমন নিয়েও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করে এসেছি এবং এখনো করছি। ভোটার অ্যাওয়ারনেস, ইউথ যারা আছে আজকাল ভোটের হারটা কমতে থাকে, সবাই ভোটে পার্টিসিপেট করে না, তাদেরকে কিভাবে ভোটার অধিকারটারে কাজে লাগানোর জন্য সেই প্রয়াস, সেটা আমরা অ্যাওয়ারনেস নাটক বা নানান ধরনের মিটিং এর মাধ্যমে আমরা এগুলো সবসময় করে থাকি।
0: আচ্ছা, অনাথ আশ্রমের শিশুদের জন্য কি ধরনের শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে?
1: এমনিতে তো তারা স্কুলে গিয়ে পড়াশোনা করেন, পাশে আমাদের স্কুল আছে, স্কুলে গিয়ে ওরা পড়াশোনা করে। পাশাপাশি একটু ভালো রেজাল্ট করার জন্য আমরা প্রাইভেট টিউটর রেখে দিয়েছি, প্রাইভেট টিউটর আমাদের কাছে আছে। তার সঙ্গে আর্টস, আর্ট অ্যান্ড ক্রাফটস, এই কাজের জন্য সময়ে সময়ে আমরা টিচার এনে ওনাদেরকে, বাচ্চাদেরকে আমরা ট্রেনিং দেই, ওরা এগুলো খুব ভালোই করে। তারপর কম্পিউটার লিটারেসি, কম্পিউটারটা ভীষণ প্রয়োজন আজকালকার দিনে, কম্পিউটার না শিখলে কিছু হয় না। আমরা ভাবনা যে এখান থেকে যদি কম্পিউটার অল্প শিখে যেতে পারে, তাহলে 18 বছর বা 19 বছর পর যখন আমাদের হোম থেকে চলে যাবে, যে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে দু চারটি কাজ করতে পারবে, একটা কম্পিউটারের কাউন্টারে বসেও কাজ করেও জীবিকা নির্বাহ করতে পারবে। সেই জন্য চেষ্টা থাকে প্রত্যেক বাচ্চাকেই আমরা কম্পিউটারটা ভালো করে শেখানোর জন্য।
0: খুব ভালো। সমাজের মানুষ বা তরুণরা কিভাবে আপনাদের এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে?
1: ওটা ভেরি সিম্পল, একদম সহজ প্রক্রিয়া। আমাদের একটা অত্যন্ত সরল একটা ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে দিলেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। হ্যাঁ, তার জন্য আমরা কোনো ধরনের সাবস্ক্রিপশনও আমরা নেই না। পরবর্তীকালে যেটা আমাদের, যেটা বাৎসরিক একটা ছোট একটা অনুদান আমরা বছরে বছরে দেই, মেম্বারশিপ ফিস, সেইটা একদম অতি নগণ্য, এমন কোনো বড় অ্যামাউন্ট না, সেটা দিলেই হয়ে যায়। কিন্তু দরকার হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা ডেডিকেশন অফ সোশ্যাল সার্ভিস, সামাজিক কাজ করার যে একটা দায়বদ্ধতা বা একটা যে ইচ্ছা, সেই ধরনের মানে লোক হতে হবে। না হলে তো এই লোক আসে,

0: একদিন পর আবার কিছু হয়তো বা কিছু প্রাপ্তির ইচ্ছা থাকে, তো সামাজিক কাজকর্ম তো প্রাপ্তির কিছু নেই। হ্যাঁ, আমরা সমাজের জন্য কিছু করব। হ্যাঁ, আমরা দায়বদ্ধ সমাজের জন্য আমরা কিছু করব, সেই ভাবনা যাদের মধ্যে আছে এরাই থাকেন। তো সব মিলিয়ে একদম ইজি, আসতে কোনো অসুবিধা নেই। একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলেই আমরা, তারপর কিছু তো আমরা দেখব যে কোথার লোক, কি ধরনের ব্যাকগ্রাউন্ড, কি ওগুলো একটু অল্প যাচাই করা হয় মাত্র, আর কিছু না।
1: ঠিক আছে। আচ্ছা, এমন কোন ঘটনা কি মনে আছে যা আপনাকে গভীরভাবে ছুঁয়ে গেছে এই ক্ষেত্রে?
0: অবশ্যই আছে, দুটি ঘটনা খুব হৃদয় স্পর্শকারী। যেমন আমাদের একটি অনুষ্ঠান ছিল নাইট শেল্টার হোম, সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে, সেটা এখন বর্তমানে নেই, বন্ধ হয়ে গেছে। তো সেই নাইট শেল্টার হোমের একটি ঘটনা, আর চিলড্রেন হোমের, যেটা আমরা সিসিআই বলি, চিলড্রেন হোমের শিশুগৃহের একটি ঘটনা। যেমন ধ্রুব বলে আমাদের, আমি শিশুগৃহের কথা বলছি, বর্তমান যেটা চলছে আমাদের অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের একটি ছেলে ছিল ধ্রুব। ধ্রুব আমাদের এখানে অনেক ছোট থেকে এসেছিল, এসে এখানে পড়াশোনা করেছে, পড়াশোনা করে এখান থেকে পড়াশোনাতে খুব মোটামুটি ভালো এবং পাশ করেছে, ম্যাট্রিক পাশ করেছে, হায়ার সেকেন্ডারি পাশ করে আমাদের এখান থেকে গিয়েছে। তারপর কেন ওর কথাটা মনে হচ্ছে, ও নিজে নিজেই চাইল্ড প্রোটেকশন সোসাইটি, অর্থাৎ আমাদের এই বিভাগে, সেই বিভাগের কর্তৃপক্ষ যে আছে গুয়াহাটি, নিজে থেকে ওনার সঙ্গে যোগাযোগ করেছে, করে ওর আগামী দিনের পড়াশোনার জন্য যে ব্যবস্থাটা ও নিজে করে নিয়েছে, নানান ধরনের সুযোগ সুবিধা আছে, সেগুলো সে নিজে কথাবার্তা বলে নিজেই আদায় করে নিয়েছে। সেটা আমার হৃদয় স্পর্শ করে যে আমার হোমের একটি ছেলে এইভাবে একটা স্কিল নিয়ে বেরোতে পেরেছে, সেটা আমাকে আনন্দিত করে। এই একটা কথা মানে আমার মনে আছে, মনে পড়ে। আরেকটা হচ্ছে সিসিআই, যে বললাম যে নাইট শেল্টার হোম, নাইট শেল্টার হোমে অনেকদিন আগে তো একজন জনৈক ব্যক্তি, উনি আমাকে বললেন যে একটা মেয়ে লোক পেয়েছি, ওর তো কোনো শেল্টার নেই, ওকে কোথায় রাখবো, নামটা আমার মনে নেই, ভুলে গেছি। তো আমি বললাম ঠিক আছে, শেল্টার হোমে নিয়ে আসো, বা আসলো। আসার পর আমরা একদিন পরে জানতে পারলাম যে ওর সঙ্গে কাউন্সিলিং করে মেয়েটা গর্ভবতী ছিল, বউ, অ্যাকচুয়ালি মেয়ে না, বউটা গর্ভবতী ছিল, আর ওর শ্বশুরবাড়ি থেকে, সে ত্রিপুরার মেয়ে ছিল, শ্বশুরবাড়ি থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জামাই, ওর স্বামী বোধহয় ছিলেন না, স্বামী মৃত ছিলেন, তো আত্মীয় স্বজন এইরকম কি একটা বলছিল। তো আমাদের এখানে থেকে, আমাদের হোমের মধ্যে থেকে ও জীবনযাপন করছিল, আমরা পুরোপুরি ট্রিটমেন্ট ওর করি। তখন আজকে সেই ডাক্তার নেই, আমাদের শান্তনু দাস মহাশয় ছিলেন ডক্টর, ওনার কথা মনে পড়ে, উনি অনেক সহযোগিতা করেছেন এই কেসটাতে আমার সাথে। আমি ওনাকে বলেছি স্যার এই, উনি বলছিলেন যে এত ছোট কি বিজ্ঞানসম্মত কি ঝামেলা ছিল, আমি এটা তো ডক্টরের ভাষা আমি সব বুঝতে পারছি না, তোমাকে বলছিল এটা ঝামেলা আছে, শিলচর নিয়ে গেলে ভালো হয়। তারপর উনি বললেন না আমি দেখব। তো আমি বললাম যে দেখুন, আপনি যদি পারেন তাহলে এখানে করিমগঞ্জে হয়ে গেলে ভালো, কারণ শিলচর নিয়ে যাওয়া আসা বা আমাদের কমিউনিকেশন গ্যাপটা তো একটু বেশি বেড়ে যেতে পারে। তো উনি বললেন ঠিক আছে আমি দেখছি। তারপর এখানেই সোনোগ্রাফিটা করে বাচ্চাটা হলো, সেই বাচ্চাটার নাম আমি দিয়েছিলাম বাহুবলী। তারপর সেই বাচ্চাকে আমি একটা বার্থ সার্টিফিকেট করে মেয়ে লোকটাকে অনেকদিন রাখি, তারপর আমারই পাশের বাড়ি, এই যে আমার বাড়ির পাশে, এই বাড়িতে পরবর্তীকালে ওদেরকে কাজের জন্য দেই। মেয়ে লোকটা এখানে থাকে প্রায় বছর দেড় বছর, বাচ্চাটা বেশ বড় হয়ে যাওয়ার পর যোগাযোগ করে তারপর নিজের বাড়িতে চলে যায় শুনেছি। তো সেই মানে কথাটা আমার প্রায় মনে পড়ে। এভাবে অনেক অনেক আছে, আরো অনেক আছে, বলার শেষ নেই। হ্যাঁ, তো এই দুটো কথা আর কি আমার মানে হৃদয় স্পর্শ করে।
1: আচ্ছা, আজকের তরুণ প্রজন্মের মধ্যে সমাজ সেবার আগ্রহ আপনি কেমন দেখছেন?
0: আছে, তবে সমাজ সেবার

0: মধ্যে একটা জিনিস হয় কি, যারা তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়েরা আসেন, আমি দেখতে পেরেছি সবাই যেমন একটা আশা নিয়ে আসেন, একটা ভ্রান্তিও আছে লোকের মধ্যে যে এনজিও বা এই ধরনের কাজ করলে বোধ হয় নাকি ভীষণ টাকা পয়সা পাওয়া যায়। হয়তো পাওয়া যায়, কিন্তু আমি আমার কার্যক্রমে আজ পর্যন্ত তো দেখিনি, কারণ আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেই কাজের মধ্যে আমরা সবাই যত মেম্বাররা আছি আমরা আমরা সবাই এখানে নিজের পকেট থেকে টাকা দিচ্ছি, দিয়ে তারপর কাজটাকে চালিয়ে যাচ্ছি। সরকার আমাদের এই অনুষ্ঠানের পয়সা একটা সময় ফেরত দিচ্ছেন, আমরা অনেকটাই পেয়ে যাচ্ছি, অনেকটা আমার নিজেদের আমাদের পকেট থেকে যাচ্ছে, সেটা আমরা সামাজিক কাজের জন্য নিজের আনন্দে আমরা এটা খরচ করছি। কিন্তু একটা প্রশ্ন আছে, কথা আছে যে বাচ্চা যখন নতুন প্রজন্ম আসবে, সব আজকের সবাই চায় যে আমি কিছু রোজগার করি। তো এই প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে এটা তো রোজগারের জায়গায় না, সামাজিক কাজকর্মের মধ্যে স্কিল বাড়াতে পারো, নিজেকে তৈরি করতে পারো, কিন্তু ইনকাম তো করতে হবে ব্যবসার মহলে গিয়ে। এটা তো ব্যবসার মহল না, এটার মধ্যে হয়তো কিছুটা মানে বোঝার ব্যাপার নতুন প্রজন্মের মধ্যে রয়েছে। আর এমনিতে আছে ভালো অনেক ছেলেরাই আছেন, ওনাদের ছেলে মেয়েরা আছেন, ওনারা সামাজিক করছেন এবং করে যাচ্ছেন, করে যাচ্ছেন দেখেই আমাদের মধ্যে এই যে অনুষ্ঠানগুলো আজকেও করিমগঞ্জ বা আমাদের ভারতবর্ষের জায়গায় জায়গায় কোনায় কোনায় এগুলো চলছে। যদি না থাকতো তাহলে কি এটা চলতো?
1: আচ্ছা, ভবিষ্যতে কিভাবে আরো বেশি শিশু বা অসহায় মানুষকে সাহায্য করার ভাবনা আছে আপনাদের?
0: অ্যাকচুয়ালি আমরা তো যেখানেই আমরা দেখি যে কোনো বাচ্চারা খবর পায় বা দেখি যে বাচ্চারা তাদের শেল্টার নেই বা চাইলে বারে কাজ করছে বা কোনো ধরনের অসহায় অবস্থায় আছে, আমরা সবসময়ই তাদেরকে উৎসাহিত করে বা আমাদের যে প্রসেস আছে প্রসেস করে আমরা এনে তাদেরকে শেল্টার দিই। এবং আমাদের ইচ্ছা যে আরও যাতে আমরা, যেমন করিমগঞ্জে মেয়েদের কোনো অনুষ্ঠান নেই, ছেলেদের অনুষ্ঠান আছে কিন্তু মেয়েদের শিশুগৃহ নেই, তো মেয়েদের শিশুগৃহ যাতে করিমগঞ্জে আমাদের মাধ্যমে হোক বা কোনো সামাজিক সংস্থার মাধ্যমে হোক, এটা একটা করা উচিত। আমরাও চাইব যে আমরা ভবিষ্যতে এই অনুষ্ঠানটি যাতে আমরা করতে পারি, এবং এইসব জিনিস করতে গেলে কিছু
1: ফিজ

0: গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইমি, এবার নতুন ঝুমকো তো
1: না, আগে বাঁচাবো,
0: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
0: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই একথা বলে,
4: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।

0: আগামী দিনের পড়াশোনার জন্য যে ব্যবস্থাটাও নিজে করে নিয়েছে, নানান ধরনের সুযোগ সুবিধা আছে, সেগুলো সে নিজে কথাবার্তা বলে নিজেই আদায় করে নিয়েছে। সেটা আমার হৃদয় স্পর্শ করে যে আমার হোমের একটি ছেলে এইভাবে একটা স্কিল নিয়ে বেরোতে পেরেছে, সেটা আমাকে আনন্দিত করে। এই একটা কথা মানে আমার মনে আছে, মনে পড়ে। আরেকটা হচ্ছে সিসিএ, যে বললাম যে নাইট শেল্টার হোম, নাইট শেল্টার হোমে অনেক দিন আগে তো একজন জনৈক ব্যক্তি, উনি আমাকে বললেন যে একটা মেয়ে লোক পেয়েছি, ওর তো কোনো শেল্টার নেই, ওকে কোথায় রাখবো, নামটা আমার মনে নেই, ভুলে গেছি। তো আমি বললাম ঠিক আছে, শেল্টার হোমে নিয়ে আসো, বা আসলো। আসার পর আমরা একদিন দু পরে জানতে পারলাম যে ওর সঙ্গে কাউন্সিলিং করে মেয়েটা গর্ভবতী ছিল, বউ, অ্যাকচুয়ালি মেয়ে না, বউটা গর্ভবতী ছিল। আর ওর শ্বশুরবাড়ি থেকে, সে ত্রিপুরার মেয়ে ছিল, শ্বশুরবাড়ি থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জামাই, ওর স্বামী বোধহয় ছিলেন না, আমার স্বামী মৃত ছিলেন, তো আত্মীয় স্বজন এইরকম কি একটা বলছিল। তো আমাদের এখানে থেকে, আমাদের হোমের মধ্যে থেকে ও জীবনযাপন করছিল, আমরা পুরোপুরি ট্রিটমেন্ট ওর করি। তখন আজকে সেই ডাক্তার নেই, আমাদের শান্তনু দাস মহাশয় ছিলেন ডক্টর, ওনার কথা মনে পড়ে। উনি হয়তো পাওয়া যায়, কিন্তু আমি আমার কার্যক্রমে আজ পর্যন্ত তো দেখিনি, কারণ আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেই কাজের মধ্যে আমরা সবাই, যত মেম্বাররা আছি আমরা, আমরা সবাই এখানে নিজের পকেট থেকে টাকা দিচ্ছি, দিয়ে তারপর কাজটাকে চালিয়ে যাচ্ছি। সরকার আমাদের এই অনুষ্ঠানের পয়সা একটা সময় ফেরত দিচ্ছেন, আমরা অনেকটাই পেয়ে যাচ্ছি, অনেকটা আমার নিজেদের, আমাদের পকেট থেকে যাচ্ছে, সেটা আমরা সামাজিক কাজের জন্য নিজের আনন্দে আমরা এটা খরচ করছি। কিন্তু একটা প্রশ্ন আছে, কথা আছে, যে বাচ্চা যখন নতুন প্রজন্ম আসবে, সব আজকের সবাই চায় যে আমি কিছু রোজগার করি। তো এই প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে এটা তো রোজগারের জায়গায় না, সামাজিক কাজকর্মের মধ্যে স্কিল বাড়াতে পারো, নিজেকে তৈরি করতে পারো, কিন্তু ইনকাম তো করতে হবে ব্যবসার মহলে গিয়ে। মানসিক ভারসাম্য হারিয়েছেন যারা, ওনাদের কিছু নেই, তারপরে আমরা এখানে যারা ফিজিক্যালি আনএবল ওদেরকে আমরা কিছু এখানে করাতে পারছি না, এর জন্য আমাদের অনেক চিন্তা হয়, ব্যথা হয় মনে। কিন্তু সেই সুযোগ সুবিধাটার পরিকাঠামোটা তৈরি করতে হলে অর্থনৈতিক পরিকাঠামোটাকে আগে ঠিক করতে হয়। তো চেষ্টা চলছে, দেখা যাক আগামীতে কি হয়।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, অনেকে হয়তো এমন শিশুর পাশে দাঁড়াতে চান, বা কেউ কেউ আবার দত্তক নিতে চান, তো আইনত ও প্রক্রিয়াগত ভাবে একজন মানুষ কিভাবে অনাথ আশ্রম থেকে একটি শিশু দত্তক নিতে পারেন, এ বিষয়ে একটু জানতে চাই।
0: যদি কেহ বাচ্চাদের

0: পাশে দাঁড়াতে চান, এটা দুটা ব্যাপার আছে, একটা হচ্ছে দত্তক নেওয়া আর একটা হচ্ছে বাচ্চাদের পাশে থাকা। আমি প্রথম পাশে থাকার কথা বলছি। উনি আমাদের সদস্য হতে পারেন, আমাদের সদস্য হয়ে বাচ্চাদের পাশে থাকতে পারেন, বাচ্চাদের জন্য উনার যা করণীয় উনি করতে পারেন, বা আর্থিক সাহায্য করেও বাচ্চাদের পাশে থাকতে পারেন। দুটো রাস্তাই উনাদের জন্য খোলা। আমাদের শ্রীভূমি জেলায়, যা আগে করিমগঞ্জ ছিল, বর্তমানে আমাদের শ্রীভূমি জেলা, শ্রীভূমি জেলায় আমাদের এই দুটি অনুষ্ঠানের মধ্যেই এই ধরনের সুবিধা আছে। তো চিলড্রেন হোম যেটা বলে, যেটাকে আমরা বলি যে দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোম, তাতে ফস্টার কেয়ার হয়, পার্মানেন্ট দত্তক হয় না। কিন্তু আমাদের এই সা যেটাতে আছে, SSSA, স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি শ্রীভূমি, এটাতে দত্তক নিতে হলে www.kara.gov.in একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের একটা নির্ধারিত, আমরা এটা যেমন কী কী জিনিস লাগতে পারে এটা অফিসে যোগাযোগ করলে পেয়ে যাবে, চাইল্ড প্রোটেকশন অফিসে গেলে পেয়ে যাবে, বা আমাদের সা অফিসে আসলে পেয়ে যাবে। ওইটাতে মধ্যে স্বামী স্ত্রী সবার ডিটেলগুলো, মেডিকেল টেস্ট নিয়ে ওজনের আছে, ওইগুলো করতে হবে। করে ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার পর সেখানে একটা সময় দিবে, তখন এটাকে এগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর বিভাগীয় যে ডিস্ট্রিক্টে উনি, যেমন মনে করেন শ্রীভূমি জেলায় উনি আবেদন করলেন, সিলেক্ট করে শ্রীভূমি জেলা থেকে আমাদের যে স্যার অফিসিয়াল পার্সন থাকে, উনি যাবেন সোশ্যাল ওয়ার্কার বাড়িতে গিয়ে উনার HSR করবেন, এনে জমা দেবেন, তারপরে ওই পোর্টালে উনার রিজার্ভেশন হবে। একটা সময় লাগে, এটা একটা কিউতে বসে যায়, তো আস্তে আস্তে ওই পোর্টালে উনার রিজার্ভেশন আসবে, তখন উনি রিজার্ভেশন করবেন, রিজার্ভ করবেন বাচ্চাটা। রিজার্ভ করে প্রথম যে ডিস্ট্রিক্টকে উনি পেয়েছেন, ধরুন আপনি করিমগঞ্জে, সরি আমাদের বর্তমান এটা শ্রীভূমি, শ্রীভূমি জেলায় আপনি করেছেন অ্যাপ্লাই, কিন্তু আপনি পেতে, আপনি সিলেক্ট করেছেন যে জায়গার, সেই জায়গাতে একটা ডিস্ট্রিক্ট থেকে আপনি বাচ্চাটা পেলেন, মনে করেন আপনি ধুবড়িতে বাচ্চাটা পেয়ে গেলেন, রিজার্ভেশন হলো, আপনি ধুবড়ি গেলেন, সেখান থেকে বাচ্চাটাকে প্রথম নিয়ে আসবেন প্রি অ্যাডপশন করে, তারপর আবার দু মাসের ভিতরে আবার যেতে হবে, ফাইনাল অ্যাডপশন হবে। এই হচ্ছে প্রসেস।
1: আচ্ছা, আপনাদের এই শ্রীভূমি জেলায় এই অনুষ্ঠানটি সম্পর্কে তো জানলাম, তো এইরকম কি আরো অন্য জায়গায় আপনাদের শাখা আছে, বা এরকম আর কোথায় কোথায় এই ধরনের কাজকর্ম হচ্ছে, এই বিষয়ে একটু জানতে চাইব।
0: আমাদের সংস্থা শিলচর এবং করিমগঞ্জেই আমরা বর্তমানে কাজ করছি, তো আর শিশুগৃহগুলো প্রত্যেক জেলায়, আসামের প্রতিটা জেলায় একটা করে আছে, ইভেন আসাম কেন, আমার মনে হয় ভারতবর্ষের প্রতিটা জেলায় একটা করে শিশুগৃহ আছে। তো বিভিন্ন সংগঠন শিশুগৃহ চালাচ্ছেন, সাও প্রত্যেক জেলাতেই একটা আছে, তো আমাদের সংগঠন শুধু করিমগঞ্জ জেলায় কাজ করে যাচ্ছে।
1: আচ্ছা, আমাদের সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে যেহেতু, তো শেষের দিকে যাব। তো আমাদের তরুণ প্রজন্মের জন্য আজকে অনুষ্ঠানটা যেহেতু যুবাবন্ধুদের উদ্দেশ্যে অনুষ্ঠান, তো যুবাবন্ধুদের জন্য আপনার বার্তা কি হবে?
0: আজকালকার নতুন প্রজন্মের জন্য আমার এটাই বার্তা হবে যে অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তার অর্থ হচ্ছে অন্ধ প্রায় ব্যক্তি, অন্ধকে তো আর আলো দেওয়া যায় না, অন্ধ যে ব্যক্তি তার পাশে থেকে তোমার চোখ দিয়ে তাকে আলো দাও। মৃতজনে দেহ প্রাণ, মৃত প্রায় ব্যক্তিকে যেন আমরা রাস্তায় দেখে ফেলে আসি না। হ্যাঁ, তাকে নিয়ে আমরা যদি সময় মতো তার সেবা শুশ্রূষা বা এই ধরনের কিছু করতে পারি, ওনার প্রাণটা বাঁচানো যেতে পারে। তো একটাই বার্তা, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন।
0: ধন্যবাদ আপনাকেও।
1: এতক্ষণ শুনলেন সমাজকর্মী

দেবাশিস দেবের সাথে একটি সাক্ষাৎকার। আমাদের অতিথি আমাদের সঙ্গে তার অমূল্য অভিজ্ঞতা, সংগ্রামের গল্প এবং শিশুদের প্রতি তার অটল দায়িত্ববোধ তুলে ধরেছেন, যা সত্যিই মন ছুঁয়ে গেছে। এবারে আপনাদের জন্য রইল একটি গান, মানুষের পাশে থাকার গান।

0: এতক্ষণ শুনলেন যুবাবন্ধুদের জন্য অনুষ্ঠান যুববাণী।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার।
2: এসে গেছে মাইমি? এবার নতুন ঝুমকো তো?
3: না, আগে বাঁচাবো,
2: আগে ঝুমকো নেব।
3: শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
3: এবার যাবে না, দেবো ইনজেকশন।
4: আরবিআই এই কথা বলে,
5: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান

0: কৃষক বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠানে আজ আমরা শুনব এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। এ নিয়ে বলছেন শেখর ভট্টাচার্য। তাহলে আসুন বন্ধুরা, শোনা যাক।
1: সাইল ধানে যেগুলো কৃষিকাজ রয়েছে তার ভিতর প্রথম যেটা রয়েছে সেটা হলো ফসল কাটা, বীজ সংগ্রহ, তারপর গুদামজাতকরণ এবং ধান কাটার পর জমি চাষ দিয়ে রাখা, গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ফসল কাটা যেটা আমরা বলে থাকি সেটা ধানে যখন ছড়াতে শতকরা 80% ধান হলদে রঙের হয়ে আসবে তখনই ফসল কাটতে হবে। আর বীজ ধান সংগ্রহের ব্যাপারে কিছু কিছু নিয়ম রয়েছে, যেমন ধরুন যে ক্ষেত থেকে বীজ ধান সংগ্রহ করা হবে সেটি রোগ পোকামুক্ত হতে হবে, আর খেতে থাকা অপেক্ষাকৃত উঁচু ধানগুলো মূল ধান উপরে ফেলতে হবে, আর বিভিন্ন জাতের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জাত হয় সেক্ষেত্রে দুটো ক্ষেত্রের দূরত্ব থাকবে 3 মিটার।
2: আচ্ছা,
1: 3 মিটার রেখে তারপরে সেটা কাটতে হবে বীজের জন্য। আর ভিন্ন ভিন্ন জাতের ধানের যেগুলো শুকানো ধান মারাই দেওয়া ইত্যাদি আলাদা আলাদা ভাবে করতে হবে, বিভিন্ন পদক্ষেপগুলো যাতে তাদের মধ্যে বিশুদ্ধতা থাকে বা মিশতে না পারে এক জাতের ধান আর অন্য জাতের সাথে। তারপরে হচ্ছে গুদামজাতকরণ, এক্ষেত্রেও কিছু কিছু নিয়ম মেনে গুদামজাত করা উচিত। যেমন প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে খুব ভালো ধান খুব ভালোভাবে শুকাতে হবে, আর এরপর গুদাম বা ভাড়ার যেটাতেই রাখা যাবে ভবিষ্যতের জন্য সেটাকে গোবর মাটি প্রলেপ দিয়ে রাখতে হবে, প্রয়োজন বোধে মারাচ্ছেন এগুলো দেয়ালের গায়ে স্প্রে করা করলে ভালো হয়। আর গুদামজাত ধানে অনিষ্টকারী পোকা আক্রমণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় যেটা গুদামজাতকৃত যেগুলো ধান তার ভেতর মাঝে মাঝে চালতা বা নিম পাতা রেখে দিলেও সেটাতে ভালো
2: মানে পোকা
1: কম হয়।
2: আচ্ছা,
1: যেহেতু সেটা শুকনো রাখতে সাহায্য করে ধানকে, তাই তাই যেসব কৃষক ভাই ধান প্রমাণিত, এখন যেটা শাইল ধানের ক্ষেত্রে আমাদের হয়েছে যে শাইল ধানের ক্ষেত্রে ধান প্রমাণিতকরণ কিছু কিছু 35টা ভিলেজ রয়েছে যেখান থেকে ধান প্রমাণিতকরণ করা হবে। কৃষক ভাইরা ওখানে সেই প্রমাণিতকরণের জন্যই তৈরি করেছেন, বিশেষ করে রঞ্জিত জাতের ধানের বীজ। তাদের জন্য বলছি যে ধান শুকানোর পর সেটা পরিষ্কার করে নতুন বস্তায় রাখতে হবে, পুরোনো বস্তাতে রাখা চলবে না।
2: আচ্ছা,
1: আর বস্তা মাটিতে না রেখে সেগুলোকে মাটির বা মেঝে মোটা সেটা কাঠের পাটা দিয়ে অথবা বাঁশের কাঠামো করে তার উপর রাখতে হবে, আর বস্তাগুলো যখন স্ট্যাকিং করা হবে একটার উপর একটা বস্তা যখন রাখা হবে সেক্ষেত্রে সেটা কিন্তু উচ্চতা 10 থেকে 12 ফুটের মধ্যে হওয়া উচিত, এর চেয়ে বেশি হওয়া উচিত না।
2: আচ্ছা,
1: আর যে যে ঘরে ধানগুলো গুদামজাত করা হবে সেটা হতে হবে রোদ পড়তে হবে, ঘরটি শুকনো থাকতে হবে, ঠান্ডা এবং পরিষ্কার হওয়া দরকার, আর সম্ভব হলে ঘরের দেয়ালে মারাথিন জাতীয় কীটনাশক
2: যেটাতে ধান রাখবে
1: এটাতে রাখা হবে, বিশেষ করে বীজের ধান যেখানে রাখা হবে। আর প্রতিটি বস্তায় যেটা বস্তায় যখন বন্দি করবেন তার আগে কিন্তু বস্তার মধ্যে প্রতিটি বস্তায় উৎপাদকের নাম, ধানের জাত, পরিমাণ মানে কতটুকু আছে ইত্যাদি লিখে সিল লাগিয়ে তারপর সেটাকে রাখতে হবে।
2: আচ্ছা,
1: তো যেগুলো বস্তা রাখা হবে সেই বস্তা ভরে রাখার পর নির্দিষ্ট সময় মানে সেগুলো নমুনা পরীক্ষা করা, নমুনা সংগ্রহ করা হবে, সেটা ওই যেটা ইন্সপেক্টর বা পরিদর্শক যে রয়েছে প্রমাণিত বীজ প্রমাণিতকরণের উনি সেই নমুনাগুলো নেবেন, সেই প্রাথমিক প্রথমে উনি সংগ্রহ করবেন প্রাথমিক নমুনা বিভিন্ন স্তর থেকে।

0: মাঝখান থেকে, তলের থেকে, উপর থেকে, বিভিন্ন যত রকম স্ট্যাক হবে, যত রকম হবে, 1 কুইন্টাল হতে পারে, 5 কুইন্টাল হতে পারে স্টকটা, সেখান থেকে উনি উনি কিছু 4-5 কিলো ধান নেবেন। তারপর সেই 4-5 কিলো ধান বিভিন্ন জায়গা থেকে নেওয়ার পর সেটাকে মিশিয়ে রাখবে, সেটা থেকে হবে সেটাতে যেটা প্রাথমিক প্রেরিত স্যাম্পল বলা হয়, প্রেরিত নমুনা বলা হয়। তো এই নমুনাগুলো হবে 400 গ্রামের।
1: আচ্ছা,
0: তো 400 গ্রাম করে 3টা প্যাকেট তৈরি করতে হবে। সে একটা থাকবে যে পরিদর্শক ওনার কাছে, একটা থাকবে উৎপাদকের কাছে, এবং একটা থাকবে বীজ পরীক্ষাগারে, সেটাকে পাঠাতে হবে, যেটা নাকি আমাদের স্টিমার ঘাট রোডে রয়েছে শিলচর, সেখানে পাঠাতে হবে। তারপর বীজ পরীক্ষাগারে সেগুলো মানে সংমিশ্রণের মান দেখা হবে, অঙ্কুরোদ্গম কতটুকু হয় সেটা দেখা হবে, আর্দ্রতা কতটুকু আছে জলে, যদি বেশি থাকে সেক্ষেত্রে বলা হবে আর একটু শুকাও তুমি, বা ধরুন সেটা তো অন্য জাতের ধানের বীজ আছে কিনা,
1: সেটা
0: বালি কতটুকু আছে, তুষ কতটুকু আছে, সব কিছু পরীক্ষা করার পরে তখন যদি সেটাকে ধরা হয় যে বীজ প্রমাণিত হয়েছে বা সার্টিফাইড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই সিলমোহর তারপর ওনারা আসবেন এবং সিলমোহর সেটা লাগিয়ে দেবেন।
1: আচ্ছা,
0: সেটাতে হবে নীল রঙের একটা টোকেন লাগানো থাকবে, সেটা হবে প্রমাণিত বীজ।
1: আচ্ছা, মানে এটা বিশুদ্ধ,
0: বিশুদ্ধ বীজ,
1: বিশুদ্ধ বীজ।
0: তো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট হারভেস্ট প্লাউইং। শ্যাল ধানের ক্ষেত্রে
1: কাটার পরে কি করবেন?
0: হ্যাঁ, আমরা জানি যে সাধারণত আমাদের কৃষক ভাইরা এই সময়টা কিন্তু এমনিতেই রেখে দেন ক্ষেতটা, কাজে এমনিতে না রেখে সেটা অবশ্য অনেক কারণ রয়েছে রাখার, তবুও বলছি যদি সম্ভব হয় সেক্ষেত্রে সেটাকে হাল চাষ দিয়ে রাখাই ভালো, কারণ এতে জমির জল ধারণ ক্ষমতা বাড়বে, মাটির ভেতরে লুকিয়ে থাকা যে সমস্ত বীজ, যে সমস্ত পোকা, অনিষ্টকারী পোকা, ডিম, শুয়োপোকা বা অন্যান্য যেগুলো লার্ভা রয়েছে সেগুলো
1: নষ্ট
0: হয়ে যাবে, আর পরবর্তী ফসলে কম চাষ লাগবে, আর অন্যান্য দিক থেকেও যেটাকে অর্গানিক অ্যাসিড বেশি ফর্ম হবে, এই সব দিক থেকে দেখা যায় যে চাষ দিয়ে রাখলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে,
1: বৃদ্ধি পাবে। আচ্ছা,
0: এরপর
1: সেটা আমরা শ্যাল ধান নিয়ে বললাম, এবার আমরা বোরো ধানে চলে আসছি।
0: তো বোরো ধান যেটা রয়েছে সেটাতে চারা তৈরিতে শস্য রক্ষা, এটাই প্রধান কাজ, কারণ ইতিমধ্যেই চারা তুলতে বীজ বোনা হয়ে গেছে, চারাও একটু হয়েছে 10-12 দিনের বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি দিনেরও হয়েছে চারা। এক্ষেত্রে আমরা বলি বোরো ধানের চারা তুলতে নানা ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয়ে থাকে, যেমন থ্রিপস, বিশেষ করে থ্রিপস বা মাইজরা বা যেটা ইয়ে থাকে কি বলে লিফ ফোল্ডার, এই ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে যেগুলো চারাতে হয়ে থাকে সেগুলোর প্রতিকার করবে, যে চারাতে পিছতলা থেকে চারা তোলার 7 দিন আগে প্রতি বর্গ মিটার চারা তুলতে 3 গ্রাম হারে ফুরাডন 3G।
1: আচ্ছা, চারা তোলা থেকে চারা তোলার আগে,
0: হ্যাঁ, 3 গ্রাম করে ফুরাডন 3G জাতীয় দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: আর চারা তুলতে এছাড়া কিন্তু ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের এটা অঞ্চলের কৃষক ভাইরা বেশিরভাগই পুরনো বীজ ব্যবহার করেন, পুরনো ব্যাগ বীজ ব্যবহার করেন না, সেই জন্যে ধসা রোগটা সচরাচর হয়ে থাকে বোরো ধানে। কাজেই সেক্ষেত্রে আমরা বলছি সর্বদা প্রমাণিত বীজ ব্যবহার করা উচিত, আর শতকরা 5 থেকে 10 ভাগ আক্রান্ত পাতা দেখা গেলেই সেটাতে ঔষধ ব্যবহার করতে বলছি আমরা, এর চেয়ে নিচে থাকলে কিন্তু আর দরকার নেই,
1: দরকার নেই,
0: কিন্তু শতকরা 5 থেকে 10 ভাগ যদি আক্রান্ত পাতা হয়,
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে হবে, আর ওষুধ প্রয়োগ করতে হবে বেভিস্টিন, সেটা প্রতি গ্রাম প্রতি লিটার জলে 1 গ্রাম করে গুলে সেটাকে স্প্রেয়ার যন্ত্রের সাহায্যে ভালো হয়েছে,
1: বেভিস্টিনটা না,
0: হ্যাঁ,
1: প্রতি লিটার জলে
0: 1 গ্রাম করে।
1: আচ্ছা,
0: তো এক্ষেত্রে যেহেতু ছত্রাকনাশক কাজে এটার জন্য প্রয়োজন পড়ে 1 বিঘার জন্য 80 থেকে 100 লিটার ঔষধ মিশ্রণ। তারপর হচ্ছে মূল জমিতে চারা রোপণ,
1: বোরো ধানটা,
0: হ্যাঁ, বোরো ধানের, সেটা কিন্তু হবে জাত ভেদে ভিন্ন ভিন্ন হবে, যেমন আর সাধারণত কি হয় 22 থেকে 25 দিনে চারাই মূল জমিতে রোপণ করা থাকে, আর যেটা বললাম যে জাত ভেদে এদের রোপণ দূরত্ব আলাদা হবে, যেমন বোরো 1, বোরো 2, বাংলামী, জয়মতি, জ্যোতিপ্রসাদ এবং বিশ্বপ্রসাদ, এসব জাতের জন্য কিন্তু 6 থেকে 20 সেন্টিমিটার এবং চারা থেকে চারাও 20 সেন্টিমিটার, আর কৃষ্ণা ইত্যাদি যেগুলো আমাদের স্থানীয় জাত রয়েছে, কৃষ্ণা বা অন্যান্য স্থানীয় জাত, এই যেগুলো মাঝারি জাত রয়েছে, মাঝারি কৃষিকালযুক্ত জাত, এদের জন্য 20 সেন্টিমিটার সারি থেকে সারি এবং পনেরো

0: ডিস্ট্রিবিউটর, চারা থেকে চারা দূরত্ব হবে
1: ডিরেক্টর হতে হবে,
0: আর একদম কম দিনের যেগুলো যা যেমন লুইথ লুইথ বা ডিসাং এদের জন্য কিন্তু রোপণ দূরত্ব হবে সাড়ে থেকে সাড়ে দুই সেন্টিমিটার এবং চারা থেকে চারা দশ সেন্টিমিটার।
1: আচ্ছা, সেটা আমরা বোরো ধানের ব্যাপারেও আলোচনা করলাম, শাল ধানের ব্যাপারে আলোচনা করলাম। এবারে শেখবাবু, যেটা আমরা ডাল জাতীয় শস্য নিয়ে আলোচনা করতে পারি,
0: ডাল জাতীয় শস্যে এ সময় সাধারণত প্রতিটি ডাল জাতীয় শস্যে কিন্তু সাধারণত সুটি ছিদ্রকারী পোকার উপদ্রব হয়ে থাকে, তাই আক্রান্ত ক্ষেত্রে নুভাক্রণ জাতীয় নুভাক্রণ বা নুভান কীটনাশক দশ লিটার জলে এক চামচ গুলে সেটাকে স্প্রে যন্ত্রের সাহায্যে ছিটিয়ে দিতে হবে আক্রান্ত ক্ষেত্রে।
1: আচ্ছা,
0: আর অন্যান্য পোকার ক্ষেত্রে এটাই ব্যবহার করলে চলবে, যেমন এফিড হতে পারে বা ঝাইয়া পোকা হতে পারে, নুভাক্রণ প্রয়োগ করলে হবে দশ লিটার জলে এক চামচ করে, চা চামচ।
1: আচ্ছা আচ্ছা, এক চা চামচ দশ লিটার
0: জলে।
1: আচ্ছা,
0: আর তৈলবীজ জাতীয় শস্য এবার আমরা আসি, এই সময় বিশেষ করে সরিষা ক্ষেতে ঝাইয়া পোকা এবং কড়াতে পোকার উপদ্রব হয়ে থাকে।
1: আচ্ছা,
0: শস্য ক্ষেতে তো কাজেই প্রতিকার ব্যবস্থা হিসেবে সুসংহত পদ্ধতি করা উচিত। তো এতে প্রথমে যেটা পদক্ষেপ সেটা হচ্ছে ক্ষেত আগাছা মুক্ত রাখতে হবে।
1: আচ্ছা,
0: কারণ আগাছা থেকে কিন্তু এই যেটা আমরা বললাম যে ঝাইয়া পোকা অথবা
1: কড়াতে পোকা
0: অসময়ে সেগুলো আগাছাগুলোতে থাকে এবং যখন সে ফুল আসতে শুরু করে সে সময় আবার এটাতে চলে আসে।
1: আচ্ছা,
0: আজই এই জন্য প্রথম যেটা দেখতে হবে যে কক্সিলিড এবং লেডিবার্ড এরা হচ্ছে এই দুটোরই শত্রু পোকা, তাই সেক্ষেত্রে যদি যেখানে আছে সেখানটা সংরক্ষণ করতে হবে, আর যেখানে নেই যেখানে আছে সংরক্ষণ করতে হবে, যেখানে কম রয়েছে অন্যখান থেকে যদি সম্ভব হয় সেক্ষেত্রে সেখানে ছাড়তে হবে খেতে।
1: আচ্ছা,
0: আর একটা ব্যাপার হচ্ছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি সরিষা ক্ষেত করা যায় সেক্ষেত্রে কিন্তু ঝাইয়া পোকার উপদ্রব খুবই কম হয়, খুবই কম।
1: অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে,
0: যেটা আমাদের এত অঞ্চলে সম্ভব হয়ে ওঠে না, কারণ যেহেতু সে সময়টা বৃষ্টিপাত থাকে, মাটি শুকনো হয় না সেই জন্য। আর এরপর রয়েছে ডাটা দিকে যখন এফিড যখন দেখা যাবে যে ডাটার দিকে দশ সেন্টিমিটার অংশে তিরিশ থেকে চল্লিশটি পোকা।
1: আচ্ছা, ডাটার প্রথম থেকে মানে আগার দিকে, যেটা আগার দিকে দশ সেন্টিমিটার অংশে তিরিশ থেকে চল্লিশটি পোকা দেখা গেলে ওষুধটা ছেড়াতে হবে।
0: হ্যাঁ, তো এতে কীটনাশক যেটা আবশ্যক যদি হয় সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে বলছি ডাসবান বা রগর,
1: ডাসবান রগর
0: বা রগর প্রতি লিটার জলে এক মিটারে অথবা ফসফামিটন বা কেনাডন বা ডিমেক্রন প্রতি দশ লিটার জলে এক চামচ হারে
1: ছিটিয়ে দিতে
0: হবে। আর আক্রান্ত ক্ষেত্রে ধরুন কড়াতে পোকার দ্বারাও আক্রান্ত হতে পারে ক্ষেত, সেক্ষেত্রে আমরা বলছি যে যেটা কেনাডনের পরিবর্তে বা ফসফামিটনের পরিবর্তে মালাথিয়ন পঞ্চাশ ইসি,
1: আচ্ছা,
0: এক লিটার এক মিলিলিটার হিসেবে প্রতি লিটার জলে
1: মালাথিয়ন পঞ্চাশ ইসি এক মিলিলিটার হারে
0: প্রতি লিটার জলে গুলে সেটাকে ছিটিয়ে দিতে হবে।
1: আচ্ছা, তো আমরা এবারে আমরা শীতকালীন শাকসবজির আলোচনায় চলে আসতে পারি।
0: তো শীতকালীন শাকসবজিতে যেটা প্রথম রয়েছে কৃষিকাজ সেটা হচ্ছে শস্য রক্ষা, টমেটোই বলুন আর যেটা ফুলকপি বা
1: বাঁধাকপি
0: রয়েছে শস্য রক্ষাটা প্রধান কাজ, তাই সেক্ষেত্রে নানা ধরনের অঞ্চলের পোকা দ্বারাও ক্ষেত আক্রান্ত হয়ে থাকে, তাই প্রথমে সুসংহত পদ্ধতিগুলি করতে হবে। যেমন সেটা দেখতে হবে যে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, তারপর যেটা রয়েছে যে আগে থেকে যেটা করা উচিত ছিল যে ভালো জাতের কিছু রেজিস্ট্যান্ট বা প্রতিরোধ ক্ষমতা থাকা জাতগুলো করা উচিত, সেক্ষেত্রে রোগ বা পোকার আক্রমণ কম হয়ে থাকে। তো যাই হোক, এখন যদি দেখা যায় সেক্ষেত্রে মানে রগর যদি দেখা যায় যেগুলো ইটেল বা অর্থনৈতিক সীমা যেটা রয়েছে তার মধ্যে রয়েছে, তখনই সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। যেমন তখন প্রতি লিটার জলে দু লিটার হিসেবে গুলে দু লিটার জলে এক চামচ,
1: দু লিটার জলে
0: এক চামচ হিসেবে গুলে সেটাকে
1: প্রয়োগ করতে হবে।
0: আর নুভান যদি হয়, নুভান বা নুভাক্রণ যদি হয় সেক্ষেত্রে দশ লিটার জলে এক চামচ হারে।
1: আচ্ছা,
0: রগর হলে 2 লিটার জল এক চামচ আর নোভাক্রন হলে

0: 10 লিটার জলে এক চামচ গুলে সেটা 15 দিন পর পর ফোটার উপদ্রব না কমা পর্যন্ত সেটাকে
1: প্রয়োগ করতে হবে। আচ্ছা,
0: এছাড়া রয়েছে যেটা শীতকালীন শাকসবজি সেটা রয়েছে মধ্যবর্তীকালীন পরিচর্যা, এতে চাপান সার প্রয়োগ, যেটা ফুলকপি ওলকপি এই সময় এর সময় খুবই প্রয়োজন চাপান সার প্রয়োগটা। তো সেক্ষেত্রে ফুলকপি এবং ওলকপিতে এই সময় বিঘা প্রতি 8 থেকে 10 কিলোগ্রাম হারে, এবং বাঁধাকপির ক্ষেত্রে যেহেতু পাতাজাতীয় সবজি কাজে সেক্ষেত্রে ইউরিয়া প্রয়োগ করতে হবে 12 কিলোগ্রাম হারে বিঘা প্রতি প্রয়োগ করতে হবে। আর মনে রাখতে হবে যে চাপান সার প্রয়োগের আগে কিন্তু ক্ষেতটাকে আগাছা মুক্ত করে নিতে হবে,
1: পরিষ্কার করে,
0: হ্যাঁ পরিষ্কার করে নিতে হবে, নতুবা সেই যে জঙ্গল যেটা থাকবে বা আগাছা এগুলো তারাই খেয়ে নিবে সেই
1: নিশ্চয়ই,
0: সেই জন্যই। তারপর যেটা রয়েছে যে আলু ক্ষেত, আলু ক্ষেত শস্য রক্ষার প্রধান কাজ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত অঞ্চলে খুব বেশি নাভি ধসা রোগ হয়ে থাকে
1: আলুতে,
0: আলু আলু ক্ষেতে। সে প্রতিকার ব্যবস্থা হিসেবে দুটো কথা মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কি ইতিমধ্যে আলু ধসা রোগ হয়েছে, যেখানে ধসা রোগ হয়েছে ইতিমধ্যে সেখানে প্রতি 7 থেকে 10 দিন পর পর ইন্ডোফিল M45 আড়াই গ্রাম হারে অথবা রাইডোমিল MZ72 প্রতি লিটার জলে 1 গ্রাম হারে গুলে আক্রান্ত ক্ষেত্রে প্রয়োগ করতে হবে যেখানে রোগ হয়েছে। আর যেখানে হয়নি সেখানেও প্রতিষেধক ব্যবস্থা হিসেবে এখন থেকে প্রয়োগ করা উচিত। তো সেই যেটা বললাম যে ইন্ডোফিল M45 আড়াই গ্রাম হারে অথবা রাইডোমিল MZ72 2 গ্রাম হারে ব্যবহার করতে হবে,
1: প্রতি লিটার জলে,
0: হ্যাঁ ব্যবহার করতে হবে। কিন্তু মেঘলা এবং বৃষ্টিযুক্ত আবহাওয়াতে হয়তো বা এর থেকে বেশি
1: প্রয়োগ করতে পারে।
0: আর যেটা প্রতিষেধক ব্যবস্থা হিসেবে এই সময় থেকেই ব্যবহার করতে হবে সেটাকে, তো যেটা ঔষধ দ্রবণের কথা বলছি সেটা কম বেশি হবে উপরোক্ত যেগুলো ঔষধ বললাম আমরা, যেটা বললাম সেটাই। আর 1 মাস বয়সের ক্ষেত্রে ঔষধ মিশ্রণ হবে 75 লিটার,
1: আচ্ছা,
0: আর 1 বিঘার জন্য। আর 2 মাস বয়সের ক্ষেত্রে হবে 100 লিটার 1 বিঘার জন্য, এবং 3 মাস বয়সের ক্ষেত্রে জন্য লাগবে 125 লিটার ঔষধ মিশ্রণ। আর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আগাছা নিয়ন্ত্রণ। আলু ক্ষেত্রে এই সময়কার প্রধান কাজ হচ্ছে কিন্তু আগাছা নিয়ন্ত্রণ এবং জলসেচ, এটা এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, যেহেতু এ সময় আলুতে দানা বা স্টলন ফরমেশন হয়, দানা বাড়তে শুরু করেছে, এখানে জলসেচটা অত্যন্ত দরকারি এ সময়। এই সময় একবার জলসেচ দিতেই হবে। আর এরপর শাকসবজি, শীতকালীন শাকসবজির ভিতরে রয়েছে বেগুন। বেগুন ক্ষেত্রে এই সময় ধসা রোগ হতে পারে যেটা আমরা আগে বললাম আলু ক্ষেত্রে, সে প্রতিষেধক ব্যবস্থা হিসেবে কিন্তু ক্যাপটাফ 3 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে, যার যেরকম অবস্থা রয়েছে 20 দিন পর একবার প্রয়োগ করতে হয়, 50 দিন পর একবার এবং 80 দিন পর, এভাবে যে স্টেজটাই পড়বে এখনই প্রয়োগ করতে হবে। আর একবার করে ব্যবহার করে নেওয়া ভালো, 20 দিনে একবার, 50 দিনে একবার, 80 দিনে একবার, 3 বার প্রয়োগ করতে হবে। আর ফল ছিদ্রকারী পোকার দ্বারা ক্ষেত আক্রান্ত হয়ে থাকে, যেটা ফ্রুট বা শুটার বেগুনের ক্ষেত্রে, যেটা খুবই ক্ষতিকারক পোকা, কারণ ভালো ফসলে 1টি বা 2টো ফোটা থাকলেই কিন্তু সেটা বাজার দাম কমে যায়, তাই প্রতিকার ব্যবস্থা হিসেবে নুভাক্রন 10 লিটার জলে 1 চামচ বা মালাথিয়ন 50 সিসি 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটাকে প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: মালাথিয়নটা 2 মিলিটার লাগবে প্রতি লিটার জলগুলো, আর নুভাক্রন কিন্তু 10 লিটার জলে 1 চামচ হিসেবে প্রয়োগ করতে হবে। তো পোকার উপদ্রব না কমা পর্যন্ত সেটা প্রয়োগ করা দরকার 15 দিন পর পর।
1: আচ্ছা,
0: আর টমেটো ক্ষেত্রেও এই ফল বা ডালটা সিদ্ধকারী পোকা একই ধরনের পোকা হয়ে থাকে,
1: বেগুনের বেলা বললাম,
0: হ্যাঁ এক্ষেত্রেও নুভাক্রন বা মালাথিয়ন একই মাত্রায় প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: একমাত্র। আর এরপর যেটা রয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢলে পড়া রোগ, সেটা গাছে ফুল আসার সময় সাধারণত হয়ে থাকে। তো ঢলে পড়া রোগ সাধারণত যেহেতু ফুল আসার সময় কাজে এই সময়টাই কিন্তু যে প্রতিষেধক ব্যবস্থা হিসেবে প্রয়োগ করা আগে থেকেই, যাই হোক দুটো কারণে হতে পারে, ছত্রাকজনিত কারণ হতে পারে বা ব্যাকটেরিয়াজনিত, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। তো ছত্রাকনাশক দ্বারা হলে সেক্ষেত্রে ইন্ডোফিল M45 অথবা ইন্ডোফিল MZ78, আমরা আজকাল দেখছি ইন্ডোফিল MZ78 বেশি কাজ করছে, অথবা রাইডোমিল, ইন্ডোফিল M45 বা ইন্ডোফিল Z78 সেগুলো 2.5 গ্রাম করে, অথবা রাইডোমিল MZ72 সেটা কিন্তু 2 গ্রাম করে প্রতি লিটার জলগুলো সেটাকে প্রয়োগ করতে হবে। যে সমস্ত অঞ্চলে মানে ছত্রাক জাতীয়

0: কারণ হয়ে থাকে রোগটি। তো এখানে যেটা দ্রবণের মাত্রা হবে 80 থেকে 100 লিটার, আর ব্যাকটেরিয়াজনিত কারণ কারণে হলে সেটা কিন্তু 10 লিটার জলে 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 গ্রাম হিং, এটাই সবচেয়ে সস্তা পড়বে কৃষকদের জন্য, কৃষকের জন্য। তো সেটা না কমা পর্যন্ত রোগটা প্রয়োগ করে দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা এই ব্যাকটেরিয়াল বলে ব্যাকটেরিয়ানাশক আছে সেটাও প্রয়োগ করতে পারি, সেটা 1 গ্রাম করে লিটার প্রতি গুলে প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: আর রোগের কারণ যদি নির্ধারণ করা না যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু যে প্রথমে ইন্ডোফিল বা রাইডোমিল এমজেড 72 সেগুলোকে প্রয়োগ করতে হবে। তারপর 15 দিন পর আবার হিং মিশ্রণ, যেটা বললাম যে 1 গ্রাম হিং, 5 গ্রাম হলুদ গুঁড়ো এবং 10 লিটার জল, এভাবে পর্যায়ক্রম ব্যবহার করতে হবে। এই সপ্তাহে যে ধরুন এখন যদি প্রয়োগ করা হয় ইন্ডোফিল বা রাইডোমিল, তারপর 15 দিন পর যেটা প্রয়োগ করবেন সেটা কিন্তু আবার ওই হিংটাকে, মানে একবার ছত্রাকনাশক একবার ভ্যাকসিনেশক, এইভাবে 15 দিন পর প্রয়োগ করলে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যায়।
1: আচ্ছা,
0: তারপর হচ্ছে গোলমরিচ, এতে খুব বেশি নতুনত্ব নেই, আমার গত যেটা গত মাসের মতোই হবে, যে নতুন যেগুলো চারা জলসেচ করতে হবে, আর লতাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, 4 মিটারের মধ্যে দেখে সেটাকে ছেঁটে দিতে হবে, আর আশ্রয়কারী গাছের সাথে বেঁধে নিতে হবে, আর প্রয়োজন মধ্যে যেটা শস্য রক্ষাটাও করতে হবে। ফুটরট রোগ হয়ে থাকে গাছের গোড়াতে, ইন্ডোফিল বা
1: সেটা
0: প্রয়োগ করা যাবে। আর উদ্যান জাতীয় শস্যের ভেতর রয়েছে নারকেল,
1: নারকেল
0: চারার জন্য বীজ নারকেল নির্বাচন করতে হবে, যে গাছ থেকে নারকেল বীজ সংগ্রহ করা হবে সেটি গাছটি হতে হবে অধিক ফলন ফলদায়ী।
1: আচ্ছা,
0: আর তারপর রোগ বা পোকামুক্ত হতে হবে, জল ভর্তি হবে হতে হবে নারকেলগুলো, এবং আকৃতিতে সামঞ্জস্যপূর্ণ হতে হবে,
1: নিশ্চয়ই যাতে প্রতিটা সমান হয়,
0: সমান হয়। আর সুপারিও, সুপারির ক্ষেত্রে বলছি যে বাগানের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে যে প্রয়োজন বলে জলসেচ করতে হবে, আর আচ্ছাদন প্রয়োগ করতে পারলে ভালো হয়। আর শস্য রক্ষা হচ্ছে কুড়ি পচা রোগে সেই রাইডোমিল 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে সেটাকে,
1: সেটা শস্য রক্ষার জন্য। রাইডোমিল কি বলুন, রাইডোমিল এমজেড 72,
0: হ্যাঁ এমজেড
1: 72, 2 গ্রাম হারে
0: প্রতি লিটার জলে গুলে,
1: প্রতি লিটার জলে গুলে দিতে হবে। আচ্ছা,
0: তারপর রয়েছে জলদি আউশ।
1: হ্যাঁ,
0: জলদি আউশের ক্ষেত্রে আমরা জাতগুলো বলে দেওয়া ভালো, কারণ বিভিন্ন জায়গাতে যেখানে জলসেচের ব্যবস্থা আছে সেখানটাই কিন্তু আমাদের এই জলদি আউশের চাষ করা সম্ভব।
1: আচ্ছা,
0: তা IR 50, IR 36, লুইত, কপিলি, লাচিত, চিলারায়, গোপীনাথ এবং ডিসাং, এগুলো হচ্ছে ভালো
1: ভালো।
0: আর 1 বিঘার জন্য প্রয়োজন হবে 6 কিলোগ্রাম বীজের, এবং প্রতি 10 বর্গমিটার
1: জন্য 6 কিলোগ্রাম।
0: আচ্ছা, আর প্রতি 10 বর্গমিটার এলাকাতে, মানে 8 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হবে 1.25 মিটার, এভাবে 8 বর্গমিটার চারা তুলতে বুনতে হবে 600 থেকে 800 গ্রাম। এই ধরনের 8 থেকে 10টি লাগবে চারা তুলি 1 বিঘার জন্য। আর বীজ শোধন যথারীতি জলে ভেজানোর পর সেগুলোকে 30 মিনিট ছত্রাকনাশকের দ্রবণে রেখে
1: ডুবিয়ে রাখতে,
0: তারপরে হ্যাঁ তারপরে সেটাকে ছায়াতে শুকিয়ে বীজ বুনতে হবে। তো সেটাতে ইন্ডোফিল M45 অথবা ক্যাপটাপ, এগুলোর মাত্রা হচ্ছে যে 2.5 গ্রাম, যেটা ইন্ডোফিল যদি হয় সেক্ষেত্রে 2.5 গ্রাম, বা ক্যাপটাপ হলো 2.5 গ্রাম হিসেবে প্রতি লিটার জলে গুলতে হবে, এবং এতে 1 কিলোগ্রাম বীজ শোধন করা যাবে। আর এরপর যেটা এ সময় তিতাকল্লো চাষও হয়ে থাকে, কারণ কাজে সেক্ষেত্রে ভালো জাত হচ্ছে পুষা মৌসুমি, কোয়েম্বাটোর লং, মনসুন মোনার্ক এবং গ্রিন মনসুন, লং গ্রিন মনসুন।
1: আচ্ছা,
0: আর এর বপন দূরত্ব হচ্ছে সারি থেকে সারি 1.5 মিটার থেকে 2.5 মিটার, আর গাছ থেকে গাছ আধা মিটার থেকে 1.2 মিটার।
1: আচ্ছা, সারি থেকে সারি যেটা বলছে বপন দূরত্বটা,
0: হ্যাঁ
1: সারি থেকে সারি 1.5 থেকে 2.5, তাই তো?
0: হ্যাঁ। আচ্ছা, আর গাছে গাছ হবে ধরো 8 মিটার বা 2.5 মিটার থেকে 1.2 মিটার।
1: আচ্ছা,
0: তা এরপর যেটা সারের মাত্রা সেটা হচ্ছে বিঘা প্রতি মাত্রা হচ্ছে পচন সার 1.5 মেট্রিক টন 1 বিঘার জন্য, ইউরিয়া 12 কিলোগ্রাম, একক সার 27 কিলোগ্রাম, এবং নিউট্রো পটাশ সার 6 কিলোগ্রাম।
1: আচ্ছা,
0: তো গর্তের পরিমাপ হবে 60,
1: যেটা বললেন আপনি সবটাই তিতা করে লাগবে, আর সবটাই কি একসঙ্গে দিয়ে দিতে হবে, যেটা সারের মাত্রা আপনি বললেন
0: না
1: পচন সার 1.5 মেট্রিক টন?
0: হ্যাঁ।
1: আচ্ছা, ইউরিয়া 12 কিলোগ্রাম,
0: একক সার

0: 27 কিলোগ্রাম মিউরেট অফ পটাশ 6 কিলোগ্রাম।
1: যে মাত্রাগুলো বললাম তার থেকে তিন ভাগের এক অংশ দিয়ে গর্ত পূরণ করতে হবে, বাকিগুলি ঠিক বাকিগুলি দুই ভাগ করে এক মাস পর এক ভাগ এবং দ্বিতীয় ভাগ এরপর আর এক এভাবে প্রয়োগ করতে হবে। আর গর্তের পরিমাপ হচ্ছে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, 60 সেন্টিমিটার প্রস্থ এবং 45 সেন্টিমিটার গভীর, মানে 2 ফুট 2.5 ফুট এবং 1.5 ফুট।
0: আচ্ছা,
1: এভাবেই গর্ত করতে হবে। আর শস্য রক্ষা প্রয়োজন মধ্যে তো প্রয়োগ করতে হবে
0: 60 বাই 60 বাই 45 সেন্টিমিটার।
1: হ্যাঁ,
0: 2 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি
1: 2 ফিট
0: 2 ফুট 2 ফুট আর 1.5 ফুট
1: 1.5 ফুট এভাবেই
0: গর্তের পরিমাণ।
1: হ্যাঁ, আর শস্য রক্ষা যেটা প্রয়োজন বোধে তো প্রতিষেধ প্রয়োগ করতেই হবে, সেক্ষেত্রে রগর 2 লিটার জলে 1 চামচ হারে প্রয়োগ করতে হবে, 2 লিটার জলে 1 চামচ হারে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। সেটাতে সাধারণত কি হয়, আমাদের যেগুলো রয়েছে যে ধরুন রেড পাম্পকিন বিটল যেগুলো রয়েছে সেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা রগর প্রয়োগ করতে বলছি, মালাথিয়ন প্রয়োগ করা যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু কৃষকরা বিভিন্ন এলাকাতে রয়েছেন।

0: দিলে এক চামচারে প্রয়োগ করতে হবে, দুলটা যদি এক চামচ গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। সেটাতে সাধারণত কি হয়, আমাদের যেগুলো রয়েছে যে ধরুন রেড পাম্পকিন বিটল যেগুলো রয়েছে সেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা রগর প্রয়োগ করতে বলছি, মালাথিয়ন প্রয়োগ করা যাবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু কৃষকরা বিভিন্ন এলাকাতে রয়েছেন যারা নাকি প্লাস্টিকের ঘরে ক্ষেত করেছেন, ওনাদের কিন্তু এই যে কৃষি চক্রটা একটু আলাদা হয়ে থাকে, তাই সেক্ষেত্রে আমরা বলছি যে এই সময়টায় যেটা চাষ করবেন ওনারা সেটা ওনারা ক্যাপসিকাম করতে পারেন, আর করতে পারেন সেটা ক্যাপসিকাম এবং শসা, এই দুটা লাগাতে পারেন, এটা ভালো দাম পাওয়া যাবে। কিন্তু সব জাতের ক্যাপসিকাম বা শসা জাত করা এখন চলবে না, এই যে প্লাস্টিকের ঘরগুলোতে বিশেষ করে ধরুন ক্যাপসিকামের বেলা ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার এবং সুইট ব্যানানা, এই দুটো জাতের করা সম্ভব, সেখানে চাষ করা যাবে। এবং শসার ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে পয়েন্টসেটি, পুষা সংযোগ এবং চাইনিজ গ্রিন, এগুলো ভালো জাত, এগুলো অনায়াসে করা যেতে পারে প্লাস্টিকের বা যেটা রেইন শেল্টার হিসেবে যেটা করা হয় সেখানে।
1: সেটা কি আমাদের এতদিন চলে হচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা, যে কৃষক ভাই বোনেরা করছেন,
0: হ্যাঁ আছে,
1: আপনি যেটা বললেন যে এই পন্থাগুলো অবলম্বন করুন বা এই চারাগুলো ক্যাপসিকামের ভালো জাত বলছেন যে ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার এবং,
0: কারণ প্লাস্টিকের ক্ষেত্রে হয় কি জাতের কথা আছে, জাত যদি সঠিক না হয় সেক্ষেত্রে হবে না।
1: আচ্ছা, অর্থাৎ ভালো জাত প্লাস্টিক ঘরের জন্য পছন্দ করতে হবে,
0: শুধু ভালো জাত নয় সেই যে ওয়েদার, যে সেটা যে টেম্পারেচার যেটা রয়েছে, আর্দ্রতা রয়েছে, তার মধ্যে যে জাত
1: মানানসই হবে
0: সেটাই।
2: তো বন্ধুরা, আসরে এতক্ষণ আমরা শুনলাম এই মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি, ইনি বললেন কৃষি বিশেষজ্ঞ শেখর ভট্টাচার্য। তো অনুষ্ঠান আজ আমাদের এখানেই শেষ করতে হবে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার আপনাদের সাথে কথা হবে, নমস্কার।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষ আবাদের কথা, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন সনম রে ছবি থেকে অরিজিৎ সিং এবং আমাল মালিকের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন টু স্টেটস ছবি থেকে অরিজিৎ সিং এবং চিন্ময়ী শিরোপাধের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন রাজ ছবি থেকে কেকের কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের শেষ গানটি শুনলেন জোলি এলএলবি টু ছবি থেকে জুবিন নটিয়াল এবং নীতিমোহনের কণ্ঠে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 7:34:55। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তার পরপরই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: এবার আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে। 100,000 পূরণের কথাও ঘোষণা করা হয়েছে। শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে। 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। রাজ্যে 5 নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে 1 নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ

0: রিশব গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5000 টাকা সাময়িক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদের 1000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে। পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 লেনের ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে।
1: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পূর্ণ, জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র 1.5 মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যে এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। 20000 পুলিশে এবং 50000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক। বাকি 30000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
0: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 জন লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচৌড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022-এর জুনে 40 জন শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16 থেকে 18 বছর বয়সী এই 14 জন ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকল কর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
3: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 2 বছর আগে প্রধানমন্ত্রী পদে শপথকে তাঁর জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, গৌহাটি থেকে দুবাই ও আবুধাবি পর্যন্ত আগামী 4 আগস্ট থেকে বিমান সেবা আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। সমগ্র রাজ্যে কৃষকের পঞ্জীয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মন্ত্রী পীযূষ হাজারিকার গুরুত্ব আরোপ। খানাপাড়ার প্রশাসনিক মহাবিদ্যালয়ে বন বিভাগের আধিকারিকদের সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার পর্যালোচনা বৈঠক এবং আজ রাত 9:08:42 অম্বুবাচীর প্রবৃত্তি। এবারে বিস্তারিত খবর। গৌহাটি থেকে বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও পর্যটন ক্ষেত্র দুবাই ও আবুধাবি পর্যন্ত আগামী 4 আগস্ট থেকে সরাসরি বিমান সেবা আরম্ভ হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। গৌহাটি থেকে ইউএই, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভুটান পর্যন্ত সরাসরি বিমান সেবা আরম্ভ হয়েছে। এই নতুন সংযোগ আসামের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও আন্তর্জাতিক সম্পর্ককে নতুন গতি প্রদান করবে বলে ডক্টর শর্মা আশা প্রকাশ করেন। আগামীতে ভিয়েতনাম পর্যন্ত গৌহাটি থেকে সরাসরি বিমান সেবা আরম্ভ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। গৌহাটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিমান যাতায়াতের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

0: কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা আজ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার আয়ুক্ত ও জেলা কৃষি আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। জনতা ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি বিভাগের অধীনে রূপায়ণ করা বন অধিকার আইনের পাট্টাধারীদের ডিজিটালাইজেশন, কৃষকের পঞ্জীয়ন, পরিচয়পত্র প্রস্তুত, এগ্রিস টেকের মাধ্যমে ন্যূনতম সমর্থন মূল্যের অধীনে ধান ক্রয় ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যসূচির অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করা হয়। মন্ত্রী পীযূষ হাজারিকা সমগ্র রাজ্যে কৃষকের পঞ্জীয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার সম্পর্কে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন যে রাজ্যের প্রায় 50 লক্ষ কৃষক পরিবারকে পঞ্জীয়নের আওতায় আনতে হবে। কৃষকেরা যাতে সহজে পঞ্জীয়ন সম্পূর্ণ করতে পারে সেজন্য জেলা প্রশাসনের সব ধরনের সহযোগিতা করতে হবে। এছাড়া মন্ত্রী ন্যাশনাল মিশন অন এডিবল ওয়েল পাম্প কার্যসূচির অধীনে ওয়েল পাম্প চাষের সম্প্রসারণে সক্রিয় সহযোগিতা করতে জেলা প্রশাসনগুলির প্রতি আহ্বান জানান। আসাম বিধানসভা সচিবালয় প্রথমবারের মতো বিধানসভায় নির্বাচিত 47 জন বিধায়কের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আগামী 4 ও 5 জুলাই গোপীনাথ বরদলৈ ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আসাম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস একথা জানিয়ে বলেছেন যে আসাম বিধানসভায় থাকা সব গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করে দুদিনব্যাপী নতুন বিধায়কদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে নতুন বিধায়কদের সঙ্গে পুরনো বিধায়করাও অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণ কার্যসূচিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর সমুদ্র গুপ্ত কাশ্যপ, আসাম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী, প্রাক্তন উপাধ্যক্ষ নোমল মোমিন সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে অধ্যক্ষ শ্রী দাস জানান। উল্লেখ্য, আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই থেকে আরম্ভ হবে। 10 জুলাই আসাম বিধানসভার মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট দাখিল করা হবে। আসন্ন বাজেট অধিবেশনের প্রতি লক্ষ্য রেখে আসাম বিধানসভা সচিবালয় নতুন করে নির্বাচিত হওয়া বিধায়কদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া খানাপাড়ার প্রশাসনিক মহাবিদ্যালয়ে বন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে মন্ত্রী বলেন যে 3 বছর কার্যকালের পর বন বিভাগের সব আধিকারিক কর্মচারীকে বদলি করা হবে। নিজেদের পছন্দ অনুযায়ী সংমণ্ডল, রেঞ্জ, বিট কার্যালয়ে বছর বছর থেকে আধিকারিকরা নিয়োজিত হয়ে থাকতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। অর্থের বিনিময়ে বদলি বা নিযুক্তির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
1: ৰাজহুৱা খবৰবিলাক পাই থাকো, একো একোজন মানুহৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টত ট্ৰেন্সফাৰ পষ্টিঙৰ কাৰণে যি ধৰণৰ ধনৰ লেনদেনৰ অভিযোগ আহে, মই সঁচা মিছা প্ৰুফ হোৱা নাই যেতিয়া মই নকওঁ, এতিয়া প্ৰুফ হলে মই কম। গতিকে এই ধৰণৰ আপোনালোকে এটা ভাল জেগাত পষ্টিং লবৰ কাৰণে মানে ইয়াত 20 লাখ, তাত 30 লাখ, অমুক ডিভিজনত 50 লাখ দি আহিব লাগে, অমুকত 30 লাখ দি আহিব লাগে, এই যিটো ব্যৱস্থা, এই ব্যৱস্থাটো মন্ত্ৰী হিচাপে মই দায়িত্ব লোৱাৰ পিছত এই ব্যৱস্থাটোৰ সম্পূৰ্ণ ফুল ষ্টপ লাগিল বুলি ধৰিলোঁ। আপোনালোকে যোনে মই শুনিম যে কোনোবাই ট্ৰেন্সফাৰ পষ্টিঙৰ নামত কাৰোবাৰ ওচৰত গৈছে, তেওঁ জীৱনত ভাল পষ্টিং নাই। মই বিভাগত মন্ত্ৰী হৈ থকালৈকে কোনো ট্ৰেন্সফাৰ পষ্টিঙৰ নামত 1 টকাৰো দুৰ্নীতি হ'ব নোৱাৰে, এইটো একদম স্পষ্ট।
0: বদলির বিনিময়ে কোনো আধিকারিক বা কর্মচারীরা অর্থ চাইলে হোয়াটসঅ্যাপে মন্ত্রীকে অভিযোগ করতে তিনি আহ্বান জানান। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামীকাল বেলা 11টায় মাধ্যমিক কম্পার্টমেন্টাল পরীক্ষা 2026-এর ফলাফল ঘোষণা করবে। শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগু সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। ছাত্রছাত্রীরা আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইট sebaonline.org তে ফলাফল লাভ করা সহ মার্কশিট ডাউনলোড করতে পারবে। উল্লেখ্য, এবারের কম্পার্টমেন্টাল পরীক্ষায় 64,050 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শক্তিপীঠ কামাখ্যা দেবালয়ে আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে। দেবালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রতিবছরের মতো এবারও অম্বুবাচী মেলা উপলক্ষে দেশ বিদেশ সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে সাধু সন্ন্যাসী তথা ভক্তপ্রাণ জনসাধারণের সমাগম পরিলক্ষিত হচ্ছে। আজ রাত 9:08:42 অম্বুবাচীর প্রবৃত্তি হবে। প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। 23, 24 ও 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 26 জুন সকালে অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী শিশু স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মানসম্মত চিকিৎসা

0: চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আসাম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার ও সচিব ডক্টর পি অশোকবাবু এবং জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের মিশন সঞ্চালক ডক্টর লক্ষণন এস এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল বরাক উপত্যকায় শিশু স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় দলটি কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার স্বাস্থ্য সুবিধা ও পরিষেবা প্রদান ব্যবস্থার বিস্তারিত মূল্যায়ন করেন। শ্রীভূমি জেলার এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রফিউল আমিন লস্কর আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসসিআই র্যাঙ্ক গ্লোবাল রেজিস্ট্রি 2025-এর বিশ্বের শীর্ষ 5% বিজ্ঞানী তালিকায় স্থান পেয়েছেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জানিয়েছেন যে হাইলাকান্দি জেলার বাসিন্দা ডক্টর লস্কর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করার পর শিক্ষকতা এবং গবেষণার জগতে আত্মনিয়োগ করেন। উল্লেখ্য, এসসিআই র্যাঙ্ক গ্লোবাল একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সংস্থা যা গবেষণা কাজকর্মের স্বচ্ছ নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের গবেষণাগত প্রভাব, একাডেমিক উৎকর্ষ এবং জ্ঞান চর্চায় অবদানের মান নিরূপণ করে। লক্ষ্মীপুর রাজারগ্রামের প্রবীণ নাগরিক তথা বিশিষ্ট সমাজসেবী এ বাবা তুম্বি সিংহ আজ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 88। লক্ষ্মীপুরের সিনিয়র সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে বাবা তুম্বি সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থার উদ্যোগে গতকাল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক পিতৃ দিবস পালন করা হয়েছে। স্থানীয় খড়িরোল কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে সংস্থার সহসভাপতি কে এইচ গৌরহরী সিংহের পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় পিতৃদিবসের তাৎপর্য নিয়ে আই বিনোদ সিংহ, নলিনী কুমার সিংহ ও এ সূর্যমুখী দেবী বক্তব্য রাখেন। হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একজন কিশোর আহত হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে কাটলিছড়া চক্র আধিকারিকের কার্যালয়ের সামনে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী সজল রায় গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের প্রচেষ্টায় আহত ব্যক্তিকে কাটলিছড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আহত কিশোর সোনু রায়কে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। গৌহাটি থেকে দুবাই ও আবুধাবি পর্যন্ত আগামী 4 আগস্ট থেকে বিমান সেবা আরম্ভ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। সমগ্র রাজ্যে কৃষকের পঞ্জীয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে মন্ত্রী পীযূষ হাজারিকার গুরুত্ব আরোপ। খানাপাড়ার প্রশাসনিক মহাবিদ্যালয়ে বন বিভাগের আধিকারিকদের সঙ্গে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার পর্যালোচনা বৈঠক এবং আজ রাত 9:08:42 অম্বুবাচীর প্রবৃত্তি। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপর আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी।

সকাল 8:40। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:00 শুনবেন সঙ্গীতালক্ষ্যে অমৃত সাগর পানে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিমল কুমার মুখোপাধ্যায়ের সেতার বাঁধন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:13 শুনবেন। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা 11:00, এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রণব রায় ও শান্তা উজির। বেলা 11:30 শুনবেন আমার কথা অনুষ্ঠান, এখানে নিজের কথা বলবেন নিবেদিতা নাথ। এর পরপরই শুনবেন লোকগীতি নাসির কামাল ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। লোকযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 ও রাত 8:15 শুনবেন ধীরঞ্জন চক্রবর্তীর শৃখল বাঁধন। ভজনের শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় দুপুর 3:00 গীত শুনবেন দুপুর 2:45 শিল্পী মানসী। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। সন্ধে 6:45 শুনবেন চাষাবাদের কথা। রাত 8:00 শুনবেন হিন্দি অনুষ্ঠান, এতে শুনবেন শুভদা পাণ্ডের স্বরচিত কবিতা পাঠ। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দাদরা রাত 8:30, শিল্পী সারথী চট্টোপাধ্যায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন গজল, শিল্পী ভার্গবী বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী স্বরাজ মুখোপাধ্যায়। এতক্ষণ শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি, এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন শিল্পী বাণী সরকারের কণ্ঠে।

এতক্ষণ গানটি শুনলেন অনুপম ঘটকের কণ্ঠে। অনুষ্ঠানের পরবর্তী গানের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যী।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের এই গানটি শুনলেন লক্ষ্মী শঙ্করের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন শান্তিনাথ মুখার্জির কণ্ঠে।

গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, পরবর্তী গানটি শুনবেন শেফালি ঘোষের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠের বাংলা গানের শেষ গানটি শুনলেন শিপ্রা বাসুর কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালাবাদন, শিল্পী পণ্ডিত ভি জি যোগ।

0: ऐसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন নাটক অন্নবোধন।
3: আজকের নাটক অন্নবোধন, নাট্যকার শ্রীমতী জয়দেব, পরিবেশনায় পূবালী, প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী। নাটক অন্নবোধন।

0: Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
1: Igor Pranabda,
0: Hare Krishna.
1: Ei matro dokan khulle bujhi.
0: Ei ar ki, biki bata nei, tai dhiri susthei ashi. Utshaho pai na.
1: Ta ja bolecho. কি জমজমাট ছিল দোকানখানা, এতলাটের লোকেদের একমাত্র ভরসা।
0: এই ভরসাই তো কাল হলো সুখময় দা, ধারে জিনিস দিয়ে দিয়ে একেবারে ফতুর হয়ে গেলাম। দেব দিচ্ছি করে ছ মাসে ন মাসে ধার শোধ দিলে আমি ব্যবসা বাঁচাই কি করে বলো, মানি বা কিনি কি করে?
1: তুমি মানুষটা আসলে বড়ই নরম গোছের প্রণবদা, ধার দিয়ে দিয়ে তুমি সবাইকে ভীষণ লাই দিয়েছ। এতে হয়েছে কি, যারা দিতে পারে তারাও হাত গুটিয়ে রাখে, সহজে ধার শোধ করতে চায় না। তুমি ওই বিষটা ছাড়ো, দেখবে দোকানটা আবার জমজমাট হয়ে উঠবে।
0: সেটা বোধহয় আর হবে না গো সুখময়।

0: বাজারে ছড়ানো টাকা পয়সারও ঠিক মতো হিসেব রাখতে পারি না, সব গুলিয়ে যায়, বয়স হয়েছে তো। তবে দুঃখ একটাই, বাড়িটা কমপ্লিট করতে পারলাম না।
1: তোমার ছেলে তো শুনেছি ভালোই মানিতে চাকরি করে, বাড়িটা কমপ্লিট করার দায়িত্ব ওই নিক না? ও কি হাসছ কেন? ছেলে চাকরি করছে, বিয়ে করেছে, ছেলেও আছে, এখন বাড়ির বাকি কাজ তো ওই করবে নাকি?
0: ছেলের টাকা তো ছেলের টাকা, ওর ইচ্ছে হলে সে খরচ করবে, আমার এখানে কি বলার আছে বলো? দুবেলা দুমুঠো জুটছে বুড়ো বুড়ির এতেই চলে যাচ্ছে।
1: তার মানে প্রবাল বাড়ির ব্যাপারে হাত তুলে বসে আছে, ওর ছেলে বউয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না?
0: কি জানি, হয়তো আমরা বুড়ো বুড়ি দুজন গত হলেই ভাববে। আজকালকার ছেলেদের মেজাজ মর্জির খবর পাওয়া কি অতই সোজা? সুখময় দা,
2: ও দাদু শুকনো লঙ্কা আছে?
1: শুকনো লঙ্কা নিবি? টাকা এনেছিস?
2: না, বাবা বলেছে কাজে যাওয়ার সময় দিয়ে যাবে।
1: তাহলে যা, বাবা কাজে যাওয়ার সময় নিয়ে যাস।
2: তাহলে দেবে না?
1: টাকা নিয়ে আয়, তবে পাবি, যা।
0: না না না না সুখময় দা, এভাবে বলো না, ছেলে মানুষ কষ্ট পাবে। ওরে ও দুলি, আমার কাছে সামান্য কটা শুকনো লঙ্কা আছে মা, ওগুলো নিয়ে যা, এনে এনে ধর।
2: এই কটা মাত্র?
0: আমার কাছে আর নেই রে দুলি, বাবাকে বলিস?
2: ঠিক আছে, বলবো। তা দাম কত?
1: তুই যখন দাম দিবি না তখন তোর বাবা এলেই বলা যাবে, এক্ষণ তাপ যা, বাড়ি যা।
2: যাচ্ছি গো যাচ্ছি, এই কটা মাত্র লঙ্কা, মার কাছে ঝাড় না খেলেই হয়।
1: কি হলো প্রণবদা, মানুষকে আর কত তল্লাই দেবে, নিঃস্ব তো হয়েই গেছো।
0: ভাবছি কাল একবার লিস্ট দেখে ঘরে ঘরে যাব, দেখি কিছু আদায় করা যায় কি না।
1: ওভাবে হবে না প্রণবদা, নিজে শক্ত হও, তোমার পাওনা টাকা, দোকান উঠতে চলেছে, এখনো ভদ্রতা সৌজন্যতা দেখাবে?
0: কিরে গুপি, এখন তোর আসার সময় হলো।
3: ঘর থেকে ঠিক সময় বেরিয়েছিলাম গো কাকাবাবু, কিন্তু ওই রেল কলোনির সামনে এসেই দেখি বিরাট কাণ্ড।
1: বিরাট কাণ্ড মানে?
3: ওই যে পরিমল দাস নাকি, আরে ওই যে মোটা ভুরিওয়ালা লোকটা, ওর মা জলে ডুবে মারা গেছে, লোকজনে ভিড় ঠেলে লাশটা দেখতে গিয়ে তো যত দেরি।
0: সে কি জলে ডুবে মৃত্যু?
3: হ্যাঁ, লোকজন বলাবলি করছিল আসলে জলে ডুবে মরেনি বুড়িটা, ওকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে। আরে বাবা, যে বুড়িটা চোখে দেখতে পেত না, ভালো করে হাঁটতে পারত না, সারা দিন দাওয়ায় বসে খাওয়ার জন্যে চিলচিৎকার দিত, আর ও বউ ছেলে মুখ ঝামটা খেত, সে অত দূর হেঁটে গিয়ে জলে ডুবে মরতে পারে?
0: থাক থাক, যা বলেছিস বলেছিস, আর একটা কথাও বলবি না, কে বা কে শুনবে, তারপর সাক্ষী সাবুত কত ঝকমারি। যা, আটা ময়দা কি পরিমাণ আছে দেখ, তারপর বাজারে যেতে হবে।
3: ঠিক আছে।
0: কারণ মৃত্যুতে যে এত স্বস্তিও বোধ হয় সে আমার ধারণাতেই ছিল না সুখময় দা।
1: ঠিক বলেছো প্রণবদা, একসময় ওই বুড়িই ছিলেন সংসারের সর্বময় কর্ত্রী, তিন ছেলে তিন মেয়ের সংসার, স্বামীর বিশাল ব্যবসা, মেয়েদের ভালো করে বিয়ে হলো, ছেলেরাও বিয়ে থা করে রীতিমতো পাকা ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু পরিতোষবাবুর মৃত্যুর পর সেই মহিলাটি সংসারের ব্রাত্য হয়ে গেলেন।
0: জানি জানি, আমি হাসি বৌদি বলে ডাকতাম, সুখী সুখী মুখ, পানের রসে জবজবে ঠোঁটে সারাক্ষণ হাসি, সেই মহিলাটির এই পরিণতি, হা ভগবান!
1: শেষের দিকে প্রায় উন্মাদের মতো চিৎকার করে ভাদ্দে ভাদ্দে বলে চেঁচাতেন, ছেলে বউ মিলে বুড়িকে মারধরও করত শুনেছি।
0: থাক থাক সুখময় দা, থাক ওই প্রসঙ্গ থাক, হাসি বৌদি মরেননি গো, বেঁচে গেছেন, ছেলে বৌদের নারকীয় অত্যাচার থেকে মুক্তি পেয়ে স্বর্গে গেছেন।
1: ভয় হচ্ছে প্রণবদা, আমারও দুই ছেলে, ভবিষ্যতে কে কোন চেহারা ধরবেন কে জানে। তোমার বৌদি প্রায়ই বলে আগে থেকে ওদের আলাদা করে দাও।

0: নইলে তুমি আমি যেই থাকি ভোগান্তির আর শেষ থাকবে না।
1: তোমার তবুও বড় বাড়িঘর আছে, মাসে মাসে পেনশনও পাচ্ছ, আমার অবর্তমানে লক্ষ্মীর কি দশা হবে আমি ভেবে কোন পাই না। তবুও যদি বাড়িটা কমপ্লিট করে অর্ধেকটা লক্ষ্মীর নামে করে দিয়ে যেতে পারতাম। সময়টা বড় প্রতিকূল গো সুখময় দা, এর বিষাক্ত ছবল আমাদেরও যে হাসি বৌদির মতো উন্মাদ করবে না তা কে বলতে পারে।
0: ঠিক আছে, আসছি।

0: কি গো, কখন এলে? সেই সাত সকালে বেরিয়েছ, এদিকে বেলা হচ্ছে, আমি তো ভেবেই মরছি।
1: একটু জল দেবে লক্ষ্মী, বড্ড তেষ্টা পেয়েছে।
0: তা পাবে না, এই কড়া রোদ্দুরে হেঁটে হেঁটে। নাও জল খেয়ে একটু বিশ্রাম করো, আমি খাবার নিয়ে আসছি।
1: থাক না লক্ষ্মী, এখন কিছু খাবো না, স্নান করে একেবারে ভাত খাবো।
0: বলছো কি গো, সেই সাত সকালে এক কাপ চা খেয়ে দুটো বিস্কুট দাঁতে কেটে বেরিয়েছো, খিদে পায়নি তোমার?
1: না গো, জানো না গরিবদের খিদে পাও এক ধরনের রোগ। যাকগে, স্নানটা করে ফেলি বরং।
0: কি হয়েছে, মুখটা ভার ভার লাগছে কেন? কেউ ধার শোধ করেনি বুঝি?
1: শোধ তা দিয়েছে বই কি, হরিপদ 1235 টাকার জিনিস নিয়ে শোধ দিয়েছে মাত্র 530 টাকা, বাকিটা পুজোর পরে দেবে। বাকিদের সবার এক কথা, প্রণবদা পুজোর মাস, বুঝতেই পারছ খরচাখরচি প্রচুর, পুজোটা যাক সব একসঙ্গে মিটিয়ে দেব।
0: পুজো শুধু ওদের, আমাদের নয়?
1: পুজোর কথা পরে লক্ষ্মী, কিন্তু দোকান চালাই কি করে, মাল নেই, টাকা পড়ে রইল খদ্দেরের হাতে, আমি মাল কিনবো কি দিয়ে?
0: যাই বলো বাপু, তুমি মানুষকে একটু বেশি বিশ্বাস করো, প্রশ্রয় দাও। কতবার ঠকেছ, পাওনা আদায় করতে করতে দুয়ারে দুয়ারে ঘুরেছ, অথচ ওরা আবার এসে প্রণবদা বলে দাঁড়ালেই তুমি অনায়াসে ওদের ঝোলায় ডাল আটা ময়দা পুরে দিয়েছ। আর এসব কিনা বাকিতে, মানুষ যেন একবার ভুল করে সজাগ হয়ে যায়, আর তুমি সে থেকে কিভাবে চলছ?
1: পারি না গো লক্ষ্মী, পারি না, সকলেই চেনা জানা নিজের লোক, কাকে না করি বলতো, ঘরে সবারই তো বাচ্চা কাচ্চা আছে।
0: ওদের ভাবনা তুমি ভাবছ, আর ওরা তোমার ওই ভালো মানুষের সুযোগ নিচ্ছে, বোঝো না তা?
1: বুঝি বুঝি, সব বুঝি, ওদেরও বলি, কিন্তু ওদের সেই এক কথা, তোমার কি প্রণবদা, ছেলে চাকরি করছে, তুমি তো আর আমাদের মতো পেট ভুখা নও।
0: তোমার ছেলে আছে, চাকরি করছে, তা তোমার টাকার কি দরকার? কিন্তু ছেলেরও যে বউ আছে, ছেলে আছে, সংসার আছে, ওরা তা জানে না?
1: ভাত দাও না লক্ষ্মী, ভাত দাও, ভাত দাও। আরে ওরাও তো গরিব, নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, আমাদের তো তবু দুবেলা দুমুঠো জুটছে।
0: একে তুমি দুবেলা জোটা বলতে পারো? আমি পারি না গো, আমি পারি না, আমি ওই দোকানটাকেই আমার মা লক্ষ্মীর ভাড়ার বলেই জানি। কত কষ্ট করে দোকানটাকে দাঁড় করিয়েছিলে, ছেলের পড়ার খরচ, বিয়ের খরচ, এমনকি মাথা গুজারি ছোট্ট একটুখানি ঠাই, সেও তো এসেছে এই দোকান থেকে। আর আজ আমরা লক্ষ্মীর ভাড়ার শূন্য, পাওনা আদায় হচ্ছে না, ছেলের রোজগারে দুবেলা ভাত জুটছে, এই আনন্দেই থাকবে?
1: ওভাবে বলছো কেন লক্ষ্মী, পাওনা টাকাগুলো হাতে এলেই দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না।
0: হ্যাঁ।

0: আমার আবার চিন্তা? আচ্ছা যা কেশব কথা, স্নানে যাও, আমি ভাত বাড়ছি।
1: দাদু ভাই দেখে যাও, কত সুন্দর সুন্দর ছবি, বই, ড্রয়িং কপি, রং পেন্সিল।
2: ও মা, তাই তো, বাবা কি সুন্দর।
1: ও ঠাম্মা, তুমি কোথায় যাচ্ছো, দেখে যাও।
0: কোথায় যাচ্ছি না গো দাদু ভাই, কোথাও যাচ্ছি না। তুমি কত সুন্দর সব বই এনেছো, আমি দেখবো না বুঝি?
1: না, এবার ভালো করে দেখো।
0: এত চমৎকার সব বই কোথায় পেলে গো দাদু ভাই?
1: দাদু ভাই তুমি বলো তো কোথায় পেলাম?
2: নিশ্চয়ই মা কিনে দিয়েছে।
1: তুমি কিছুই জানো না দাদু ভাই, মা কিনে দেবে বই? মা তো শুধু শাড়ি কেনে। ঠাম্মা, ও ঠাম্মা এবার তুমি বলো দেখি।
0: তাই তো, মা কিনে দিল না, তবে দিলটা কে দাদু ভাই?
1: পাচ্ছো না যে।
0: দাঁড়াও দাঁড়াও, আজ স্কুলে নিশ্চয় কোনো কম্পিটিশন ছিল, ছিল কি না দাদু ভাই?
1: ঠাম্মা, আমার ঠাম্মা ঠিক ধরতে পেরেছে। দাদু ভাই তুমি পচা, আমার ঠাম্মা সব জানে।
2: তা প্রমিত বাবুর স্কুলে আজ যে কম্পিটিশন, আমি জানবো কি করে? তুমি তো আমায় কিছু বলনি।
1: তুমি যে কি সব উল্টো পাল্টা বলো গো দাদু ভাই। আরে বাবা, ঠাম্মাও তো কিছু জানে না, কাল স্কুলে যাইনি বলে আমিও জানতাম না, বুঝলে কিছু?
0: তারপর তারপর কি হলো দাদু ভাই, বলো না কি হলো?
1: আজ স্কুলে যেতেই মিস বললেন, কি প্রমিত আর্ট কম্পিটিশনে জয়েন করবে? শুধুমাত্র ক্লাস 4, 5 আর 6 এর স্টুডেন্টদের মধ্যে। ভাগ্যিস জানো, আমার ব্যাগে পেন্সিল বক্স, কালার পেন্সিল সব ছিল। আর্ট পেপার অবশ্য মিসই দিয়েছে, শুধু আমাকে নয় গো, সবাইকে।
2: তারপর তারপর কি হলো দাদু ভাই?
1: বলছি গো বলছি, শোনো, আমি খুব মন দিয়ে ছবিটা আঁকলাম।
0: তা কি ছবি আঁকলে দা বলতো দাদু ভাই?
1: সামনে মা দুর্গার পুজো না, আমি মা দুর্গার ছবি আঁকলাম, 10-10টি হাত দিলাম, 10 হাতে কত কি অস্ত্র। সিংহের উপর দাঁড়িয়ে মা দুর্গা আর ত্রিশূলটা একেবারে অসুরের বুকে।
0: বলে কি রে ছেলে, দুর্গা মায়ের ছবি এঁকে দিল? এজন্যই তো বলি মিত আমার রাজা বাবু, ওকে কেউ ঠেকাতে পারবে না।
2: তারপর তারপর কি হলো দাদু ভাই?
1: তারপর তারপর একেবারে ফার্স্ট প্রাইজ।
0: জয় মা দুর্গা, জয় মা।
2: এই না হলে আমার দাদু ভাই।
0: তা ছবিটা কোথায় দাদু ভাই?
1: ওটা স্কুলে রেখে দিয়েছে, পূজোর পরে একটা বড় আর্ট এক্সিবিশন হবে কিনা, তাই ছবিটা এখন ফেরত দেবে না, পরে দেবে। দাদু ভাই আমার ছবিটা কিন্তু খুব সুন্দর করে বাঁধিয়ে আনবে কিন্তু। আমি ছবিটা তোমাকে আর ঠাম্মাকে প্রেজেন্ট করব।
3: এসে গেছো? এই জানো, শবরি আজ ফোন করেছিল, পূজোর সময় মাকে নিয়ে আমাদের এখানে আসছে।
4: আমাদের এখানে মানে?
3: আমাদের এখানে মানে আমাদের বাড়িতে। কি আজগুবি প্রশ্ন করো বাপু।
4: কিন্তু শঙ্করী, আমাদের বাড়ির যা ব্যবস্থা, সেখানে দু দুজন মানুষকে থাকতে দেবে কোথায়? দুটো মাত্রই তো ঘর, একটা আমাদের, অন্যটিতে বাবা মা।
3: ও, অর্থাৎ মা ওরা এখানে আসুন এটা তুমি চাইছো না, তাই তো? ঠিক আছে, আমি তোমার কথা ওদের জানিয়ে দেব।
4: ছি ছি শঙ্করী, এইসব তুমি কি বলছো? মা নিজে থেকে আসতে চেয়েছেন, বারণ করার প্রশ্ন এখানে উঠছে কি করে?
3: ভালো কথা, তুমি বসে বসে উপায় চিন্তা করো, আমি চা নিয়ে আসছি। কি হলো, খুব চিন্তায় পড়ে গেছো বুঝি? নাও চা খাও, মাথা পরিষ্কার হবে।
4: ওরা কবে আসবে বললেন?
3: ষষ্ঠীর দিন বিকেলে।
4: বাবা তো বাড়িটিকে আধ খেচড়া করে রেখে দিয়েছেন, দুটো ঘর, একটা পোর্টিকো।
3: রাখো তোমার পোর্টিকো, ওটা একটা ঘর, দুটো চেয়ার আর একটা টেবিল রাখলে পা রাখার জায়গা থাকে না। মির যখন ওখানে বসে টিউটরের কাছে পড়ে, মনে হয় ওদের মধ্যে দিয়ে একটি পিঁপড়েও বোধ হয় গলবে না। তোমার বন্ধু বান্ধবদের তো আমাদের এই বেডরুমেই বসতে দিতে হয়। কি চিপে।

0: বিচ্ছিরি লাগে, প্রাইভেসি বলতে কিচ্ছু থাকে না।
1: কি করা যায় বলো তো?
0: আচ্ছা, তোমার বাবা মাকে কদিনের জন্য তোমার দিদির বাড়িতে পাঠানো যায় না? তাহলে তো ওদের ঘরটা পাওয়া যেত।
1: দিদির বাড়ি? শ্বশুর শাশুড়ি দেবর যা ননদ বাচ্চা কাচ্চা নিয়ে পুরো একটি বাজার, ওখানে সুবিধা হবে না, দিদি রাজি হবে না। তাছাড়া ওর বরের যা খিটখিটে মেজাজ, সোজা বলে দেবে জায়গা হবে না।
0: তোমার বাবারও বুদ্ধির বলিহারি চাই। বাড়ি যখন বানালে তখন চিন্তা ভাবনার দরকার ছিল না। দুখানা মাত্র ঘর, বাথরুম আর টয়লেট, ব্যাস কাজ খতম। কেন, আরো একখানা বাড়তি ঘর থাকলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? ছেলের বিয়ে হবে, আত্মীয় স্বজনরা আসবে,
1: জলে ডোবা জমি ভরাট করে এটুকু বানাতেই বাবার জমানো টাকা শেষ।
0: তা হবে না, ভুসিমালের দোকানদারি করলে এর বেশি আর কি হবে শুনি? কি দরকার ছিল আর সিসি বিল্ডিং এর? ও, বিল্ডিং এ থাকার খুব শখ না? আসাম টাইপের বাড়িতে মন উঠে না। পায়রার খোপের মতো ঘর হলেও বিল্ডিং তো, যাতে উঠলেন কি না? তাও একটা ঘরে নিজেদের মৌরসী পাট্টা গেড়ে বসে আছেন দিব্যি।
1: আহ, ও তো কথা বলার কি আছে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে সমাধান কিছু একটা বের করতে হবে তো।
0: সে তুমি জানো, আমি কি ম্যাজিশিয়ান নাকি যে তোমাদের আট আঙুলের বাড়িকে তুড়ি মেরে ষোলো আঙুলের বানিয়ে দেব? যত শোভা দীক্ষেতা, কেন বিয়ের আগে পরে তোমারও তো এসব নিয়ে ভাবনা চিন্তা করা উচিত ছিল। এই ন বছরে নিজের রোজগারে একটি বাড়তি ঘরও তো তুলতে পারতে। কি পারতে না? না, বাবার মুখ চেয়ে কচি খোকাটির মতো বসে আছো। বাবা করবে, তা এখন হলো তো।
1: প্লিজ শঙ্করী, ওসব কথা এখন থাক, কি করা যায় সেটাই ভাবো।
0: কেন ভাববো? আমি কেন ভাববো? যা ভাবার তা তুমি আর তোমার অতি বিজ্ঞ বাবা মিলেই ভাবো। নেহাত মিতকে দেখার জন্য মা ছটফট করছেন, নইলে আমি মাকে আসতে বারণ করে দিতাম।
1: এটা তো সমাধানের কথা নয় শঙ্করী, শান্ত হয়ে কিছু একটা সমাধান তো বের করতেই হবে।
0: ভাবো ভাবো, ভাবতেই থাকো, এর সমাধান কোশমিন কালেও পাবে না। ভেবে দেখেছ, আর দু বছর পরে মিত বারো বছরে পড়বে, এখন না হয় মিত আমাদের সঙ্গে ঘুমোচ্ছে, তখন ওরও তো একটা আলাদা ঘর বিছানা লাগবে, কি করবে তখন? নিজেরা ভুল করে এখন সমাধান খুঁজবে কিনা এই শঙ্করী, বইয়ে গেছে আমার। তবে শোনো, যা করবে কাল সকালেই আমাকে জানিও, আমি মাকে ফোন করে টিকিট ক্যান্সেল করতে বলবো, কোনো দরকার নেই এখানে আসার।
1: আচ্ছা যেও না শঙ্করী, শোনো না। ও শঙ্করী, আরে শোনো।
2: কি গো, ঘুমিয়ে পড়লি নাকি?
3: না, কেন কিছু বলবে নাকি?
2: ছেলে বৌমার কথা শুনেছ?
3: না শুনে আর উপায় কি বলো, 3 ইঞ্চি দেওয়ালের ক্ষমতাই বা কতটুকু?
2: আমাদের দুই বুড়ো বুড়িকে নিয়ে ওদের যত ঝামেলা হয়েছে বুঝেছ, বৌমার মা আর বোন ধুবড়ি থেকে আসছেন, ওদের থাকার ব্যাপার নিয়ে দুজনের মধ্যেই খুব অশান্তি হচ্ছে, আমরা দুজনে যে ঘর জুড়ে আছি।
3: কি করব বলো, আমার পুঁজির সবটাই তো ঢেলে দিলাম, তাও জায়গা সুরাহা হলো কই?
2: মরণ তো হচ্ছে না, নইলে নইলে একটা হিললে হয়ে যেত।
3: বললেই একটা হিললে হয়ে যাবে, কি বললো তোমায়? দুজনেই তো আর একসঙ্গে মরবো না, একজনের থেকে যাওয়া মানেই তো সমস্যা জিয়ে থাকা। অবশ্য দুজনে একসঙ্গে মরতে পারলে বেশ হতো।
2: প্রবাল তো প্রায় সময়ই গজগজ করে শুনি, বন্ধু বান্ধব শ্বশুর বাড়ির লোকজনেদের ডাকতে পারে না, আদর আপ্যায়ন করতে পারে না।
3: ওসব কথায় কান দিও না লক্ষ্মী, ভবিষ্যতে এমনি আরো কথা শুনতে হবে, কিন্তু এর সমাধানও তো মাথায় আসছে না। আর মরণ, সেও তো আমাদের হাতে নেই, যার যার কর্মফলের হিসেব না মেটা পর্যন্ত মৃত্যুও সম্ভব নয়। তবে তোমাকে একটা কথা বলি লক্ষ্মী, এই বয়সে ছেলে বউয়ের সঙ্গে কথা কাটাকাটি, ঝগড়া, বিবাদ আমাদের শোভা পায় না, বাতিল দুজন বুড়ো

0: উড়ি ওদের সংসারে আছি, আমাদের মানই বা কিসে আর অপমানই বা কিসে? দুঃখ কিংবা অভিমানের জায়গা এখানে নেই লক্ষ্মী, এটা কখনো ভুলো না।
1: আমি ওসব জানি না ভাবছ? জানি গো জানি, সব জানি, কিন্তু ভুলতে পারি কই? এই সংসারটাকে দাঁড় করাতে তুমি বাইরে আমি ঘরে কি প্রচন্ড দুঃসময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি বলো। অথচ কই, তখন তো ওরকম বুক খামছে ধরা কষ্ট হয়নি। প্রবালকে ভালো স্কুলে ভালো কলেজে পড়াবো বলে দিন রাত কি অমানুষিক খাটুনি না খেটেছ। প্রবালের চাকরির জন্যে টাকার দরকার, দেশে যে একটুকরো জমি ছিল সেও বেচে দিলে, কিন্তু
0: ওই ওই কিন্তুটা নিয়ে ঘাঁটাঘাঁটি করো না লক্ষ্মী, কারণ ওই কিন্তুটার একটাই উত্তর, সব বাবা মাই ছেলে মেয়েদের জন্য যথাসাধ্য করে। এখানে প্রতিদানের আশা করা তো সেফ অধর্ম লক্ষ্মী, বোঝো না কেন?
1: প্রতিদান কে কে চাইছে প্রতিদান? কিন্তু বৃদ্ধ মাকে অবহেলা অপমান করে কথা শোনানোটা সেটা কি অধর্ম নয় গো?
0: সে বিচারের ভার তোমার আমার কারোর উপর নেই লক্ষ্মী, রাজপাট বদলে গেছে, আমাদের এই বদলে যাওয়ার সময়ের সঙ্গেই মানিয়ে নিতে হবে, বুঝেছ?
1: চলো না গো, চলো না, আমরা না কোনো বৃদ্ধাশ্রমে চলে যাই। নিজের বাড়িতে পরবাসী হয়ে থাকার চাইতে পরবাসী না হয় পরবাসী হই।
0: বৃদ্ধাশ্রম লক্ষ্মী, লক্ষ্মী ওখানে যেতে চাইলেও এককালীন মোটা টাকা দরকার, অত টাকা কোথায় আমাদের? দোকানের পরতি দশা, মাল নেই, ধারে জিনিস নিয়ে আজ দেব কাল দেব করে কাস্টমার ধার শোধ করছে না। তবু যদি তোমার দু একখানা সোনার গয়না থাকতো।
1: বিয়ের সময় বৌমাকেই তো সব দিয়ে দিয়েছি গো, থাকার মধ্যে আছে সোনা বাঁধানো একখানা মাত্র লোহার চুড়ি।
0: দোকানদার প্রণব সরকারের বউয়ের এর থেকে বেশি কি আর থাকতে পারে লক্ষ্মী? বৌমা ঠিকই তো বলে,
1: আশ্রমে থাকতে গেলে টাকা লাগে না?
0: নামে আশ্রম হলেও নিখরচায় বৃদ্ধাশ্রমেও ঠাঁই মেলে না লক্ষ্মী।
1: প্রবালের কাছে টাকা চাইলে হয় না গো, আমরা চলে গেলে ওদেরই তো সুবিধে, ঘরখানা ফাঁকা হবে।
0: দোকানে মাল নেই, ব্যবসা অচল হয়ে পড়েছে, প্রবালকে হাজার দশেক টাকা ধার দিতে বলেছিলাম, তোমার ছেলে উত্তরে বলল কেন ধারে জিনিস দেওয়ার সময় মনে ছিল না এদিনও আসতে পারে। বৌমাও একই সঙ্গে ফোরন কাটল। বেশি ভালো মানুষ সাজার এমনি পরিণাম হয়।
1: মানে মানে তুমি বলছো প্রবাল টাকা দিল না?
0: কি করে দেবে গো লক্ষ্মী, সংসারে যে দুবেলা ভাত জোটাচ্ছে এর অতিরিক্ত এক কানা করি দেওয়ারও সাধ্য নেই। কাঁদছো কেন লক্ষ্মী, কাঁদছো কেন? কেঁদে কোনো লাভ নেই, তার চেয়ে বরং সামনে যা আসছে তা মেনে নেওয়ার জন্যে মনে মনে তৈরি থাকো, তৈরি হও।

0: মা, ও মা,
1: কি হলো? আজ খেলার পাট বড় তাড়াতাড়ি চুকে গেল যে।
0: আজ আমরা খেলছি না তো, ডিসকাশন করছি।
1: ডিসকাশন? ডিসকাশন করছো তোমরা? বাহ, তা বিষয়টা কি শুনি।
0: সে বিশাল ব্যাপার মা, তোমাকে পরে বলবো। আগে তুমি আমাকে 100 টাকা দাও, খুব দরকার।
1: এই পুচকে ছেলে, 100 টাকার তোমার খুব দরকার না?
0: হ্যাঁ দরকার তো, ষষ্ঠীর দিন কুনালের বাড়িতে ফিস্ট হবে। আমরা বন্ধুরা মিলে নাচ গান হই হল্লোর করব, তারপর ফিস্ট হবে রাত অবধি।
1: তোমার দেখছি বড্ড

0: বার বেড়েছে মিত। আজ আসুক তোমার বাবা, তোমার 100 টাকার দরকার আমি বার করছি। মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি আর এরই মধ্যে তুমি ফিস্ট করা শিখে গেছো, বাহ।
1: প্লিজ মা, দাও না। দীপ, মিন্টু, কপিল, শোভনরা সবাই টাকা দিয়ে দিয়েছে। কুনালের বাবা কোমল জেঠু আমাদের ক্যাশিয়ার কি না, তার কাছেই টাকা জমা দিতে হবে।
0: তাই নাকি? তাহলে যাও, কুনালের বাবার কাছেই যাও, বলো গে আমাদের অত টাকা নেই, তাই ফিস্ট আমাদের দরকার নেই।
1: প্লিজ মা, বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করবে।
0: বন্ধুরা তোমায় নিয়ে হাসাহাসি করবে, এটাই তোমার কাছে বড় হলো মেয়ে? আর সেদিন যে দিদন মণিমাসিরা আসবে, এসে দেখবে তুমি বাড়ি নেই, এটা কিছু না?
1: আরে বাবা, আমি তো রাত 8টা নাগাদ তো ফিরেই আসব, তখন দেখা হবে।
0: দিদন শুধু তোমাকে দেখার জন্য এই বুড়ো বয়সে কষ্ট করে এখানে আসছেন মেয়ে? আমি চাই তুমি বাবার সঙ্গে স্টেশনে গিয়ে দিদনদের নিয়ে আসো, ট্রেন 5টা সাড়ে 5টার মধ্যেই চলে আসবে, অবশ্য লেট যদি না হয়।
1: আর আমার সেদিনের প্রোগ্রাম?
0: প্রোগ্রামে তুমি জয়েন করবে না, বুঝলে?
2: কিসের প্রোগ্রাম শঙ্করী?
0: তোমার ছেলে তো সামনেই আছে, জিজ্ঞেস করো না ওকে।
2: ওহো, তাহলে প্রোগ্রাম তোমার নয়, প্রমিত বাবুর। 100 টাকা চাই। কিরে মিত, ঠিক বলিনি?
1: শুনো না বাবা।
2: আহা, থামলি কেন?
1: পূজোর ষষ্ঠীর দিন কুনালের বাড়িতে
2: তোরা সারাদিন রাত অবধি আনন্দ করবি, ফিস্ট করবি, তাই তো?
1: তুমি জানো বাবা?
0: তুমি জানলে কি করে? মিত্র আমায় এইমাত্র বলল।
2: জানি গো জানি, এও জানি, এর জন্য প্রমিত বাবুর 100 টাকা চাই। কিরে মিত, ঠিক বলিনি?
1: হ্যাঁ গো বাবা, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু মা তো রাজি হচ্ছে না, বলছে তোমার সঙ্গে গিয়ে স্টেশনে গিয়ে দিদন মণিমাসিকে বাড়ি নিয়ে আসব।
2: আরে না না, তোকে এ নিয়ে ভাবতে হবে না, আমি আছি না।
0: ছেলেকে ওভাবে প্রশ্রয় দিচ্ছ কেন? মা ওরা আসছেন, পূজোর সময় বাড়তি খরচপত্রও আছে।
2: কি করি বলো, আসার পথে কমলদার সঙ্গে দেখা হলো, তার কাছেই সব শুনলাম, ওরা বন্ধুরা মিলে একটু আনন্দ ফুর্তি করবে, তাও কমলদার বাড়িতে, এখানে আপত্তির তো প্রশ্নই ওঠে না। এই নে এই নে বাবা, তোর 100 টাকা, এবার খুশি তো? যা, তোদের ক্যাশিয়ার জেঠুর কাছে টাকাটা জমা দিয়ে আয়। যা যা বাবা যা।
1: থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ।
0: কাজটা কি খুব ভালো করলে তুমি? এই বয়সেই যদি ছেলে বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করার মজা পেয়ে যায়, বড় হলে আটকাতে পারবে তো ওকে?
2: সে যখন বড় হবে তখন দেখা যাবে, আগে থেকেই ওইসব ছাইপাশ ভাবার কোনো কারণ নেই।
0: ও তো লাই দিও না, পরে পস্তাবে, বলে দিচ্ছি। কিন্তু
2: দেখো, আমি কিছু না ভেবে মত দিইনি, ষষ্ঠীর দিন বাড়িতে যে কাজটা হবে আমি চাই না প্রমিত সেটা দেখুক।
0: ও তাই বলো, কিন্তু তখন না দেখলেও পরে তো দেখবে, জানবে।
2: সেটা ম্যানেজ করা যাবে, ছেলে মানুষ, অবস্থাটা বুঝিয়ে বললেই মেনে নেবে, রাগ আরবে না, তবে চোখের সামনে ঘটনাটা ঘটলে ঘ্যান ঘ্যান করবে।
0: ঠিক বলেছ, মিত কিন্তু খুবই বুদ্ধিমান ছেলে, পরিস্থিতির গুরুত্ব বুঝে।
2: তোমার ছেলে বুদ্ধিমান হবে না বলো কি? যা একটা প্ল্যান বানিয়েছো, আমার মোটা মাথায় একেবারেই কুলোয়নি। সে যাকে, চাটা কিছু হবে? সেই এসে অবধি বকবক করেই যাচ্ছি, আরে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
0: হতো তো আজের প্রয়োজন নেই, এক্ষুনি চা দেব। তবে আজকালের মতেই তোমাকে কথাটা পারতে হবে কিন্তু, নইলে দেরি হয়ে যাবে।
2: হবে বাবা হবে, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

0: নবমীর দিন তোমায় কলা বাতাসা দেব মা, কলা বাতাসা দেব। জয় মা, জয় মা।
1: এসেছ?
0: বসে পড়লে যে
1: কি হলো?
0: কিছু বলছো না যে?
1: কাজ হয়নি তাহলে?
2: আরে বাবা, হয়েছে হয়েছে।
0: হয়েছে বলছো? তাও মন হাড়ির মতো মুখ বানিয়ে বসে আছো কেন?
2: কি করব কি করব, তবে

0: হা হা করে হাসব? কাজটা কি হাসির ছিল যে আনন্দে উৎফুল্ল হব?
1: আহা, ওভাবে বলছো কেন? আমি কি তাই বলেছি? তা কি হলো, কি হলো বলো না গো। ওরা রাজি হয়েছেন? রাগারাগি গালমন্দ কিছু করেননি তো?
0: বাবা রাগারাগি করার মানুষই নন, সারাক্ষণ চুপ করেই ছিলেন।
1: আর তোমার মা?
0: মা শুধু বললেন, শেষ পর্যন্ত রান্নাঘরের পেছনে ওই বাঁশবেতের বেড়া দেওয়া আবর্জনার ঘরেই ঠেলে দেবে বাবা। আমি বললাম, তোমার মা বোন আসছেন, ঘরটা ওদের জন্য ছাড়তে হবে।
1: কথাটা শুনে ওরা রিয়্যাক্ট করেননি?
0: দুজনেই চুপ করেছিলেন। আমি বলেছি, আবর্জনাগুলো যথাসম্ভব সরিয়ে ঘরখানা পরিষ্কার করে দেওয়া হবে।
1: একটা চৌকিও তো লাগবে না গো।
0: হ্যাঁ, মঞ্জুরকে বলে রেখেছি, ষষ্ঠীর দিন সকালেই দিয়ে যাবে।
1: একটু একটু বড় দেখে এনো কিন্তু, দুজনে শোবেন কি না? জয় দুর্গা, জয় দুর্গা, জয় মা দুর্গা, সবই তোমার দয়া মাগো, নইলে এত সহজে কাজটা হয়ে যাবে ভাবিনি।
0: ঘরে তোমার মতো বুদ্ধিমতি বউ থাকতে চিন্তা কি?
1: যাও, ঠাট্টা করো না। শোনো, রাত দিন ভেবে ভেবে তবে প্ল্যানটা মাথায় এসছে। আসলে কি জানো, তুমি সঙ্গে ছিলে বলেই পেরেছি, নইলে।
0: আচ্ছা থাক ওসব কথা, আমি মুকুলকে খবর পাঠিয়েছি, ও এসে আবর্জনার ঘরটা পরিষ্কার করবে। আজকাল দুদিনের মধ্যে ঝাড়পুট শেষ করতে হবে। আচ্ছা রমলাকে বলো গোবর মাটি দিয়ে ঘরটা যেন নিকোনো হয়।
1: ষষ্ঠীর দিন সকালেই কিন্তু ওদের ওখানে শিফট করে দিও, ওই ঘরটাও তো পরিষ্কার করতে হবে, আমার মার যা মেজাজ।
0: আচ্ছা ঠিক আছে, হবে।
1: শোনো না, আরো একটা কথা তোমায় রাখতে হবে কিন্তু। বলো। রাখবে?
0: আগে বলো শুনি।
1: এই যে ব্যবস্থাটা হচ্ছে, এটা কিন্তু পার্মানেন্ট হবে। ওই ঘরটাকে আমি ড্রয়িং রুম করব, মনের মতো করে সাজাবো গোছাবো। আমার ড্রয়িং রুমের খুব শখ জানো।
0: শখ যখন, একে পুষে রাখো, সময় এলে দেখা যাবে।

0: সেই কখন এলাম, যার জন্য পরিমরি করে বুড়ো বয়সে আসা সেই নাতিবাবুটাই তো লাপাত্তা। ও কখন ফিরবি রে শঙ্কু?
1: তোমাকে তো আগেই বললাম মা, নিতাজ সারাদিন বন্ধুদের সঙ্গে প্রি পুজোর আনন্দে মত্ত, রাতে ফিস্ট শেষ করে তবেই ফিরবে, এই 8:30 তো বাজবে।
0: কত দূরে গেছে?
1: দূরে কি গুমা, ওই তো আমাদের সামনের বাড়িতে।
0: আমরা আসছি জানে তো?
1: জানে না মানে, সকালে যাবার আগে আমাকে পই পই করে বলে গেছে, মা দিদোনার মণিমাসিকে বলো ওরা যেন ঘুমিয়ে না পড়ে, আমি এসে ফিস্টের সব মজার মজার গল্প বলবো।
2: এই বয়সে বন্ধুদের সঙ্গে ফিস্ট করা শুরু করে দিয়েছেন বাবু, দেখিস দিদি ভাই আজও ফিরে আসার পর ওর সাথে একটিও কথা বলবো না।
3: না না শবরী, তুমি ওকে ভুল বুঝো না, বন্ধুরা চেপে ধরেছে, নইলে তোমরা কবে আসবে, তোমরা এলে কি করবে, কত জল্পনা কল্পনা ওর।
2: দেখলি দিদি ভাই ছেলের ব্যাপারে প্রবলদা কিরকম সেন্সিটিভ?
1: তা যা বলেছিস, বাপের আদরেই তো দিন দিন বাদর হচ্ছে ছেলেটা।
0: বাদ দে তোরা ওসব কথা, শঙ্কু তোর শ্বশুর শাশুড়ি কোথায় রে? ওদের দেখছি না যে, নাকি নাতির সঙ্গে ওরাও ফিস খেতে গেছেন?
1: ওরা যে কি জিনিস, শুনলে তুমিও ভিড়বি খাবে মা।
0: কেন রে, কি হয়েছে?
1: আরসিসি বিল্ডিং এর গরম ওদের সহ্য হয় না, তাই আমাদের রান্নাঘরের পেছনে বাঁশ বেতের মাটির ঘরে ওখানে আছেন দুজন। আমরা কত বারণ করলাম কিন্তু কে শোনে কার কথা, বললেন কি না শীত পড়ুক তখন না হয় দেখা যাবে। তোমার জামাই তো এই জন্যই খুব আপসেট, হাজার হোক বাবা মা বলে কথা তো।
0: তা আরসিসি বিল্ডিং না করলেই পারতেন, বাড়িটা তো তোর শ্বশুর মশাই বানিয়েছেন তাই না?
1: তা ঠিক, তবে ইনকমপ্লিট, অনেক কাজ বাকি রয়ে গেছে।
0: সে যাই হোক, ওদের সঙ্গে তো আমার দেখা করতে হয়, যার বাড়িতে এলাম তিনিই ঘর ছাড়া, তবুও

0: সৌজন্য বলে কথা তুমি ভেবো না মা, কাল সকালে গেলেই চলবে।
1: শঙ্করী ঠিকই বলছে মা, কাল সকালে গেলেই চলবে, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই।
0: তা জানো মা, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব সরল সোজা মানুষ। ওরা আমাকে কি বলেছেন জানো, বেয়ান আসছেন আমাদের বাড়িতে, দেখো বৌমা যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়।
2: ওদের খাওয়া দাওয়া
0: এই ভোলার মাই আমাদের সকলের জন্য রান্না করে। বুড়ো মানুষ এখানে আসবেন শুধু খাবার জন্য, কষ্ট তো হয়, তাই ভোলার মা রান্না করে ওদের খাবারটা গুছিয়ে নিয়ে দিয়ে আসে, চা খাবারটাও তেমনি। তুমি ভেবো না মা, ওরা দুজনে নিরিবিলিতে ভালোই আছেন।
2: তোরা থামবি দিদি ভাই, সেই কখন থেকে একই সাবজেক্ট নিয়ে পড়ে আছিস দুজনে, ভাল লাগে না। ও প্রবালদা, তুমি এভাবে থম মেরে বসে আছো কেন, কিছু তো বলো। রাত পোহালেই সপ্তমী, প্রোগ্রাম কিছু ভেবেছ নাকি সব দিদিভাইয়ের উপর ছেড়ে দিয়ে বসে আছো?
1: শোনো সবরি, তোমার দিদিভাইয়ের সমতুল্য প্ল্যানিং মাস্টার দুটো খুঁজে পাওয়া যাবে না। সব প্রোগ্রাম একেবারে ফাইনাল হয়ে গেছে, ছিল শুধু তোমার প্রতীক্ষা।
2: হো মা, তাই? তবে আমার একটা কিন্তু স্পেশাল চয়েস আছে, মনে রেখো কিন্তু।
1: তা স্পেশাল চয়েসটা এই মুহূর্তেই বলে ফেলো, প্রোগ্রামের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে তো।
2: দ্য মোস্ট ডিলিশিয়াস চাইনিজ, এবং সেটা কালি। ওকে।

0: 럭키고 럭키 오바비 쭈꼬리 미세대 보세 아초지 기초도 뭘로
1: কিয়ার বলবো বলাবলির পাট তো চুকেই গেল
0: দুঃখ করোনা লক্ষ্মী দুঃখ করোনা আমার অক্ষমতার জন্যই আজ তোমার এই দুর্দশা তুমি মধ্যবিত্ত ঘরের আদুরে মেয়ে ছিলে কিন্তু আমি জন্মেই ছিলাম দুঃখের ঘরে এমনি এক মাটির ঘরে বৃষ্টি এলে ঘরের ছাউনি চুইয়ে জল পড়ত বাবার তেমন সাধ্যে ছিল নাকি না মা যখন রাত ভর ঘরের জল কাস্ত আমি তখন মনে মনে ভাবতাম বড় হয়ে আমি বাবা মাকে পাকা ঘরে রাখব
1: আমাদের বাড়ির সবচাইতে ভালো ঘরটা ছিল আমার ঠাকমার আর সঙ্গে ছিলাম আমি ঠাকমার আঁচল ধরা বলতে পারো বাবা বলতেন আজ আমি যা হয়েছি সব আমার মায়ের জন্যে আমার মার কোনো অসুবিধা অবহেলা আমি বরদাস্ত করব না
0: বাবা মার জন্য আমি কিছুই করতে পারিনি লক্ষ্মী এক বছরের ব্যবধানে দুজনেই স্বর্গে গেলেন আমার বয়স তখন মাত্র 14 সেই থেকেই দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে মাঝপথে এসে থেমে গেলাম কত শখ ছিল বাড়িটার নাম দেব প্রদ্যুৎ শিখা দেহে না থাকলে কি বাড়ির নামের সঙ্গে বাবা মা চিরদিন জড়িয়ে থাকবেন কিন্তু গরিবের শখ শখই থেকে যায় লক্ষ্মী কোনোদিন পূর্ণতা পায় না ভেবেছিলাম ছেলে হয়তো
1: থাক থাক না ওসব কথা ওই শোনো ঢাক বাজছে বেলতলায় মায়ের বোধন হচ্ছে হ্যাঁ গো মনে আছে এমনি এক ষষ্ঠীর দিনে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল আমার অসুস্থ বৃদ্ধ দাদা ছোট বোনের নতুন বাড়িতে দেখতে এসেছিলেন আর বলেছিলেন তুই সত্যিই লক্ষ্মী রে নইলে প্রণব এরকম একটা বিল্ডিং তৈরি শুরু করবে আমি তো কখনো ভাবতেও পারিনি
0: আমাকেও বলেছিলেন তাড়াহুড়ো করো না প্রণব বেশ কিছু টাকা জমিয়ে তবে ধীরে সুস্থে বাড়িটা কমপ্লিট করো কিন্তু
1: দাদার মতে আমি যে লক্ষ্মী গো তাই তো শরীরের রক্ত জল করা টাকায় বাড়ি তৈরি করে সে বাড়িতেও তোমার

0: না। এসবই সবই আমার পোড়া কপালের জন্যে। আজ দাদা বেঁচে থাকলে বলতাম, বাবার দেওয়া লক্ষ্মী নামের কারুকাজ দেখে যাও দাদা, দেখে যাও, আবর্জনের ঘরে আজ তোমার লক্ষ্মী বন্টির দুর্ভাগ্যের চিতা চলছে দাও দাও করে। আর সেই চিতার আগুনে মহাজাগ জমকে হচ্ছে অলক্ষ্মীর।
1: শান্ত হও, শান্ত হও লক্ষ্মী, শান্ত হও। সময়ের কাজ সময়ে করতে দাও, হতাশায় দীর্ঘশ্বাসে ওকে বিরক্ত করো না, ওকে বিরক্ত করো না।
2: দাদু ভাই।
1: হ্যাঁ, কে কে ওখানে?
2: আম্মা।
0: ওগো ওগো, এই যে আমার দাদু ভাইয়ের গলা গো।
3: নমস্কার।

0: জ্বলছে দাউ দাউ করে। আর আসি চিতার আগুনে মহা জাগ জমকে হচ্ছে অলক্ষীর।
1: শান্ত হও, শান্ত হও লক্ষ্মী, শান্ত হও। সময়ের কাজ সময়ে করতে দাও। হতাশায় দীর্ঘশ্বাসে ওকে বিরক্ত করো না, ওকে বিরক্ত করো না।
2: দাদু ভাই।
1: হ্যাঁ, কে কে ওখানে?
2: হাম্মা।
0: ওগো ওগো, এই যে আমার দাদু ভাইয়ের গলা গো।
3: নমস্কার।

0: দিদি ভাই, এই দিদি ভাই,
1: কি রে
0: তোর প্রবালদার সঙ্গে প্রোগ্রামগুলো ফাইনাল হলো?
1: তা হলো, কিন্তু তুই রান্নাঘরে কি করছিস? তোর কাজের মেয়েটা রান্নাঘরে যায়নি?
0: ভোলার মার কাজে কোনো খুঁত নেই জানিস, সব রান্না করে গুছিয়ে রেখে গেছে, শুধু বেগুন ভাজাটা বাদে। সে কোন বিকেলে রান্নাঘরে যায়, তাই আমিই বারণ করেছিলাম বেগুন ভাজা করতে। মা তো বেগুন ভাজা ঠান্ডা থেলথেলি হলে পাতেই নেবেন না, মার মেজাজ তো জানা নেই।
1: তা বটে, বেগুন ভাজা গরম গরমই খেতে ভালো লাগে।
0: তুই যা, এক্ষুনি প্রমিত এসে পড়বে, তুই বরং টিভি দেখ বসে বসে। এই আমার হয়েই গেছে, কুকারে ভাতটা চাপিয়েই আসছি।
1: না না, তোকে ব্যস্ত হতে হবে না দিদি ভাই, আমি তোকে তাড়া দিতে আসিনি, শুধু
0: শুধু কি
1: শুধু ভাবছিলাম তোর শ্বশুর শাশুড়ির কথা। ওরা কিরকম মানুষ রে, কেউ ইচ্ছে করে পাকা বাড়ি ছেড়ে মাটির ঘরে থাকতে যায়?
0: তবে এবার বোঝ আমি কাদের নিয়ে সংসার করছি। এমনিতে সরল সোজা, তবে যেটা করবেন ঠিক করেছেন সেটা করেই ছাড়বেন। গ্রামের লোকেরা বোধ হয় এরকমই একগুয়ে হয়, তাই না রে শুভ?
1: কি জানি, ভাবতে কেমন জানি অদ্ভুত লাগছে। মাটির ঘরের প্রতি যাদের এত ভালোবাসা, তারাই কিনা বানালেন পাকা বাড়ি।
0: বাদ দে ওদের কথা, তোর প্রবালদা শুনলে রাগ করবে, বেচারা এমনিতেই ওদের কাণ্ড কারখানায় আপসেট হয়ে আছে। তোকে আমি বলছি শুভু, ওরা একেবারে নির্ভেজাল গেও। তবে তবে ভগবান সহায়, তোর প্রবালদা মানুষটা কিন্তু সত্যি বলতে কি ঝকঝকে স্মার্ট, কি ঠিক বলিনি শুভু?
1: 100%। তবে ওদের সেইভাবে দেখিনি কিনা তাই কৌতূহল হচ্ছিল। কিন্তু দিদি ভাই, ওরা যেমনই হোক, আফটারঅল তোর শ্বশুর শাশুড়ি তো, পাড়ার লোকজন আড়ালে আবডালে তোদের নিন্দে করতে কিন্তু ছাড়বে না।
0: পাড়ার লোকে নিন্দে করবে বলছিস? আরে ধর, ওদের খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই? কতজন আমাকে বলে তোমার মতো মেয়ে বলেই ওদের সঙ্গে ঘর করছো, নইলে এ রাজায় খানা স্যাম্পল।
1: জানি না দিদি ভাই, তোর পাড়ার লোকদেরও আমি চিনি না, তবে টু বি অনেস্ট, ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি, সম্ভবত মারও না।
0: কি কি বললি? কই, মা তো কিছু বলেননি? আমি মাকে সব বুঝিয়ে বলেছি, মা বুঝেছেন। তুই অবশ্য সবসময় নিজেকে সকলের চাইতে আলাদা ভাবতে ভালোবাসিস।
1: বিদ্রুপ করছিস বোধ করি।
0: বিদ্রুপ করবো কেন, কথাটা কি সত্যি নয়? তুই নিজেকে মস্ত একজন বিজ্ঞ বলে মনে করিস না?
1: নিজেকে বিজ্ঞ বলে মনে করি কিনা জানি না, তবে উচিত অনুচিতের মাঝখানে যে বিরাট ফারাক সেটা বুঝার আপ্রাণ চেষ্টা করি।
0: ও মা, তাই বুঝি? এখন তুই আমাকে উচিত অনুচিতের ফারাক বোঝাবে?
1: তোর ছোট বোন বলে আমি তো আর সত্যি সত্যি ছোট নই দিদি ভাই, ইউনিভার্সিটিতে পড়ি, চোখ কান খুলে পরিস্থিতি যাচাই করার বয়স আমার নিশ্চয়ই হয়েছে।
0: বাহ, ইদানিং বেশ অহংকারের ছাপ লেগেছে মনে হচ্ছে। তা থাক না তুই তোর অহংকার নিয়ে, এ বাড়ির পরিস্থিতি পরিবেশ নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন কে তোর? আমার সংসার আমি দেখছি, দুদিনের জন্য এসেছিস আনন্দ ফুর্তি কর, অত ভারী ভারী প্রশ্নের পেছনে ছুটে সময় নষ্ট করছিস কেন?
1: আমার সংসার বলে তুই বা এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি কি তোর সংসারের ভাগ চাই?

0: খেতে এসেছে নাকি যে আমাকে অভাবে রিমাইন্ড করবি? যা ভালো লাগেনি লাগছে না তাই খুলে বললাম। আমার কথাগুলি তোর পছন্দসই হবে না, সে তো স্বাভাবিক।
1: তোর দরদের ভাণ্ড যেন উপচে পড়ছে শুভু, ভুলে যাচ্ছিস কেন? ওদের জলজ্জ্যান্ত একটা ছেলে আছে এবং যে ছেলে তার বাবা মার ইচ্ছে মতোই পরিস্থিতিকে মেনে নিয়েছে। এরপরেও যখন তোর সন্তুষ্টি হচ্ছে না তখন কি আর করা যাবে বল? ওরা এখানে থাকতে চাইছেন না আর তোর ওদের এখানে না থাকাটা ভালো লাগছে না। এই সমস্যার সমাধান তো জানা নেই শুভ, তোর বিদ্যেবুদ্ধি অঢেল। যা যা দেখি ও ঘরে বসে বসে এর একটা সমাধান করে ফেল, দেখি আমরাও উপকৃত হব।
2: শঙ্কু, শঙ্কু!
1: কি মা, কি হয়েছে?
2: মা গো মা, কি কাণ্ড! বালিশ বুকে চেপে ছেলেটা ধা করে বেরিয়ে গেল।
1: কে কে বেরিয়ে গেল?
2: কে আবার? তোমাদের গুণধর পুত্র, আমার সঙ্গে তো কথাই বলল না।
1: ও মা গো, এ কি হলো? বালিশ নিয়ে কোথায় গেল ছেলেটা এই রাত্রিরে?
2: কোথায় আবার যাবে, ওর দাদু ঠাম্মার কাছে গেছে নিশ্চয়।
1: ওকে কে বলল ওর দাদু ঠাম্মার কথা?
2: তুই আর শুভু রান্না করেছিলি, প্রমিত ঘরে ঢুকেই জিজ্ঞেস করল আমার ঠাম্মা দাদু কোথায়। আমি বললাম ওরা রান্না করে পেছনের ঘরে আছেন।
3: তারপর?
2: তারপর আর কি, তোমাদের বেডরুম থেকে একটা বালিশ ছো মেরে তুলে নিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল।
1: এ তুমি কি করলে মা, কি করলে?
2: কি করলাম মানে? যা সত্যি তাই তো বললাম।
1: কেন বললে মা, কেন বললে? আমাকে তো তুমি ডাকতে পারতে।
0: কি সব নাটুকেপনা করছিস দিদি ভাই, ওরা কোথায় আছেন তুই তো মাকে বললি। তাছাড়া ওরা যদি গরমের জন্য ওঘরে গিয়ে থাকেন, মিথ্যের তো সেটা না জানার কথা নয়। নাকি তুই যা বলছিস সবটাই মিথ্যে?
1: তুই চুপ কর শবরী, আমাদের পারিবারিক ব্যাপারে তুই কথা বলার কে রে?
0: না দিদি ভাই, আমি কেউ না। তবে তোর বলা মিথ্যে কথাগুলো বড় সহজেই চিচিং ফাঁক হয়ে গেল কি না?
1: তুই থামবি?
3: এনাফ শঙ্করী, এনাফ। চুপ শবরী করবে না, তুমি করবে, কারণ তোমার ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে, বুঝলে? কাজেই মাকে দোষারোপ না করে, শবরীর সঙ্গে তর্কাতর্কি না করে চলো দুজনে ছেলের খোঁজে যাই। ভুলে যেও না শঙ্করী, কূপ কাটলে সবসময় স্বচ্ছ জল উঠে না, কাদার তালও উঠে আসে।
1: আমাকে বলছো? আমাকে? আর তুমি, তুমি কিছু না?
3: আমি কিছু না তা একবারও তো বলিনি।
1: দেখে নিও, দেখে নিও, আমার সঙ্গে ছল চাতুরি করে কেউ কেউ আমার ছেলেকে আটকে রাখতে পারবে না। আমার সরল সোজা ছেলেটা, আমার কথাই তার কাছে শেষ কথা। মিত্রে বাবা!

0: ঠাম্মা, আমার ঠাম্মা, আমার ঠাম্মা,
1: আমার সোনা দাদু ভাই, এরকম করে না দাদু ভাই। যাও যাও বাবা মার কাছে যাও, ওরা কষ্ট পাবে যে।
2: তোমার ঠাম্মা ঠিকই বলছে গো দাদু ভাই, এ ঘরে শুলে তোমার যে ঠান্ডা লেগে যাবে।
0: শুধু আমার ঠান্ডা লাগবে, তোমাদের লাগবে না?
2: পাগল ছেলে, আমরা তো বুড়ো বুড়ি রে, আমাদের কিচ্ছু হবে না।
0: তাই বুঝি দাদু ভাই, ঠান্ডা বুড়োদের ভয় পায় নাকি?
1: শোনো দাদু ভাই, এটা ঠান্ডার কথা নয়, ঠান্ডা লেগে জ্বর হলে পরীক্ষা দেবে কি করে দাদু ভাই? সামনে তোমার অ্যানুয়াল পরীক্ষা না দাদু ভাই?
0: যখন হবে তখন হবে। ঠাম্মা আমার বালিশটা দাও তো, আমার ঘুম পেয়েছে। নাও হয়েছে, তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও তো। সেই ছোটবেলা

0: মিত মিত বাবা,
1: তুই তুই এমনটা করিস না বাবা। কেঁদে কেঁদে তোর মার কি অবস্থা হয়েছে দেখ।
0: দেখব, নিশ্চয়ই দেখব, কিন্তু তার আগে তুমি তোমার মার মুখটা দেখো তো বাবা। ওই চোখ দুটো দিয়েও তো কম ঝোল ছড়েনি।
1: প্রমিত বাবা, প্রমিত শোন, আমার কথা শোন।
0: অনেক কথাই তো শুনিয়েছ বাবা, তুমি আর মা দুজন মিলে সেই ছোটবেলা থেকে, সব আমার মনে আছে।

0: বাবা মাকে রেসপেক্ট করবে, বাবা মার কোনো কষ্ট হতে দেবে না, ওদের কথায় অবদ্ধ হবে না, এরকম ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছ, আর আমি সব বিশ্বাস করেছি। আজ অন্তত কোনো কথা শোনাবার চেষ্টা করবে না বাবা, প্লিজ।
1: আমি যা করেছি বাধ্য হয়ে করেছি বিট, সত্যি বলতে কি আমি অমনটা করতে চাইনি মা। ও মা, হ্যাঁ আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। বাবা বাবা, ওভাবে চুপ করে থেকো না বাবা, আমাকে মারো, আমাকে মারো, বকো, তবু তবু ক্ষমা করে দাও বাবা।
2: আমাদের তোরা এখানে পাঠিয়ে দিয়েছিস, আমরা তো তোদের কিছু বলিনি প্রবাল, মাঝখান থেকে দাদু ভাই এসে পড়ায় তোরা কষ্ট পাচ্ছিস, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা মন খারাপ করো না, আমি আর লক্ষ্মী ওকে বুঝিয়ে সুঝিয়ে আজ না পারি কাল তোদের কাছে ঠিক পাঠিয়ে দেব।
0: না দাদু ভাই না, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি আর এখনো তো ছোট নেই যে কিছুই বুঝি না, মারালে তোমাদেরকে বুড়ো বুড়ি বলে, আমি শুনি, আমি প্রতিবাদ করেছি, তা আমার বাবা বলে কি না ওই বুড়ো বুড়ি বলাটা নাকি আদরের।
3: চুপ কর মেয়ে চুপ কর,
0: আমি তো চুপচাপই দাদু ঠাম্মার কাছে এসেছি, তোমরা এখানে এসে কথা বাড়াচ্ছ কেন? যাও মা, বাবাকে নিয়ে এখান থেকে তুমি চলে যাও, আমি দাদু ঠাম্মার সঙ্গে আছি থাকবো।
4: দাদু ভাই দাদু ভাই, বাবা মা কষ্ট পাচ্ছে দাদু ভাই, দেখছো না বাবা মাকে কষ্ট দিতে নেই সোনা, ওরা যেমনটি বলছে ওদের কথা শোনো।
0: না ঠাম্মা না না না, আমি আমার বাবা মার মতো হতে পারবো না, আমি আমার বাবা মার মতো হতে পারবো না গো, পারবো না, আমাকে ওদের মতো হতে বলো না গো, বলো না। ঠাম্মা ঠাম্মা গো, আমার বাবা মা তোমাদেরকে আবর্জনার ঘরে ঠেলে দিয়েছে, আমি ওদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না গো, কোনোদিন না। ও দাদু ভাই, তুমি ওদেরকে এখান থেকে চলে যেতে বলো, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না।

0: শুনলেন নাটক অন্নবোধন। এতে বিভিন্ন চরিত্রে যারা রূপ দিয়েছেন, প্রণব সুপ্রিয় ভট্টাচার্য, প্রবাল অভিরূপ চক্রবর্তী, প্রমিত হার্দিক বৈদ্য, সুখময় বিনায়ক চৌধুরী, গোপী নিশীথ রঞ্জন চক্রবর্তী, লক্ষ্মী মৌসুমী সমাজপতি, শঙ্করী তনুশ্রী চক্রবর্তী, শিবানী সোমা চক্রবর্তী বর্মন, সবরী ডক্টর বনশ্রী নাথ ও দুলি অমৃতাশ্মী বর্মন। নাট্যকার শ্রীমতী জয়াদেব, নির্দেশক সুব্রত ভট্টাচার্য, পরিবেশনায় পোবালি, সম্পাদনা অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিমাদ্রি চক্রবর্তী।
1: এতক্ষণ শুনলেন নাটক অন্নবোধন।

আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30:19। শুভরাত্রি, জয় হিন্দ।